আকাশবাণী শিলিগুড়ি। আজ শকাব্দ 28শে জ্যৈষ্ঠ 1948, বঙ্গাব্দ 3রা আষাঢ় 1433 এবং খ্রিস্টাব্দ 18ই জুন 2026। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে সময় সকাল 5টা বেজে 59 মিনিট। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা, শিল্পী হৈমন্তী শুক্লা। এখন কৃষক ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের খবরাখবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাগুলির অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসি আমাদের কৃষি পরামর্শে। পাট চাষের ক্ষেত্রে এখন পরিণত দশার সময়, সুতরাং এই সময় একটা সমস্যা দেখা যায় যে পাট ঢলে পড়ে। পরিণত পাট তার জন্য কেটে ফেলতে হবে এবং পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকোতে দিতে হবে এবং যতটা সম্ভব রোদে ফেলে রাখতে হবে। উদ্যান বিভাগের ক্ষেত্রে বলা হচ্ছে যে চায়ের এখন উদ্ভিজ্জ দশা এবং কন্দ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু বৃষ্টিপাত যথেষ্টই হচ্ছে। সেই কারণে সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন এখন নেই। মুরগি চাষের ক্ষেত্রে এখন মুরগির পোলট্রির ঘরগুলিকে ভালো করে তৈরি করতে হবে, না হলে ঝড়ে কাঁচা ঘর ভেঙে পড়তে পারে এবং ছাউনি ও ঘরের ক্ষয়ক্ষতি হতে পারে, সেদিকটা মাথায় রাখতে হবে। এতক্ষণ কৃষক ভাইদের জন্য শুনলেন আবহাওয়ার খবর এবং চাষবাসের পরামর্শ। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: সবজি চাষে বীজতলার পরিচর্যা নিয়ে কিছু কথা।
2: বলছেন ডক্টর বিপ্লব দাস, সিনিয়র সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি।
3: বীজতলা তৈরি, আমাদের জাত সিলেকশন হয়ে যাওয়ার পরে কিন্তু বীজতলা তৈরি, কিন্তু অর্থাৎ যেখানটায় এই চারাগুলো তৈরি করব সেই জায়গা নির্বাচনটা কিন্তু একটা বড় জিনিস। কারণ হচ্ছে গিয়ে বীজতলাটা একটা হচ্ছে গিয়ে আমরা আতুর ঘর বলে থাকি, এখানটায় হচ্ছে গিয়ে সুস্থ বীজ থেকে আমরা সুস্থ চারা তৈরি করব, এটাই লক্ষ্য নিয়ে। এর জন্য বীজতলাটাকে ভালোভাবে শোধন করা, সেখানে অনেক সময় আমরা বলি যে ব্লিচিং দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে এবং মাটিটাকে ঝুরঝুরো করে, অনেক সময় হচ্ছে গিয়ে এই উই বা হচ্ছে গিয়ে লাল পিঁপড়ে এগুলোর উপদ্রব হতে পারে, সেই ক্ষেত্রে একটু রাসায়নিক একটু নিম কেক বা হচ্ছে গিয়ে আমাদের ক্লোরোপাইরিফস যদি আমরা ধানের তুষ বা বালির সাথে মিশিয়ে বীজতলায় দিই, তাহলে পরে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কম হবে। সবথেকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি হচ্ছে গিয়ে প্লাগ ট্রে বা পোর্ট ট্রে পাওয়া যায়, যে পোর্ট ট্রেগুলো হচ্ছে গিয়ে এখন আধুনিক বীজতলার ক্ষেত্রে একটা দরকার, যে আমাদের সুস্থ নিরোগ এবং হচ্ছে গিয়ে স্বাস্থ্যবান চারা তৈরি করতে গেলে পরে এই পোর্ট ট্রেগুলো, সেই পোর্ট ট্রেতে আমরা হচ্ছে গিয়ে কেঁচো সার, যেগুলো টাইকোডারমা মিশ্রিত ভার্মি কম্পোস্ট বলি, সেই কেঁচো সার মিশিয়ে তাতে যদি আলাদা আলাদা করে আমরা বীজ শোধন করা যেগুলো বীজ সেগুলো যদি আমরা দিই, তাহলে পরে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ভালো চারা পাব। এরপর অনেক সময় বর্ষাকালে কী করা হয়, বর্ষাকালে অনেক সময় স্ট্রাকচার করা হয়, যে লো কস্ট স্ট্রাকচার, সেখানে হচ্ছে গিয়ে বাস থাকবে, তারপর হচ্ছে গিয়ে আমাদের ওপরে একটু পলিথিন থাকবে, বাইরে যতই বৃষ্টি ঝড় ঝাপটা হোক আমি যেটুকুনিতে চাষ করব সেই জায়গাটুকুনি কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কী থাকবে না, প্রতিকূল পরিবেশটাকে সে মানিয়ে নিতে পারবে, অর্থাৎ সেখানে বৃষ্টি পড়বে না, সেখানে হচ্ছে গিয়ে অনেক রোগ পোকা কম হবে, ফসলটা সুরক্ষিত থাকবে। এরকম পলি স্ট্রাকচার করে কিন্তু লো টানেল হাই পলি টানেল এখন নিজেদের মতন করে তৈরি করে নেওয়া যায়, এবং তাতে একটু প্রথম দিকে খরচ বেশি হলে পরেও কিন্তু আমরা বর্ষাকালীন চাষ করে আমরা অনেকটা আয় করতে পারি।
4: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন শুনবেন আরোগ্য।

আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় ডায়াবেটিস। লিখেছেন ডাক্তার সমর বন্দ্যোপাধ্যায়। ডায়াবেটিস রোগটি আসলে একাধিক রোগের সমন্বয় সৃষ্টি একটি অবস্থা, যেখানে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় ও সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে, মূলত ইনসুলিন নামক একটি হরমোনের অভাবজনিত কারণে। ইনসুলিন হরমোনটি অগ্নাশয় নামক একটি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর অভাব হয় যদি এর উৎপাদন ব্যাহত হয়। এই ধরনের ডায়াবেটিসকে বলে প্রাইমারি ডায়াবেটিস, অথবা ইনসুলিনের কর্মক্ষমতাকে হ্রাস করে এমন কিছু হরমোন যদি শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, যথা গ্লুকাগন, অ্যাড্রিনালিন, পিটিউটারি হরমোন, থাইরয়েড হরমোন ইত্যাদি। এই প্রকার ডায়াবেটিসকে বলা হয় সেকেন্ডারি ডায়াবেটিস। প্রাইমারি ডায়াবেটিস আবার দুরকম হতে পারে, যেমন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস টাইপ সাধারণত 30 বছরের নিচে দেখা যায় এবং হঠাৎ করেই হয়। ঠিক মতো সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং ইনসুলিন নির্ভর নয় বা টাইপ 2 ডায়াবেটিস, এটি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের দেখা যায়, ধীরে ধীরে আরম্ভ হয়, অতটা মারাত্মক নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত সুস্থ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা থাকে অভুক্ত অবস্থায় 80 থেকে 100 মিলিগ্রাম এবং ভরপেট খাবারের 2 ঘন্টা পরে এই পরিমাণ দাঁড়ায় 120 থেকে 140 মিলিগ্রাম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অভুক্ত অবস্থায় এই মাত্রা 120 থেকে 150 মিলিগ্রাম এবং খাবার 2 ঘন্টা বাদে 180 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম হয়। চরিত্রগত দিক থেকে ডায়াবেটিস রোগটি একটি দীর্ঘস্থায়ী রোগ, যা আমাদের বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গকে আক্রান্ত করে ও ধীরে ধীরে মৃত্যু ঘটায়। যেমন নার্ভ কোষকে আক্রমণ করে অসার করে দেওয়া, চোখ থেকে অন্ধত্ব, কিডনি ফেলিওর, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি। ডায়াবেটিস রোগটি যদিও উন্নত দেশগুলোতে বেশি দেখতে পাওয়া যায়, তবু আমাদের দেশেও এর হার বেশ বেশি। বংশানুক্রমিকভাবে রোগটি এক পুরুষ থেকে অন্য পুরুষে যেতে পারে। এছাড়া অলস জীবনযাপন, অতিরিক্ত ভোজন, স্নেহজাতীয় খাদ্য গ্রহণ, মদ্যপান, মেদ বাহুল্য ডায়াবেটিস রোগটি সৃষ্টি করতে সাহায্য করে। ডায়াবেটিস সন্দেহ করা হয় যদি কোনো মধ্যবয়স্ক ব্যক্তির হঠাৎ করে বারে বারে প্রস্রাব হয়, অতিরিক্ত জল পিপাসা পায়, অতিরিক্ত ক্ষীরে দেখা যায়, যুবকদের ওজন হ্রাস হতে শুরু করে। এছাড়া অনেক সময় কোনো রকম লক্ষণ ছাড়াই শরীরে এই রোগটি থাকতে পারে ও কোনো একটি রোগ জটিলতার লক্ষণ নিয়ে রোগী আসতে পারে, যথা বারে বারে ইনফেকশন হচ্ছে, একটা ঘা শুকোচ্ছে না, দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, বন্ধাত্ম, এই সমস্ত। ডায়াবেটিস হলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং ইনসুলিন নিতে হবে, সেই সঙ্গে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, রোগটি সম্পর্কে সঠিকভাবে জেনে রুটিন মাফিক প্রস্রাবের সুগারের মাত্রা দেখতে হবে। গ্যাস্ট্রিক্স নামে

0: পেপারের সাহায্যে। মাঝে মাঝেই রক্তে গ্লুকোজের মাত্রা দেখে নিতে হবে। সবচাইতে সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। ভাতের বদলে রুটি খেতে পারলে ভালো হয়, না হলে ভাত এবং রুটি মিলিয়ে খাবেন। শাক সবজি প্রচুর খেতে পারেন, তবে মাটির নিচের জিনিস যেমন আলু না খাওয়াই ভালো। চিনি মিষ্টি একদম নয়। ক্রিম তোলা দুধ, ছানা, টক দই খেতে পারেন, চা চিনি ছাড়া চলবে। মুরগির মাংস, চারা পোনা, ছোট মাছ খেতে পারেন। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে তিনবারে খাবেন। এর থেকে দূরে থাকতে গেলে খেয়াল রাখুন ওজন যাতে না বাড়ে।
1: এতক্ষণ শুনলেন আরোগ্য, এখন শুনবেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী শৈব বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী শৈব বর্মন। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন ঢোলবাদনে আশুতোষ বর্মন, বাঁশিতে খগেন্দ্র বর্মন এবং দোতারায় পরিমল রায়। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাখি ধর। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় যোগেশ ছেত্রী তবলায় এবং কীবোর্ডে মনোরঞ্জন দাস।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাখি ধর। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন তবলায় যোগেশ ছেত্রী এবং কিবোর্ডে মনোরঞ্জন দাস। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত, আজ 18 জুন, আর এই দিন সম্পর্কে আজ বলি। জাতীয় দিবসের ক্যালেন্ডার অনুসারে এটি আন্তর্জাতিক পিকনিক দিবস। এটি 1815 সালে ওয়াটারলু যুদ্ধের বার্ষিকীও। ভারতীয় ইতিহাসে 18 জুনের আরও কিছু গুরুত্ব রয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, গোয়া মুক্তি আন্দোলন শুরু হয় এবং হিন্দু উত্তরাধিকার আইন পাশ হয়। গোয়া বিপ্লব প্রতি বছর 18 জুন পালিত হয়, যেদিন গোয়া মুক্তির আন্দোলন শুরু হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে। 1815 সালের 18 জুন সংগঠিত হয়েছিল ওয়াটারলু যুদ্ধ। এই যুদ্ধটি নেপোলিয়নের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল, যার ফলে তার পরাজয় ঘটে। প্রকৃতপক্ষে আমাদের দেশে পিকনিক উপভোগ করা হয় মূলত শীতের সময়, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, কিন্তু আন্তর্জাতিকভাবে পিকনিক দিবস পালন করা হয় 18 জুন। এই দিন মানুষেরা বাইরের খোলা পরিবেশে বন্ধুবান্ধব পরিবারের সাথে পিকনিক করে আনন্দ উপভোগ করে পৃথিবীর অনেক জায়গায়। এই দিনটিকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন এবং সামাজিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়। আন্তর্জাতিক পিকনিক দিবস হল প্রকৃতির সাথে সংযোগ স্থাপন এবং আনন্দ উপভোগের একটি সুন্দর সুযোগ।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন উদ্দালক চক্রবর্তী, পশ্চিম উদয়পুর কর্ণজোড়া উত্তর দিনাজপুর থেকে লিখছেন। কবি যথার্থই বলেছিলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। একজন সন্তানের মধ্যে প্রকৃতই তার পিতামাতার প্রতিফলন পরিলক্ষিত হয়। একটি বীজ যেমন ভূমিতে পতিত হলেই মহিরুহে পরিণত হয় না, তেমনি একজন শিশুও পৃথিবীতে জন্মেই প্রকৃত মানুষ হয়ে ওঠে না। উভয় ক্ষেত্রেই যথার্থ লালন পালন, স্নেহ যত্ন এবং শৃঙ্খলিত নির্দেশনা প্রয়োজন। তাই একজন শিশুর পরিপূর্ণ বিকাশে তার পিতামাতা উভয়েরই সমদায়িত্ব। সন্তান বাৎসল্য পৃথিবী তথা প্রকৃতির এক অনুপম উপাদান। কেবল মানব জীবনেই নয়, প্রাণী জগতেও সন্তানের প্রতি পিতামাতার স্নেহ ও ভালোবাসা পরিলক্ষিত হয়। এমনকি একটি ক্ষুদ্র মৎস্যও তার সহস্র ডিম মুখবিহ্বরে সযত্নে লালন পালন করে, যতদিন না তা হতে তার শাবকগণ নির্গত হয়। তাই প্রত্যুষা, তোমার ভাষায় বলতে গেলে মা বাবার ঋণ কোনোদিনই শোধ করার নয়। কিন্তু মা বাবার সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা ও যত্নকে কি ঋণ বলে উল্লেখ করা যায়? ঋণ বলতে আমরা বুঝি কোনো কিছুর বিনিময়ে কোনো দ্রব্য বা অর্থ স্বল্প দিনের জন্য লাভ করা। মা বাবা তাদের সন্তানকে যে স্নেহ ভালোবাসা ও পরিচর্যা প্রদান করে তাকে ঋণ বলে উল্লেখ করলে হয়তো তার অবমাননা করা হয়। সকল অভিভাবকই তাদের সন্তানদের নিঃস্বার্থভাবেই ভালোবাসেন। যখনই কোনো নারী বা পুরুষ মা বাবা হয়, তারা তাদের নিজের শখ ইচ্ছা সময় ও চাহিদা সকলকে সমূলে দমিত করে। তাই তো আমরা পিতামাতাকে ঈশ্বরের আসনে অধিষ্ঠিত করি। তারা সন্তানের মঙ্গল কামনা ব্যতীত এর বিনিময়ে কিছুই চায় না। পরিশেষে বলি, বর্তমান সময়ে যৌথ পরিবার পরিণত হয়েছে অনুপরিবারে, সন্তানও হয়ে উঠছে স্বার্থপর ও উন্নাসিক। বাবা মা তাদের কাছে কেবল চাহিদা পূরণের যন্ত্রমাত্র। ফলে পিতামাতা ও সন্তানের বন্ধন আজ ক্রমশ ছিন্ন হয়ে যাচ্ছে। তাই সামাজিক মাধ্যমে জন্মদিনের কিংবা বাবা মার বিবাহবার্ষিকীর ছবি প্রদান করলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। বাবা মায়ের ভালোবাসাকে ঋণ মনে না করে বৃদ্ধাবস্থায় তাদের পাশে থাকাই

যে তিনি এক আলোক বৃত্ত রচনা করেছেন আমাদের জন্য, যে আলোক বৃত্তে আমরা থাকি নিশ্চিন্তে নির্ভয়ে, আর যে ভালোবাসার বলয়ে আমাদের অবস্থান, বড় হওয়া, বেড়ে ওঠা, সেই পৃথিবীটা গড়ে দেন আমাদের মা এবং বাবাই। শৈশবে তাঁরাই দেন খাদ্য, তাঁদের দুটো বাহুর মধ্যে পাই নিরাপত্তা, ভবিষ্যতের রুখু মাটিতে চলার শিক্ষা এবং প্রাথমিক পর্যায়ে তাঁরাই দেন এগিয়ে চলার দৃঢ় মনোভাব। তাঁদের ঋণ কি কখনো শোধ করা যায়, নাকি সম্ভব? শোধ করার চিন্তাটাই সম্পূর্ণ বাতুলতা। প্রার্থনা করি বাবা এবং মায়ের তৈরি করে দেওয়া আকাশের নিচে স্বস্তির আবহ যেন চিরকাল বরাদ্দ থাকে আমাদের জন্যে। লিখেছেন মিঠু মণ্ডল, প্রেমবাজার খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

সুব্রত পাল, আপনি লিখছেন গ্রাম পোস্ট খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে। এ আমাদের মনুষ্য সমাজে গর্বের জন্ম। এমন পৃথিবী, পরিবারে জল স্থল অন্তরীক্ষে কত কীট পতঙ্গ জন্তু জানোয়ার প্রাণী প্রকৃতি সম্ভারের মধ্যে সুবোধযুক্ত মনে প্রাণে এমন মানব জন্ম যা পেয়েছি তা মা বাবার অসীম আশীর্বাদে। মা বাবার ঋণ না, আমৃত্যু পরিশোধ সম্ভব নয়। সময়স্রোতে অনিন্দ্য সুন্দর বার্ণাঢ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে ওঠা পড়া যুক্ত শিক্ষা জীবনবোধের সংস্কার শিখিয়ে পড়িয়ে সেই শৈশব থেকে একটু একটু করে মানুষ করেন মা বাবা। তা কি ভোলার এই ছোট্ট দুটি শব্দে কি স্নেহ মাখা। ছেলেবেলায় মা মানে নিরাপদ পৃথিবী, সন্তানদের মানুষ করার সংকল্প যেন অতুলনীয় ত্যাগ। আমরা পিতামাতার পার্থিব সুখ শান্তি দেওয়ার চেষ্টা করতেই পারি, আদতে বার্ধক্য সময়ে তাঁদের পাশে প্রয়োজন সন্তানদের। সমীক্ষায় দেখা যায় বহু ক্ষেত্রে সমস্যার ভারে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ে, নানা কারণে মা বাবার প্রতি দায় দায়িত্ব এড়িয়ে সন্তান। দেখি চড়া সভ্যতায় ঘটা করে পিতৃমাতৃ দিবস পালন করা হয়, কত না কথা লিখে স্মৃতি বৈচিত্র্য উজাড় করে সমাজ মাধ্যমে ছবি ছাড়ে। কথা হলো আমার সমর্থে যা জুটবে তাতেই আমি পিতামাতার সম্মান করব, সাধ্যমতো সেবা করব। আসল কথা মানসিকতা, মা বাবার ঋণ পরিশোধের স্পর্ধা নয়, শ্রদ্ধা সম্মানের সুযোগ পেয়েছি, এটাই আমার ভাগ্য। লিখেছেন সুব্রত পাল, গ্রাম পোস্ট খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে। রাজীব গোস্বামী, আপনি লিখছেন সালকিয়া হাওড়া থেকে। না প্রত্যুষা, না, কখনো কোনো দিন বাবা মার ঋণ শোধ করা যায় না, যাবেও না। দশ মাস দশ দিন মাতৃগর্ভে যদিও আজকাল তার আগেই ভূমিষ্ঠ হচ্ছে, তবুও কষ্ট করে সযত্নে লালিত পালিত করার পর শিশু জন্মগ্রহণ করে। তখন শিশু সম্পূর্ণরূপে তার মাতা পিতার উপর নির্ভরশীল, নিজেদের সুখ বিসর্জন দিয়ে সময়ে খাওয়ানো, রোগ জ্বালায় সেবা শুশ্রূষা, লেখাপড়া শেখানোর পাশাপাশি নাচ গান আঁকা সাঁতার প্রভৃতি নানান শিক্ষা দেওয়া হয়। এমনকি সারা জীবন পর্যন্ত তারা আমাদের ছায়াসঙ্গী থেকে পথ দেখান ও বিপদে আপদে আগলে রাখেন। কোথা থেকে ফিরতে দেরি হলে বাবা বাইরে পায়চারি করেন, তো মা না খেয়ে ঘরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করেন। কিন্তু এত করার পর একটা কথা বড়ই শ্রুতি কটু লাগে, যখন সন্তান উত্তেজিত হয়ে উচ্চকণ্ঠে বলে, তোমরা আমার জন্য কি করেছ। এবারে কলম বন্ধ করার আগে বেনারস ঘুরতে গিয়ে চমকপ্রদ গল্পটি না জানিয়ে পারলাম না। শঙ্করাচার্য স্বীকৃত শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার পর মণিকর্ণিকা ঘাট দর্শন করি। একটা মন্দিরের চূড়াটা বাদে বাকিটা জলমগ্ন। এর কারণ জানতে চাওয়ায় শুনি যিনি মন্দিরটি বানিয়েছিলেন তিনি বলেছিলেন মন্দির বানিয়ে সারা জীবনে তার বাবা মায়ের ঋণ শোধ করে দিলেন, আর তাতেই নাকি মন্দিরের এই অবস্থা। আদৌ তার অহংকারী কথা নাকি গঙ্গা ভাঙনের ফল, এর সত্যতা যাচাই আপনাদের উপরই ছেড়ে দিলাম। লিখেছেন রাজীব গোস্বামী, সালকিয়া হাওড়া থেকে।

যে শব্দটি উচ্চারণ করতে শেখে তা হল মা, আর জীবনের প্রথম ভালোবাসার নাম বাবা। এই দুটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে সমগ্র পৃথিবীর সবচেয়ে নির্মল আশ্রয়। মা বাবার ঋণ কি সত্যিই শোধ করা যায়? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষকে নিজের শৈশবে ফিরে যেতে হয়। সেই ছোটবেলায় যখন হাঁটতে গিয়ে পড়ে গেলে বাবা দুহাত বাড়িয়ে আগলে নিতেন আর মা আঁচল দিয়ে চোখের জল মুছে বলতেন, ভয় নেই আমি আছি। তখন বুঝিনি এই আমি আছি কথাটার মধ্যেই লুকিয়েছিল জীবনের সবচেয়ে বড় শক্তি। একটি সন্তানকে মানুষ করতে গিয়ে মা বাবা তাঁদের কত স্বপ্ন নিঃশব্দে বিসর্জন দিন তার হিসেব কোনোদিনও লেখা থাকে না। বাবার ঘামে ভেজা শার্ট, মায়ের নির্ঘুম রাত, এগুলো কোনো দায়িত্ব নয়, এগুলো নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম। নিজের ইচ্ছে, নিজের শখ, নিজের ক্লান্তি সব কিছু দূরে সরিয়ে তাঁরা শুধু সন্তানের ভবিষ্যৎটাকেই সুন্দর করে গড়ে তুলতে চান। মায়ের কোলই একটি শিশুর প্রথম পৃথিবী, প্রথম বিদ্যালয়, প্রথম স্বর্গ, আর বাবার ছায়া সেই বিশাল বট গাছের মতো, যিনি নিঃশব্দে রোদ বৃষ্টি থেকে আগলে রাখেন পুরো পরিবারকে। সময় বদলায়, সন্তান বড় হয়, জীবনের ব্যস্ততা মানুষকে দূরে নিয়ে যায়। তবুও সন্ধ্যার পর মা বাবা অপেক্ষা করে থাকেন হয়তো একটি ফোনের জন্য, কিংবা সন্তানের মুখে একটিবার খেয়েছো প্রশ্নটি শোনার জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের চাহিদাও ছোট হয়ে আসে, তারা আর কিছু চান না, শুধু চান একটু সময়, একটু গল্প আর সন্তানের স্নেহমাখা উপস্থিতি। তাই মনে হয় মা বাবার ঋণ অর্থ দিয়ে নয়, কোনো কিছুর বিনিময়েও শোধ করা সম্ভব নয়। শেষ বয়সে তাঁদের হাতটা শক্ত করে ধরে রাখা, তাঁদের একাকিত্বের সঙ্গী হওয়া আর ভালোবাসা দিয়ে তাঁদের জীবনটাকে ভরিয়ে তোলা কর্তব্য পৃথিবীর প্রত্যেক সন্তানদের। কারণ পৃথিবীতে সব সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসা কখনো ফুরোয় না। তা আকাশের মতো বিস্তৃত, নদীর মতো চিরপ্রবহমান আর প্রার্থনার মতো পবিত্র। তাই পরিশেষে পৃথিবীর সকল মা বাবার চরণে জানাই আমার গভীর শ্রদ্ধা ও অন্তহীন প্রণাম। তাঁদের ত্যাগ, স্নেহ ও আশীর্বাদে পৃথিবী আজও মানবিক, সুন্দর ও বেঁচে থাকার মতো একটি স্থান। লিখেছেন মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা পারডুবি, জেলা কোচবিহার থেকে।

সুমিত্রা গায়েন লিখছেন মুন্সেপ ডাঙ্গা উপেনবাবু স্ট্রিট পুরুলিয়া থেকে। রাত্রি শেষ, আমপাতার আড়াল থেকে উঁকি মারছে নতুন সূর্য, গাছপাতা পাখিরাও বলছে জ্যৈষ্ঠের সকাল, আর আমি বৃষ্টির প্রার্থনা জানিয়ে দোরগোড়ায় দিচ্ছি মাড়লি। মাকে দেখে শিখেছি জীবনের সব কিছু তো বাবা মায়ের কাছেই পাওয়া। মা শব্দটা ছোট, অথচ তার গভীরতা কত তাৎপর্যপূর্ণ। ঘাম আর মশলার গন্ধে ভরপুর মায়ের কোল, আঁচলের তল হল রক্ষা কবচ, পরম শান্তির জায়গা। মা হল স্নেহ ভালোবাসা মমতা আবদারে ঢেউ খেলানো এক বিশাল উপত্যকা, নিশ্চিন্ত আশ্রয়, যেখানে শাসন বিধিনিষেধের টিলা অতিক্রম করতে পারলেই হল, না পারলেও আদর আর যত্নের কোনো খামতি নেই। আর বাবা মানে আত্মবিশ্বাস, নির্ভরতা, ভরসা ও নিশ্চিন্ততার এক বটবৃক্ষের ছায়া। জন্মের পর থেকে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ধাপ মা বাবার সাহচর্যে অতিবাহিত হয়। মা বাবা ধারণ করেন বলে এই অমূল্য মানব জন্ম। সন্তানের ধর্ম বাবা মায়ের সেবা করা, কিন্তু ঋণ শোধ করা কি কখনো সম্ভব? জানো বন্ধু, আজ ভীষণভাবে বিয়ের এক আচারের কথা মনে পড়ছে। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসার সময় এক মুঠো চাল পেছন দিক থেকে মায়ের আঁচলে ছুঁড়ে বলেছিলাম, তোমার সব ঋণ শোধ করলাম মা। কি অদ্ভুত না ব্যাপারটা, এইভাবে ঋণ পরিশোধ করা যায়? অথচ দেখো কিভাবে সংসার করব, রান্না, ঘর গোছানো, প্রথম মা হওয়ার সময় থেকে বাচ্চাকে মানুষ করা, রাত জাগা, সবটাই তো মা। বাবাও পাশে থাকে, খুশি হয়, হাসি মুখে সাহস যোগায়। ভয় কি, আমিই তো আছি। বাবা মায়ের উৎসাহে জীবনের কঠিন পথ অতিক্রম করা অনেক সহজ হয়। যাদের স্নেহের পরশে সমস্ত কষ্ট দূর হয়, সেই বাবা মায়ের ভালোবাসা সন্তানের পরম প্রাপ্তি। যারা পায় তারা ভাগ্যবান। শ্রদ্ধা সহকারে ভালোবেসে বাবা মায়ের যত্ন করা, সুস্থ রাখা সন্তানের কর্তব্য। আত্মজনের সেবা, গাছ লাগানো, ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, মোদ্দা কথা সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করা, এটুকুতেই বাবা মা খুশি। তাঁদের তো একটাই চাওয়া, আমার সন্তান যেন থাকে দুধে।

পরমেশ্বরের কাছে প্রার্থনা করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে যেন বাবা মায়ের সেবা করতে পারি। লিখেছেন সুমিত্রা গায়েন, মুন্সেফ ডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া থেকে।

কৃষ্ণাদাস লিখছেন ফুলবাড়ি শিলিগুড়ি থেকে। একটি শিশু যখন পৃথিবীতে আসে সম্পূর্ণ অসহায় অবস্থায় থাকে, মা তার সব কষ্ট বিনিদ্র রজনী শারীরিক ক্লান্তি সহ্য করে সন্তানকে বড় করে তোলেন তিলে তিলে। অন্যদিকে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেন। সন্তানকে মানুষ করার দায়িত্ব অবশ্যই বাবা মায়ের প্রাকৃতিক নিয়মে। বাবা মায়ের ঋণ শোধ করার বিষয় নয়, এটি আজীবন অনুভব করার বিষয়। পৃথিবীর সব বাবা মায়ের ভালোবাসা স্নেহ মমতা একই। স্নেহ মমতার ক্ষেত্রে বাবা মায়ের মধ্যে বিন্দুমাত্র প্রভেদ নেই এবং সেটি সৃষ্টির নিয়মে বাঁধা। আরও গভীরে গেলে দেখা যায় সকল বাবা মাই সন্তানকে সঠিক পথে শিক্ষা দিতে পারেন না। দেখা যায় বাবা মায়েরা নিজের ইচ্ছে পূরণ করতে সন্তানের উপর চাপ দিয়ে তাদের ইচ্ছেকে দমন করে রাখেন, তার ফলে সন্তানের ভবিষ্যৎ অকালে ঝরে পড়ে। বাবা মায়ের মধ্যেও প্রভেদ আছে শিক্ষা এবং অশিক্ষার দিক থেকে। কিছু বাবা মাকে দেখা যায় সন্তানের মধ্যে শিশু বয়স থেকেই সংকীর্ণ ভাবনা শেখায়, কিন্তু স্নেহ মায়া মমতার ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিতের কোনো পার্থক্য নেই। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হন তারাও অসহায় শিশুর মতো হয়ে যান। এই অবস্থায় সন্তানের কর্তব্য হল তাঁদের যত্ন করা, তাদের সঙ্গে সময় দিয়ে তাঁদের মনকে শান্তি দেওয়া। এটি প্রতিটি সন্তানের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। লিখেছেন কৃষ্ণা দাস, ফুলবাড়ি শিলিগুড়ি থেকে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী সই মিতা সাঙ্গাত দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ দুঃখ কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয় তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন airpratyusha@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সোমনাথ দাস। এবারে শ্রোতা বন্ধুদের জন্য আজকের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র এবং বিবিধ ভারতী কেন্দ্রের যে পরবর্তী অনুষ্ঠানগুলি রয়েছে তার সম্পর্কে একটু জানিয়ে রাখি। আকাশবাণী

শিলিগুড়ি কেন্দ্র অর্থাৎ মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজের অন্তর্গত যে অনুষ্ঠানগুলি এরপরে রয়েছে, সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 শ্যামা সঙ্গীত, সকাল 10:20 রজনীকান্তের গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ, সকাল 11:00 কিছু কথায় কিছু গানে, সকাল 11:30 বিদ্যার্থীদের জন্যে, দুপুর 12:00 কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিস, দুপুর 1:45 ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান এবং দুপুর 3:00 গান পরম্পরা। তারপরে থাকছে দুপুর 3:30 যুব অনুষ্ঠান। বিবিধ ভারতী কেন্দ্র প্রচার তরঙ্গে যে অনুষ্ঠানগুলি রয়েছে পরবর্তীতে জানিয়ে রাখি। সকাল 7:30 রয়েছে হাম হে রাহি প্যার কে, সকাল 8:15 ত্রিবেণী, সকাল 8:30 চিত্রালোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 আজকে মেহমান, সকাল 11:00 চয়নিকা, দুপুর 12:05 ইয়াদো কি মেহফিল, দুপুর 1:00 সুরেলা সফর, দুপুর 2:00 ত্রিবেণী, দুপুর 2:30 সদাবাহার নগমে, দুপুর 3:00 সখি সহেলি, বিকেল 4:00 হ্যালো ফরমাইশ। এই ছিল আকাশবাণী শিলিগুড়ি এবং বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য। এবারে আসি আজকের যান চলাচলের খবরাখবর অর্থাৎ ট্রাফিক বুলেটিনে। আমরা জানি প্রধান সড়কগুলিতে এখন যানজটের সম্ভাবনা বেশি রয়েছে, সুতরাং পথচারী ও যানবাহন যারা চালাচ্ছেন তাদের যাত্রার পরিকল্পনা আগে থেকেই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং এইখানে উন্নয়নমূলক কাজ চলছে, তাই অবশ্যই খুব সাবধানে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং 10 নম্বর জাতীয় সড়ক শালুগাড়া, এই দুই স্থানে উন্নয়নমূলক কাজ চলছে সড়কের ওপরে, সুতরাং যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হবে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগের সেতু তিস্তা ক্যানাল ক্যানাল মোড়, সেখানে নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বিকল্প পথ বেলাকোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত সতর্কবার্তার ক্ষেত্রে জানিয়ে রাখা হচ্ছে বাগডোগরা হাট বাগডোগরা সকাল 11:00 রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীর গতিতে থাকতে পারে। ইক্তিয়াশাল হাট থেকে আশিগড় দুপুর 2:00 সন্ধে 7:00 পর্যন্ত যানজট বিলম্বের সম্ভাবনা রয়েছে। বলরাম হাট থেকে ক্যানাল রোড দুপুর 2:00 সন্ধে 7:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। এছাড়াও বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশনগামী যে গাড়িগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন রয়েছে, তারা কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করবেন। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। মনে রাখবেন শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ছিল যান চলাচলের খবরাখবর অর্থাৎ ট্রাফিক বুলেটিন। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার, এবং সেখানে থাকবে বাংলা সংবাদ ও
স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। তিনি গতরাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ G7 গোষ্ঠীর। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি

0: उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। मुझे पूरा विश्वास है कि समझौते में सीफेरर की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी।
1: ফ্রান্সের এভিয়ন শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট CETA চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। DCC-র আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং DCC-র কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি। ঝাড়খণ্ডে আজ রাজ্যসভার 2টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা JMM-এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ঝাড়খণ্ড বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং বিকেল 5টায় শুরু হবে ভোট গণনা, তারপরই ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐক্যমত এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্রের লিখিত রূপ প্রকাশও করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রফতানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত $300 বিলিয়ন মূল্যের মার্কিন সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়েও আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। রাষ্ট্রসংঘ সংস্থাগুলি আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। এর আগে গ্রুপ এলের ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তৃতীয়ার্ধের সংযুক্ত সময়ে ঘানার কালেব ইয়াংকি গোল করেন। অন্য খেলায় গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে তা পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। এছাড়া পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করেন। স্মৃতি মান্ধানা 74 এবং শেফালি ভার্মা 55 রান করেন। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে 4 উইকেট নেন শ্রীচারণী। ম্যাচের সেরা হন স্মৃতি মান্ধানা। লখনৌতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের 154 এবং ঈশান কিষাণের 125 রানের সুবাদে ভারত 49.5 ওভারে 6 উইকেট হারিয়ে 402 রান করে। জবাবে আফগানিস্তান 44.3 ওভারে 232 রানে অল আউট হয়ে যায়। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিলানন্দ লাকড়া, নীলকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকফ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। খবর শেষ হলো, একটু পরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। রাজ্য বিধানসভার ফলাফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পসহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন বজায় থাকবে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 তারিখ রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। পরবর্তী 2 দিন বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। এদিকে বিরোধী দলনেতা স্থির হলেও তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্যের পরিষদীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা প্রবাহের সাক্ষী হতে চলেছে 18 বিধানসভার প্রথম অধিবেশন। এবারই প্রথম প্রধান বিরোধী দলের 2টি ব্লকের সদস্যরা যোগ দেবেন বিধানসভার অধিবেশনে। একদিকে যেরকম আসল তৃণমূল কংগ্রেস হিসেবে নিজেদের দাবি করা সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 65 জন বিধায়ক রয়েছেন, তেমনই অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেসের জনা 15 বিধায়ক এই অধিবেশনে যোগ দিতে পারেন। একই সঙ্গে 17 বিধানসভার কোনো সদস্য না থাকা বাম এবং কংগ্রেস

0: হচ্ছে নামমাত্র হলেও প্রতিনিধিত্ব থাকছে অষ্টাদশ বিধানসভায়। বিধানসভার প্রথম তথা পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে বাড়তি মাত্রা যোগ করতে পারে বিরোধী দলগুলির এই বহুমুখী রাজনৈতিক দর্শন এবং অবস্থান। বিশেষ করে স্বীকৃতিপ্রাপ্ত প্রধান বিরোধী দল এই অধিবেশনে কি অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই। যদিও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা গঠনমূলক বিরোধিতার পথেই হাঁটবেন, কিন্তু তাদের দলের অপর অংশ এই তত্ত্ব মানতে নারাজ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলেরই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। কোনো রাজনৈতিক দলের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের প্রস্তাব গ্রহণ করা যায় কিনা তা নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন। প্রথম প্রস্তাব দেখেও কেন সিদ্ধান্ত হল না তাও জানতে চান বিচারপতি। জবাবে অধ্যক্ষের তরফে আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল বিল্লুদল ভট্টাচার্য জানান, প্রথম যে চিঠি তাঁর কাছে এসেছিল তাতে বিরোধী দলের বৈঠকের কোনো উল্লেখ নেই। পরে বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজালের অভিযোগ ওঠে। তিনি জানান, বিরোধী দল নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই, বিধানসভায় সংখ্যায় সবচেয়ে বড় বিরোধী দলকেই এই স্বীকৃতি দেওয়া হয়। মামলার বক্তব্য শোনার পর বিচারপতি গতকাল রায়দান স্থগিত রেখেছেন। বিপুল জনসমাগমের কারণে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজও রাজ্যের বিভিন্ন জেলায় চলবে জনকল্যাণ শিবির। গতকাল এই শিবির শেষ হওয়ার কথা থাকলেও পরে তার মেয়াদ একদিন বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় এই ঘোষণা করেন। এদিকে গত তিন দিনে 42,64,000 বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য বিধানসভার ফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হল। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, গতকাল থেকে তা কমিয়ে 150 কোম্পানি করা হয়েছে। কলকাতার জন্য 18 এবং হাওড়ার জন্য 6 কোম্পানি রাখা হচ্ছে। বাকিরা বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত থাকবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিকাঠামোর আধুনিকীকরণ ও তাকে প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের ক্ষমতাকে বিগত সরকার নিজেদের স্বার্থে খর্ব করেছিল।
2: পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময়ে অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের উচ্চতা এবং তার দক্ষতা সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি। সেই কারণে আমাদের মনে হয়েছে যে পুলিশের ম্যান পাওয়ার, পুলিশের আধুনিক যে জিনিসপত্র দরকার সেগুলো এবং পরিকাঠামোগত উন্নয়নও করা দরকার।
1: রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, মহকুমা পরিষদ, জেলা পরিষদ ও নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। বেশ কয়েকজন অতিরিক্ত জেলা শাসককে বিভিন্ন দপ্তরে যুগ্ম সচিব পদে আনা হচ্ছে। একই সঙ্গে একাধিক জেলা পরিষদের সচিব, প্রকল্প আধিকারিক এবং OSD-দের নতুন জেলায় বা নতুন প্রশাসনিক দায়িত্বে পাঠানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতেই এই রদবদল বলে জানা গেছে। বিজেপি 20 জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, এই দিনটি কোনো রাজনৈতিক দলের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদানের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তাই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, 23 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং 6 জুলাই তার জন্মজয়ন্তী পালনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পাশাপাশি শ্রী সিনহা আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে পালন করারও আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে এবছর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন

0: বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30টায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দুকর জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থীরা বিকেল 4:00 থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। গতকাল নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশন বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠন না হওয়ায় ওই উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়। কমিটিতে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী রুদ্রনীল ঘোষ ও হিরণময় চট্টোপাধ্যায় রয়েছেন। এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যীশু সেনগুপ্ত, প্রযোজক মহেন্দ্র সোনি সহ অন্যরা ওই কমিটিতে থাকছেন। অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রির একটি নতুন ফোরাম পারফরমেন্স অব বেঙ্গল গঠিত হয়েছে। মূলত গানের শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে এই ফোরাম। গতকাল প্রেস ক্লাবে এক বৈঠকে রুদ্রনীল বলেন, গায়ক গায়িকা এবং মিউজিশিয়ানের পক্ষ থেকে এই অরাজনৈতিক মঞ্চ তৈরি করা হয়েছে। বিগত বহু বছর ধরে শিল্পী নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হলেও আগামী দিনে তা হবে না বলে স্পষ্ট জানান তিনি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গতকাল পানিহাটি শ্মশানে যায় সিবিআই এর একটি দল। মৃত চিকিৎসককে শ্মশানে নিয়ে যাওয়ার পর কি ঘটেছিল এবং কিভাবে তাঁর দেহ সৎকার করা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় বলেছেন, কিভাবে অভয়ের মৃত্যু হল তা সকলেই জানতে চাইছে।
1: অভয়ের যা যা ফাইল ছিল সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা, কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। অভয়া কেন মারা গেল এই উত্তর আমরা সবাই খুঁজ, ক্যামেরার এপারেও খুঁজছি, ক্যামেরার ওপারেও। এই আন্দোলন সবার আন্দোলন।
0: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা বলে আবহবিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 20 তারিখ থেকে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আগামী 2-3 দিনে খুব বেশি পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো আগামী এক সপ্তাহ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
0: আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরে জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়। এখন একটি বিশেষ ঘোষণা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। খুব তাড়াতাড়ি অর্থাৎ 21 তারিখ আসছে আন্তর্জাতিক যোগ দিবস, সেই বিষয়কে কেন্দ্র করে এই ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মযোগে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: पालटाओ पालटाओ स्वभाव पालटाओ,
4: मशीने जामा कपड़ देवार समय चेक करो डिकी।
3: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন হ্যালো আকাশবাণী, আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে থাকবে হিন্দি ছায়াছবির গান এবং তার পাশাপাশি লাইভ ফোন ইন। লাইভ ফোন ইনের আজকে আমরা কথা বলবো মেঘলা দিনের চিঠি নিয়ে। চারপাশে তো মেঘ করেছে, মেঘ করেছে, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, অন্তত উত্তরবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গে রৌদ্র রয়েছে, তবে বৃষ্টিও খুব তাড়াতাড়ি আসবে, এটাই আশা করা যায়। এই যে মেঘলা দিনের চিঠি, অর্থাৎ মেঘলা দিন মানেই তো নিজের সঙ্গে কাটানোর সময়, বা যে সময়গুলো কাটাতে বড্ড বেশি ইচ্ছে করে সেই সময়। এমনটাও হতে পারে কারো কথা মনে পড়ছে, এমনটাও হতে পারে কিছু পরিকল্পনা রয়েছে। মেঘলা দিন মানে তো পাঁপড় ভাজা, খিচুড়ি, বেগুন ভাজা, এটাও হতে পারে। আবার মেঘলা দিন মানে তো জানলার ধারে বসে ঝিরিঝিরি বৃষ্টি দেখা, আর নিজের প্রিয় গল্পের বই অথবা গান অথবা আকাশবাণী শিলিগুড়ি। তো এই সব কিছু মিলেই আজকের আমাদের বিষয় মেঘলা দিনের চিঠি। আমরা আমাদের লাইভ ফোনের নাম্বারটি আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, 9434076705। আমাদের ফোন করুন, আমাদের জানান আপনারা কেমন চিঠি লিখতে চাইবেন এমন মেঘলা দিনে, কি থাকবে চিঠিতে, কি চলছে আপনার মনে যা আপনি প্রকাশ করতে চান এই মেঘলা দিনের চিঠির মধ্যে দিয়ে। আমরা প্রথমে একটি কলার বন্ধুর কল পেয়ে গেছি, আমরা দেখব আমাদের সঙ্গে কে আছেন এবং অবশ্যই আমরা শুনব তার মেঘলা দিনের চিঠির কথা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: নমস্কার দাদা, আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
5: হ্যাঁ নমস্কার, কেমন আছেন?
6: আমি ভালো আছি, আপনি?
5: আমিও ভালো আছি। বলুন, এই আজকের তো বিষয় আমাদের মেঘলা দিনের চিঠি, তা এই চিঠিতে কি আপনি লিখতে চান, কি থাকবে এই চিঠি যদি আপনি লেখেন তাহলে?
6: অবশ্যই, মানে বৃষ্টি যখন পড়ে আর কি, মানে যখন জানলার সামনে বসে থাকি, মানে একটা ঝাপটা মতন আসে, তখন না পুরনো দিনের কিছু স্মৃতি আর কি মনে পড়ে আর কি দাদা। তখন মাঠটা যখন দেখতে পাই, তখন ছোট্টবেলায় মনে হয় যে একটু ফুটবল নিয়ে মনে হয় খেলতে ইচ্ছা করে। সে বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে চিঠির মাধ্যমে বলি যে চল না আবার একটুখানি নামি মাঠের মধ্যে, কাদা কাদা মাখি, চল চুটিয়ে খেলি, এবং কোনো বাড়ির থেকে সে আমগুলো টুপ টুপ করে পড়েছে সেই চুরি করি, আম চুরি করি, এই করি, আবার সেই দুষ্টুমি করি, এবং পুকুরে আবার সেই ঝাঁপ দিই, ঝাঁপ দিয়ে স্নান টান করি। কাদা মাখা অবস্থায় খুব ইচ্ছা করে, বা বিকেলবেলা ইচ্ছা করে হয়তো কারো হাতে একটুখানি একটু পকোড়া টকোড়া খেতে, সেটা পিয়াজি দিয়ে হোক বা কিছু হোক, এরম ভাবে, বা কোনো চায়ের দোকানে বসে হয়তো রেডিওর থেকে কোনো গান ভেসে আসছে, একটা চায়ের কাপ নিয়ে বন্ধুরা মিলে সেই কোনো আড্ডা, যে কোনো ধরনের আড্ডা, খেলাধুলা, যখন এখন যেমন ফুটবল বিশ্বকাপ চলছে, কোনো রকম আড্ডা আড্ডা দিতে ইচ্ছা করে। এই বৃষ্টি পড়লেই না মনটা কেমন করে জানি ওঠে আর কি, মনটা কেমন করে। আপনি যেমন বললেন, যেমন টপিকটা দেওয়ার সময় খিচুড়ির কথা, অবশ্যই বাঙালি তো একটাই জিনিস, মানে সকাল থেকে যখন দেখায় মুখ ভার করে আছেন, মানে আকাশ বৃষ্টি হবে হবে হবে হবে, তখনই শুরু হয়ে যায় ঘরের মধ্যে খিচুড়ি, নানা সবার বাড়িতে খিচুড়ি গন্ধ ভেসে আসে, সেই ঘিয়ের গন্ধ, সাথে বেগুন ভাজা এবং ইলিশ ভাজা, সত্যি মনটা কেমন করে ওঠে আর কি।
5: মানে আপনি মূলত ওই একটু বন্ধু ছেলেবেলা এই মুহূর্তগুলোতে যে ফিরে যেতে আপনার বড্ড ইচ্ছা হয়, তাই তো?
6: খুব ইচ্ছা করে, মানে মানে বৃষ্টি পড়লেই আর কি একটা জিনিস কারেন্ট চলে যাওয়া আগে হতো আর কি, তখনই বলতে গেলে একটা সন্ধ্যের সময় কি হতো, যখন ঝড় উঠতো তখন বাড়ির সামনে আর কি বন্ধুরা মিলে এসে ডাকতো, এই সৌভিক চল না, এই সৌভিক বেরো না, বেরোই একটু ভিজি, একটু ই করি, এই জিনিসগুলো জানি আজকের দিনে আর কি খুব খুব খুব তারা খুব মনে পড়লো আর কি আপনার এই টপিকের মধ্যে।
5: কারণ বন্ধুরা এখন অনেক ব্যস্ত, তাই না? প্রত্যেকের জীবনে একটা অদ্ভুত ব্যস্ততা, এবং কেমন একটা যেন ঘোড়ার গতিতে আমরা দৌড়ে চলেছি সময়ের সাথে, রেসের ঘোড়ার মতন, সত্যি তাই। সেই মুহূর্তগুলো যদি আবার ফিরে পাওয়া যায়, আপনি যখন বলছিলেন আমারও বেশ এমন কিছু স্মৃতি মনে পড়ছিল, বন্ধুদের সঙ্গে বৃষ্টির মুহূর্ত কাটানোর একটা আলাদাই আনন্দ আছে, এবং সেই আনন্দটা বোঝানো যায় না সহজে।
6: অবশ্যই, সেটা কখনোই বোঝানো যায় না, এবং কারণ এই স্মৃতিটা যখন একবার দাদা বেরিয়ে যায় না আর কখনো আর ফিরে আসে না আর কি,
5: আর ফিরে আসলেও আগের মতন অবস্থায় থাকে না, তাই তো?
6: আগের মতো অবস্থা অবশ্যই থাকে না আর কি, হয়তো দেখা যায় সেই জিনিসটা আপনি আগর সেই যে অনেকটা একটা কথা সেটা বলবো, সেটা ওই দুধের স্বাদ ঘোলে মেটাবার মতন আর কি জিনিসটা হয়ে যায়, সেই স্বাদটা আপনি পাবেন না আর কি, সেই যে চলে গেছে চলে গেছে।
5: তবে ওই যে কথা আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো, সুতরাং আমাদের যা আছে, যা আমরা পাচ্ছি হাতের কাছে, তাও কিন্তু খুব একটা কম নয়। এখনকার দিনে দুটো ভালো বন্ধু পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার, তো সেইখানে আমরা যখন পাচ্ছি সেটাই আমাদের সৌভাগ্য। খুব ভালো লাগলো আপনার সঙ্গে একটু আড্ডা দিলাম, কথা হলো, শুনলাম আপনার মেঘের মেঘলা দিনের চিঠি। সঙ্গে থাকুন আকাশবাণী পরিবারের, ধন্যবাদ,
6: নমস্কার।
5: কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ধাপে ধাপে উনি এত কিছু বললেন, কত ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ গভীর বিষয় উনি তুলে ধরলেন এই মেঘলা দিনের চিঠিতে। আমরা শুনলাম সৌভিক সরকার, কলকাতার সৌভিক বাবুর মেঘলা দিনের চিঠি। ওনার ফোনের কথা শেষ করতে করতেই আমরা আরেকটি ফোন পাচ্ছি, আমরা দেখব এবং তারপরে আসব অবশ্যই খুব সুন্দর একটি গানে। দেখে নিই আগে কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: নমস্কার।
5: নমস্কার,
7: আমি সুবল ভিটা থেকে হরিবর দাস বলছি।
5: আচ্ছা আচ্ছা, বলুন কেমন আছেন?
7: আছি কোন রকম, আপনি কেমন আছেন?
5: আমিও ভালো আছি। বলুন, এই যে আকাশবাণীর অনুষ্ঠান শুনেন আপনি, আপনার কেমন লাগে?
7: ভালো লাগে বলতেই তো শুনি।
5: আচ্ছা আচ্ছা, এই যে মেঘলা দিনের চিঠি, এই নিয়ে আপনার কি ভাবনা? মেঘলা দিনের যদি আপনাকে একটা চিঠি লিখতে বলা হয়, আপনি কি লিখবেন চিঠিতে? তাহলে বলুন আপনার যে বিষয়ে বলতে ইচ্ছে করছে, আপনি যখন ফোন করেছেন মনে তো কিছু চলছেই, বলে ফেলুন, আমরা তো আছি শোনার জন্য।
7: গান শোনালে ভালো হয়।
5: গান শোনালে ভালো হয়, বেশ। তাহলে হরিহর বাবু আপনি কোথা থেকে বলছেন আর একবার বলুন।
7: সুবল ভিটা।
5: সুবল ভিটাটা কোথায়?
7: খড়িবাড়ি থানা।
5: আচ্ছা, খড়িবাড়ির কাছে, বেশ, আপনি সঙ্গে থাকুন, এবার অবশ্যই আমরা একটা গান শুনবো, এবং এই গানটি রইল আপনার জন্য, শুনতে থাকুন কেমন।
7: আচ্ছা বলেন।
5: সৌভিক বাবু এবং হরিহর বাবুর জন্য রইল আমাদের এই গানটি, অবশ্যই অন্যতম প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে, কভি কভি চলচ্চিত্র থেকে খায়ামের সুরে। শুনতে থাকুন হ্যালো আকাশবাণী, লাইফ ফোনের নাম্বার 9434076705।

0: খুব সুন্দর মন ভালো করা একটি গান শুনতে শুনতেই একটি কল পেয়ে গেছি, দেখি কোন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
0: নমস্কার।
1: আমি শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি।
0: হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ, প্রথমেই আপনাদের অশেষ ধন্যবাদ যে এই যে জিনিসটা করেছেন যে শুভ সকাল, হ্যাঁ, এটার জন্য মানে এত ভালো লাগে, এত মানুষের সাথে কথা হচ্ছে, শুনছি আধা ঘন্টা, এটার জন্য অশেষ ধন্যবাদ শিলিগুড়ি। হ্যাঁ, আর আজকে যেটা আপনি টপিক রেখেছেন, যেটা এটা হচ্ছে, হ্যাঁ,
0: মেঘলা
1: আমার
0: দিনের
1: কি বলে,
0: চিঠি।
1: হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমার কি বলেন তো, ছোটবেলার দিনগুলো তো সে আগে, সেটা আগে, এখন আমি শিলিগুড়িতে থাকি, আমার কি মনে হয় বলেন তো, এই যে মেঘলা দিনে না একটু নদীর ধারে গেলে বা ওই যে একটা দৃশ্য পাহাড়ের, হ্যাঁ, এটা মানে অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, এই ধরেন এই ছাদে থাকলেও দেখা যায় যে বর্ষার দিনে একটা আলাদা মনটাই হয়ে যায়, তাই না?
0: তা তো ঠিক,
1: একেবারেই খুব ভালো
0: আসলে আমরা
1: ইয়াটা।
0: থাকি তো পাহাড়ের কোলে, তাই
1: হ্যাঁ হ্যাঁ
0: আমরা
1: হ্যাঁ
0: নদী, জঙ্গল, পাহাড়
1: হ্যাঁ
0: সব
1: হ্যাঁ
0: কিছুকেই বর্ষার মধ্যে যেন আরো নতুন করে খুঁজে পাই।
1: আরো নতুন করে খুঁজে পাই, একটুখানি গেলে যে ধরেন সেবকের আগে গেলে, ট্রেনে করে গেলে যদি ওই যে ময়ূর গুলো দেখা যায়, এইসব দৃশ্যগুলো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, তাই না?
0: একদম
1: এগুলো মনে,
0: একদম।
1: হ্যাঁ, মনে গেঁথে থাকে একেবারে।
0: আপনি এর মধ্যে কখনো বৃষ্টির ভিজতে ভিজতে নদীর ধারে বা পাহাড়ে ঘুরতে গেছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেন বলেন তো, আমি যে প্রধাননগরের দিকে থাকি তো, যখন খুব বৃষ্টি হয় আমার না জল দেখতে খুব ভালো লাগে।
0: আচ্ছা।
1: আমি মহানন্দা নদীর এদিকে, এই যে বাঘাযতীনের এদিকে গেলাম, নদীর ধারে দাঁড়িয়ে থাকলাম, দেখি যে কত জল, বাপরে সেই আওয়াজ। হ্যাঁ, এইগুলো মানে অনুভূতি, এখন আমার পায়ে ব্যথার জন্য না আমি মানে বেরোতে পারি না, হাঁটতে পারি না, তা নাহলে আমি কি করি বলেন তো, যখন ফুল আনতে যাচ্ছি ওখানে আমি দাঁড়াও, আমি একটু নদীর দিকে ঘুরে আসি। হ্যাঁ, এইগুলো আমার, এইসব গুলো না আমি খুব মানে ভালো লাগে আমার, বুঝলেন,
0: আসলে
1: গল্প
0: প্রকৃতির সঙ্গে থাকতে আপনি খুব ভালোবাসেন,
1: খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি,
0: আর তাতে যদি একটু বৃষ্টি যোগ হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। বেশ, আচ্ছা, আপনার নামটি কিন্তু শোনা হয়নি।
1: গৌরী সরকার। আমি মানে ধরেন ডিসেম্বর মাস থেকে আপনাদের এই ভালো আকাশবাণী ইয়েতে আমি যুক্ত হয়ে গেছি, আমি
0: বাহ,
1: অনেক, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এত সুন্দর, এ সবচেয়ে বেশি আপনাদের বলবো যে এই জিনিসটা চালু করাতে আমি কত মানুষের যে গল্পগুলো শুনি আমার খুব ভালো লাগে, দিদি ভাই দাদা, আমার খুব ভালো লাগে এইগুলো। আমি 8:30 বাজলে না আমি কোনো কিছু কাজ করি না, এই যে রেডিওটা নিয়ে বসে থাকি রেডিওর সামনে, বুঝলেন,
0: এটা
1: এনার্জি দিচ্ছেন আপনাদের আকাশবাণী ভবন থেকে বয়স্ক মানুষদেরকে, বিশেষ করে যারা ঘর বন্দি, হ্যাঁ,
0: এটা আমাদের কাছে
1: তাদেরকে,
0: অনেক বড় প্রাপ্তি জানেন তো, এই যে আমরা দূরে থেকেও কাছে থাকতে পারছি আকাশবাণী
1: হ্যাঁ
0: রেডিওর
1: হ্যাঁ
0: মাধ্যমে,
1: হ্যাঁ
0: এবং
1: হ্যাঁ হ্যাঁ
0: আপনারা আমাদের ফোন করছেন, আপনাদের
1: হ্যাঁ
0: অনুভবগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, অনুভূতিগুলো, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।
1: হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে এগুলো, কত জায়গা থেকে শুনি, ওই যে আপনার কি ত্রিপুরা, তারপরে কলকাতায় বর্তমান, আমি তো ওইদিকটার মানে বর্ধমান ডিস্ট্রিক্টের বইয়ে, যেখানে আমার, আমি আমার হাজবেন্ড চাকরি করতো বলে আছি আমি,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: আর এখন তো ছেলে চলে আসলে শিলিগুড়িতেই থাকবো
0: আচ্ছা
1: অনেক বছর ধরে আছি, কিন্তু আমার খুব ভালো লাগে এই যে আপনি বললেন না বর্ষার দিনে,
0: হুম হুম
1: বর্ষার দিনে যে আগে কোয়াটারে ছিলাম, রেলে চাকরি করতে কোয়াটারে থাকতে, ওই যে বেঞ্চ ছিল বারেন্দায়,
0: হুম
1: আমার পড়তে আবার কি ওই যে কাঁঠাল বিচি বালিতে ভাজা, বুঝলেন,
0: হুম হুম
1: তারপরে হচ্ছে ছোট ভাজা, বাদাম ভাজা, এগুলো বসে বসে বৃষ্টি দেখতাম, আমার ছেলে মেয়ে, আমার কর্তা, আমি 4 জনা মিলে যেতাম, শাশুড়ি যখন আসতো, শাশুড়ি, হ্যাঁ
0: কি সুন্দর স্মৃতিগুলো, তাই না?
1: হ্যাঁ খুব ভালো লাগতো, শাশুড়ি বলে কি সেজে বৌমার এই যে স্মৃতিগুলো না আমার সব সময় মনে থাকতো, শাশুড়ি আসতেন 2 মাস পরে থাকতেন, তা থাকতে পারি তো, শাশুড়ি এসে থাকতেন 2 মাস।
0: আপনার এই গল্পের মধ্যে দিয়ে যেন আমরা ছবির মতন আপনার স্মৃতিগুলোর মধ্যে ঘুরে আসতে পারলাম।
1: হ্যাঁ, আমি এই যে শোনেন, যখন মন খারাপ হয় আমার, আমি ওই পুরোনো দিনের ভালো ভালো দৃশ্যগুলো না মনের মধ্যে নিয়ে চলে আসে।
0: একদম, এটাই, এই এই দৃশ্যগুলো, এই অনুভূতিগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে, বাঁচতে সাহায্য
1: হ্যাঁ
0: করে,
1: হ্যাঁ
0: তাই না?
1: হ্যাঁ হ্যাঁ
0: একদম, আপনি সঙ্গে থাকুন, অসংখ্য
1: হ্যাঁ হ্যাঁ
0: ধন্যবাদ। আপনার পরবর্তীতে আরো ফোনের অপেক্ষায় থাকবো আগামী দিনে।
1: হ্যাঁ
0: সুস্থ
1: হ্যাঁ
0: থাকুন, আনন্দে থাকুন, শুনতে থাকুন
1: হ্যাঁ
0: হ্যালো আকাশবাণী।
1: আপনাদেরও ধন্যবাদ, খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা। হ্যাঁ
0: ধন্যবাদ।
1: ঠিক আছে।
0: কি সুন্দর করে উনি নিজের স্মৃতির কথা বললেন, সত্যিই তো মেঘলা দিনের চিঠিতে এই রকম স্মৃতি থাকাই তো খুব আনন্দের, তাই না? আর জীবনে কত দুঃখ আছে, তার মধ্যে যদি এক মুঠো আনন্দকে পায়, তাহলে সেটাকেই তো স্মৃতির মনিকোঠায় আঁকড়ে ধরে রাখতে হবে, কারণ জীবনের আনন্দের মুহূর্তগুলো খুব প্রয়োজনীয়। দুঃখগুলোকে আমরা বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলি, একটু কম গুরুত্ব দিতে হবে, আর সুখের মুহূর্তগুলোকেই এভাবে যত্নে সাজিয়ে রাখতে হবে। খুব ভালো লাগলো, আমরা আরেকটি গান শুনি, অনেকক্ষণ কথা হচ্ছে। এইবারের গানটি শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে, লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে, আন মিলো সজনা চলচ্চিত্র থেকে। শুনতে থাকুন হ্যালো আকাশবাণী, আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705।

0: এত সুন্দর মোহাম্মদ রফির কণ্ঠে একটি গান শুনতে শুনতে এক বন্ধুর কল পেয়ে গেছি, দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদা ভাই, আমি লক্ষ্মীলাল কাঞ্জিলাল বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি ভাই।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভাই, ভালো আছি।
0: তারপরে আজকের বিষয়টি শুনেছেন নিশ্চয়ই?
1: না, আজকের বিষয়টা শুনিনি, ফট করে লাইনটা খুলেছি আর পেয়ে এলাম আপনাকে।
0: আচ্ছা আচ্ছা, আজকের বিষয় আছে মেঘলা দিনের চিঠি। এই যে বৃষ্টি, এই যে মেঘ চারপাশে, যদিও আপনাদের ওদিকে বেশ গরম, উত্তরবঙ্গে বেশ ভালোই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গরমের পাশাপাশি, তো একটা মেঘলা দিনে যদি একটা চিঠি লিখতে চান, তাতে কি লিখবেন আপনি, কি থাকতে পারে সেই চিঠিতে?
1: মেঘলা দিন, প্রথম কথা হচ্ছে যে মেঘলা দিন তো পাচ্ছিই না, মেঘলা দিন তো পেলে পরে তো খুব মনটা ভালো লাগে, এবং তখন চিঠি লিখতেও ভালো লাগে। এবং চিঠি লিখতে লিখতে গেলে মাকে লিখতে হয়, মায়ের কাছে, নিজের আপন মাকে চিঠি লিখতে হয় যে মা তুমি কেমন আছো, তোমাকে তোমাকে অনেকদিন দেখিনি, তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, ভালো লাগছে না একদম, এই কথাটাই আমি লিখবো।
0: বাহ, খুব সুন্দর বললেন। সত্যি যারা কাছে থাকে না, তাদের কাছে না থাকার অভাবের জায়গাটা হয়তো এভাবেই আমাদের চিঠির মধ্যে উঠে আসে, তাই না?
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই,
0: হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শুনতে
1: হ্যাঁ
0: থাকুন হ্যালো আকাশবাণী।
1: নমস্কার দেবেন, ভালো থাকবেন।
0: একদম, আপনিও খুব ভালো থাকবেন। সত্যি যারা কাছে থাকেন না, তাদের কাছে পাওয়ার যে একটা অদ্ভুত যন্ত্রণা, সেই যন্ত্রণাই হয়তো চিঠির আকার নেয় কোনো একটা মেঘলা দিনে, তাই না? আচ্ছা, মন ভারী হলো তো একটু, তাই একটু গানে আসব। তবে গানে যাওয়ার আগে একটি ফোন পাচ্ছি, দেখে নিই কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, খালাতে বলছি, কৈতর দাস আমার নাম।
0: হ্যাঁ, কেমন
2: আপনাদের
0: আছেন?
2: প্রোগ্রাম ভালো আছে, আপনাদের প্রোগ্রাম ভালো লাগে।
0: আমাদেরও খুব ভাল লাগে আপনার ফোন পেয়ে। আপনি আমাদের
2: হ্যাঁ
0: সঙ্গে যুক্ত থাকুন, অনুষ্ঠান শুনতে
2: হ্যাঁ
0: থাকুন, কেমন?
2: হ্যাঁ,
0: হ্যাঁ,
2: ভালো
0: একটা
2: হলো।
0: গান চালাবো, ভালো ভালো।
2: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।
2: বইটার নাম উহাট চাওয়াত।
0: আচ্ছা, আমরা এবারে তাহলে একটা ছোট্ট গানে চলে আসি, যেহেতু একদম সময় শেষ। পরিতোষ বাবুর জন্য এবং লক্ষ্মী বাবুর জন্য রইল এই গানটি, শুনতে থাকুন হ্যালো আকাশবাণী।

এই গানটির সাথেই আমরা শেষ করছি হ্যালো আকাশবাণীর আজকের পর্ব। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং জেলার চিঠি।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026 যোগ দেবেন। তিনি গতরাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিস পৌঁছেছেন। অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ G7 গোষ্ঠীর। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, ঘানা পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে 7 দিনব্যাপী আলোচনা প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানায়। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বেঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐকমত্য এসেছে। যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্রের লিখিত রূপও প্রকাশ করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে দেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমেরিকার সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে তাঁর ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের জন্য আহ্বান জানান। এদিকে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ফ্রান্সের এভিয়তে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরির কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। অন্যদিকে লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ পদার্থের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে G7 ক্রিটিক্যাল মিনারেলস অ্যালায়েন্স গঠনের কথা বলা হয়েছে। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং অন্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়। G7 ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদানের বৃদ্ধির ওপরেও গুরুত্ব দিয়েছে G7। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট CETA চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি, যে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশনের আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক মনে করছে। রাষ্ট্রসংঘে খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং ফিলিস্তানকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করতে চলেছেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তাঁর ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশা এইমস ভুবনেশ্বরের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। এদিকে রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলেরই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নিতে চলেছেন।
1: पूरे भारत देश में हम मना रहे हैं। हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में लगभग 1 लाख तक लोग कलकत्ता में जुड़ेंगे। हमारा मेन इवेंट जो है योग का, वो कलकत्ता में होने जा रहा है। और ये बारी का जो हमारा योग दिन है, उसका जो थीम हमने चुना है, योग फॉर हेल्दी एजिंग। इसका मतलब है कि बुढ़ापे में भी स्वास्थ्य अच्छा रखने के लिए सभी ने आज से योगा करना चाहिए। राज्य सरकारों को साथ लेकर देश के विभिन्न भागों में जाके हम एक काउंट डाउन कार्यक्रम करते हैं।
0: এদিকে যোগ দিবসের প্রেক্ষিতে কলকাতায় শুরু হয়েছে বিশ্বের স্বচ্ছতা সে স্বাগত অভিযান। এর অধীনে আগামীকাল পর্যন্ত নানা কর্মসূচি।

0: হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সাফাই অভিযানে অংশ নিচ্ছেন। আগামীকাল সকাল 6:30টায় কলকাতা পুর ভবনের সামনে থেকে শুরু হবে হাফ ম্যারাথন। রাজ্যে এবছরের স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30টায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে। চেন্নাইতে আজ তামিলনাড়ু বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের প্রথাগত অভিভাষণের মধ্যে দিয়ে এই অধিবেশন বসবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর অধিবেশন কতদিন চলবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিধানসভার মোট 234টি আসনের মধ্যে 6টি আসন বর্তমানে শূন্য ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি ও মিজোরামের 1টি রাজ্যসভা আসনের জন্য আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। ঝাড়খণ্ডে 3টি আসন থেকে জেএমএম এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরামে ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থীকে লালতুলাং কিমা এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী আইনজীবী ও লেখিকা জোথান সাঙ্গি হামার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিজেপি ও কংগ্রেস এই ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখন বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে কলম্বিয়া 2-1 গোলে এগিয়ে আছে। এর আগে গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় 9:30 চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, 12:30 সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং 3:30 কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়া সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজেস্কিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10। আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বর্ষা আসলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। বেলা বাড়ার সাথে সাথেই একদিকে বাড়ছে রোদের উত্তাপ, পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গুমোট গরমে জেরবার সাধারণ মানুষ। এদিকে এখনও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন শস্যগোলার কৃষকরা। সামনেই আমনের মরশুম। জেলায় প্রায় 3,80,000 হেক্টর জমিতে আমনের চাষ মূলত বর্ষার জলেই হয়ে থাকে। বীজতলা তৈরির সময় হয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় বীজতলা তৈরি করতে সমস্যা হচ্ছে। রাজ্যবাসীর সঙ্গে যোগ দিবস পালন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা আসছেন। যোগ দিবসকে সামনে রেখে এখন জেলা জুড়ে জোর কদমে চলছে অনুশীলন। স্কুল, কলেজ, বিভিন্ন যোগ কেন্দ্রগুলিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিয়মিত যোগ চর্চা চলছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গঠিত হয়েছে নতুন সরকার। পূর্ব বর্ধমান জেলায় 2 বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। আউশগ্রাম বিধানসভা থেকে নির্বাচিত কলিতা মাঝি এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন। ডাবল ইঞ্জিন সরকার গঠন হতেই নির্বাচনের প্রতিশ্রুতি মতো একের পর এক সুবিধা পাচ্ছেন রাজ্য তথা জেলাবাসী। ইতিমধ্যেই শুরু হয়েছে মহিলাদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুবিধা, মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি 100 দিনের কাজ। পাশাপাশি মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। গত 3 তারিখ জেলায় ব্লকে ব্লকে অনুষ্ঠানের মাধ্যমে 100 জন করে উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান টাউন হলে। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। জেলাশাসক জানান, উদ্বোধনের দিন পর্যন্ত 1,90,000 উপভোক্তাকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের 54টি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে এবং এর পরিষেবা প্রদানের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলাতেও 15 তারিখ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। গতকাল আরও একদিন বাড়ানোয় আজও এই শিবির চলছে। জেলার 23টি ব্লক এবং 6টি পুরসভা এলাকায় মোট 56টি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবিরেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। এক পেড় মাকে নামে এই কর্মসূচিকে সামনে রেখে সবুজায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। বন দপ্তরের উদ্যোগে বর্ধমান রমনা বাগান জুলজিক্যাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, বর্ধমান বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা সহ অন্যরা। আউশগ্রামের রামনগরে গুসকরা পুরসভা এবং বন নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র চত্বরে গাছের চারা রোপণ করেন মন্ত্রী কলিতা মাঝি। সার্ভাইকাল ক্যান্সার রোধে মেয়েদের টিকাকরণ এবং স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়ে সচেতনতার বার্তা নিয়ে বর্ধমানে অনুষ্ঠিত হয়ে গেল সাইক্লোথন এবং ম্যারাথন দৌড় রান ফর রার। বর্ধমান টাউন হল থেকে শুরু হয়ে বীরহাটা পার্ক সার্কাস হয়ে ম্যারাথন দৌড় এবং সাইকেল র্যালি টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। স্কুলে ছাত্রছাত্রী সহ প্রায় হাজার দুয়েক বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন। জেলাশাসক নিজে 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ে যোগ দেন। প্রয়াত হয়েছেন কালনার গোয়ারা গ্রামের বাসিন্দা সাঁওতালি ভাষার সাহিত্যিক পদ্মশ্রী রবিলাল টুডু। গত 4 তারিখ কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 76 বছর। সাঁওতালি ভাষায় রচিত তাঁর পার্সি খাতির বইটির জন্য পদ্মশ্রী পান তিনি। তাঁর লেখা একাধিক নাটক জনপ্রিয়তা পেয়েছেন একাধিক পুরস্কার। ভারত সরকারের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশব্যাপী আর্থসামাজিক বিষয়ক সমীক্ষার কাজ শুরু করতে চলেছে। সংশ্লিষ্ট দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তরফে সমীক্ষার কাজে যুক্ত 4 দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বর্ধমানে। এবারের সমীক্ষায় নতুন সংযোজন হয়েছে পরিযায়ীদের নিয়ে তথ্য পরিসংখ্যান সংগ্রহ। প্রশিক্ষকরা জানিয়েছেন, পরিযায়ীদের নিয়ে আগে কোনো সমীক্ষা না হওয়ায় তাদের সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান সরকারের কাছে ছিল না। তাই করোনার সময় পরিযায়ীদের নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেওয়া সম্ভব হয়নি। এবার পরিযায়ীদের সমীক্ষা করা হচ্ছে। বর্ধমান আঞ্চলিক অফিসের উদ্যোগে এই শিবির থেকে প্রশিক্ষণ নিয়ে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ 10টি জেলায় সমীক্ষার কাজ করবেন প্রশিক্ষণপ্রাপ্তরা। জেলা চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, সেতার বাদনে শাহিদ পারভেজ, রাগ বিলাস খানি টোরি।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত, সেতার বাদনে শাহিদ পারভেজ, রাগ বিলাস খানি টোরি। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, প্রথম শিল্পী মনোময়।

এতক্ষণ শুনছিলেন শ্যামা সঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এখন শুনবেন রজনীকান্তের গান, প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর এই অ্যাপের মাধ্যমে শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1309।

0: अभी आपने सुना कार्यक्रम चिड़िया की बच्ची। तो श्रोताओ, अब हमारा कार्यक्रम यानी उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार,
1: नमस्कार।
2: उमंग, उमंग, उमंग, उमंग।
3: আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনছিলেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ পর্ব 1309। এখন শুনবেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানেতে আমি রয়েছি কৌশিক, এবং স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আরেকজন ঘোষিকা।
4: আমি রয়েছি আপনাদের সাথে অনামিকা। কথা হবে আজ, এবং আজকের আমরা বিষয় নিয়েও আলোচনা করব। আজকের আমাদের বিষয় বলবেন আমার সহ বন্ধু যিনি আছেন কৌশিক।
3: আজকের এই পর্বের বিষয় কিছু কথায় কিছু গানেতে, যেটা আমরা ভেবেছি যে শ্রোতা বন্ধুরা আপনারা যদি শোনেন তাহলে পরে অবাক হবেন। এখন কিন্তু একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এখনকার সময়ের, আজকের দিনের। আজকের দিনে কিন্তু আন্তর্জাতিক পিকনিক দিবস, এবং এটা জানতে পেরে আমরা বেশ অবাক হয়ে গেছিলাম। কারণ আন্তর্জাতিক পিকনিক দিবস এই অসময়ে, পরে ভেবে দেখলাম আচ্ছা পৃথিবীর সব জায়গার আবহাওয়া তো এক নয়, সুতরাং যে শীতকালীন পিকনিক আমাদের মন ভোলায় গোটা বিশ্বের কাছে এই সময়ের পিকনিকটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো আজকের দিনে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পরিবার বন্ধুরা মিলে তারা বেশ একটা মন ভালো করা জায়গায় গিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া, গল্প গুজব, সময় কাটানো, এইভাবে দিনটিকে উদযাপন করে। তো আমাদের কথা এটাই, এই যে পিকনিকের একটা আনন্দ, অসময়ে আমরা পিকনিক নিয়ে কথা বলছি আজকের দিনের গুরুত্বকে মাথায় রেখে, এই পিকনিকের আনন্দ সম্পর্কে আপনাদের আনন্দগুলো আমরা শুনবো। আর অবশ্যই তার পাশাপাশি তো গান থাকবে, তাই তো দিদি?
4: একেবারেই গান থাকবে। তবে শ্রোতা বন্ধুরা, সত্যি এবং কৌশিক, এটাও বড় অদ্ভুত ব্যাপার, আমরা সবসময় শীতকালীন একটি বনভোজনকে বা চড়িভাতিকে উদযাপন করে থাকি, মজা করে আনন্দ করে সকলে মিলে যাই। কিন্তু বর্ষাকালে যদি আমরা যেতাম, তুমি ঠিক ভাবো যে পরিস্থিতিটা ঠিক কী হতো। ধরো আমরা পাহাড়ে গিয়েছি, কিংবা গিয়েছি ডুয়ার্সের কোনো সুন্দর এক চা বাগানের কোলে, ঠিক সেই সময় আমরা বনভোজনকে আনন্দের সঙ্গে, আনন্দের সাথে সেটাকে আমরা সেলিব্রেট করছি, এবং হঠাৎ করে এক ঝাঁক মেঘ আমাদের মাথার উপর আসলো। আর তুমি যেমন বললে, তোমার কথা ধরেই বলছি যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, ঠিক সেই সময়টায় তাহলে আমরা এক্স্যাক্টলি করবোটা কি?
3: সত্যি কথা বলতে বৃষ্টি ভেজার একটা আনন্দ রয়েছে,
4: ভীষণ
3: ভীষণ আনন্দ রয়েছে। তো আমরা আসলে কি, যে কোনো রকম এই অ্যাডভেঞ্চার, এই রোমাঞ্চকর বিষয়গুলোর মধ্যে না এই গন্ডগোলগুলো হলে বিষয়টা যেন আরো স্মৃতির মধ্যে গভীরভাবে দাগ কাটে, তাই না?
4: ভীষণ ভীষণ। কারণ এই যে ছন্দ পতন, যখন আমরা একটা ছন্দে চলছি তখন সেটা ভীষণ মানে একটা সিস্টেমে চলছি, কিন্তু ঠিক যখন সেখানে একটু বাধা এলো, বা ঠিক যেই তুমি বললে গন্ডগোল, একটু গোল বাঁধলো, সেটি কিন্তু আমাদের সেই মুহূর্তের বড্ড সমস্যা সৃষ্টি করে ঠিকই, তবে আজীবনের জন্য কিন্তু হয়ে যায় এক ভীষণ রকম আমাদের স্মৃতি মধুর অভিজ্ঞতা, যা কিন্তু আমাদের মন এবং মস্তিষ্কে আজীবনের জন্য ঘর করে নেয়।
3: তো শ্রোতা বন্ধুরা, আমাদের আপনারা কল করুন, ভাগ করে নিন আপনাদের ভাবনা। আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705। আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে, এবং কথা বলতে বলতে এক বন্ধুর কল পেয়ে গেছি। আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে রয়েছেন।
5: নমস্কার দাদা ভাই।
3: নমস্কার
5: দিদি ভাই।
4: নমস্কার, কেমন রয়েছেন বলুন।
5: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি। আপনি অনেক দিন পর এলেন দিদি ভাই।
4: একেবারে ধন্যবাদ আমার গলা চেনার জন্য, আমি সত্যি বহু দিন বাদে এলাম। তো আজকের আপনি এই যে বর্ষা স্নাত দিনে আপনি, আমি জানি না আপনার ওখানকার আবহাওয়া কেমন।
5: দিদি ভাই দেখুন, আষাঢ় মাসের আজকে তিন দিন পেরিয়ে গেল,
4: একেবারে
5: দেখুন পিকনিকটা কিন্তু আমাদের সব সময় হয়। কারণ কেন কি বলছি, এই যে বৃষ্টির দিনে খিচুড়ি, ঘরে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, তারপরে ডিম ভাজা, এটা কিন্তু পিকনিকের পর্যায়ে পড়ে আর কি। বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর গরম গরম খিচুড়ি,
4: মুসুরির ডালের গরম খিচুড়ি একটু পাতলা মতো, আর তার মধ্যে বড় বড় পেঁয়াজ দিয়ে, আর পাপড় ভাজা,
5: তারপরে ডিম ভাজা, এটা তো একদম পুরো। আর মাছ তো তখন পুকুরের থেকে যে মাছগুলো বেরিয়ে যায়, মানে কই মাছ, ল্যাটা মাছ, এগুলো সেই ভাজা আর কি, মানে পেঁয়াজ দিয়ে ভেজে, তার খুব মানে ওর খুব মজা আর কি।
4: মানে বৃষ্টিতে রসে বসে একেবারে বাঙালি থাকবে।
5: হ্যাঁ একদম। তারপরে কাঁঠাল পেকেছে, আম পেকেছে,
4: জামাই ষষ্ঠী আসছে, এই বিষয় নিয়ে আমরা কৌশিকের কাছে একটু যাব, যে এই যে বর্ষার মধ্যে এত কিছুর সেলিব্রেশন, পিকনিক, বা আমাদের বাঙালিদেরও প্রচুর রকমের নিয়ম নিষ্ঠা আজীবন, আমাদের প্রত্যেক মাসে যে সংস্কার চলে তার মধ্যে কোনো না কোনো এক সংস্কার এসে আমাদের কাছে ধরা দেয়, আবারও রয়েছে জামাই ষষ্ঠী। কৌশিক তুমি কি বলবে, এই বর্ষার পিকনিক সেটিও সত্যি আনন্দের মতনই?
3: হ্যাঁ আমি তো বলবো, তার আগে আমাদের, হ্যাঁ আমাদের কলার বন্ধু যিনি আছেন তার মতামতটা একটু শুনি।
5: হ্যাঁ আমি তো পিকনিক তো দাদাভাই, মানে আমরা 12 মাসে 13 বার যদি পিকনিক করি, পিকনিকটা কিন্তু শেষ হবে না। কারণ দেখুন পিকনিক আমাদের সব সময়, মানে আমরা বাঙালি তো মানে খেতে ভালোবাসি, তো সেই জায়গায় আমরা কিন্তু কোনো সময় না খেয়ে কোনো কিছু হয় না। আমার নাম গোবিন্দ, খেতে পেলেই আনন্দ, আপনি যত দেবেন তত খেয়ে নেব।
3: আচ্ছা এই প্রসঙ্গ ধরে আজকের কলের শুরুতে কিন্তু নিয়ম রক্ষার জন্য আপনার নামটি বলা হয়নি, তাই আপনার নামটি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আরেকবার বলে দিন।
5: হ্যাঁ দাদাভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদাভাই।
3: একদম, সঙ্গে থাকুন, আরো অনেক কথা হবে।
5: হ্যাঁ তো দিদিভাইকে একটা জিনিস জিজ্ঞেস করবো দাদাভাই, একটু
4: একেবারে। হ্যাঁ বলুন, আছি আমি সাথে।
5: আচ্ছা দিদিভাই, আপনি কি কালে আমাদের আকাশবাণী কলকাতায় আপনার শিলিগুড়িতে কোনো অনুষ্ঠান করেন, এই যে টিভিতে যে গুলো হয় আপনার, ওই টিভিতে প্রোগ্রাম করেন দিদিভাই?
4: একেবারে একেবারেই করি, আপনি হয়তো সেখানে দেখেছেন।
5: হ্যাঁ দেখেছি দিদিভাই, তাই জন্য আপনাকে আমি সত্যি করে এর জন্য শতকোটি প্রণাম দিদিভাই।
4: আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ, সবসময় আপনারা আমাদেরকে আশীর্বাদ দেবেন, স্নেহ দেবেন।
5: দেখুন চেয়ারটাই বড় দাম আমার কাছে, সব থেকে বড় ব্যাপার। আমি কিন্তু ছোট হই আর বড়ই হই, আপনি ছোট হন কি বড় হন, চেয়ারের দাম, যে রাষ্ট্রপতি সে কিন্তু আমার থেকে অনেক ছোট, কিন্তু তাকে কিন্তু আমাকে প্রণাম করতে হয়, কারণ উনি চেয়ারের দাম, ওইটাই হচ্ছে দিদিভাই।
4: না না সেটা নয়, আসলে দেখুন আন্তরিকতার দাম সব থেকে বড়। এই যে আপনি বললেন বা বুঝলেন, তার মানে কোথাও মনে হচ্ছে এই যে বেতারের, যে আমি যে সবসময় বলে থাকি বা যখন আগেও বলতাম, যে তারবিহীন এক সম্পর্ক আমাদের মধ্যে আমাদের শ্রোতাদের সাথে জুড়ে রয়েছে, আসলে সবটা কিন্তু অন্তরের। আপনি যদি আমাকে অন্য কোথাও, অন্য কোনো স্থানে, অন্য কোনোভাবে শুধু আওয়াজের মধ্যে দিয়েই আপনি আমার পরিচিত হন বা আপনি আমাকে বুঝতে পারেন, তাহলে ভাবুন যে আন্তরিকভাবে আপনি এবং আমি এক অদ্ভুত সুতোয় ধরা পড়েছি।
5: দেখুন আমাদের আন্তরিকতাটা এমন ভাবে হয়ে গেছে যে সবাই কি মানে এই ফোনের মাধ্যমে চিনছি, কিন্তু যখন চাক্ষুষ দেখছি আমি টিভিতে, তখন আমি ভাবছি দিদিভাই না, তা আমার তো মনের মধ্যে একটা জন্মেছে যে আমার দিদিভাইকে একবার জিজ্ঞেস করতে হবে।
3: এবং এর জন্য আকাশবাণী শিলিগুড়িকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতেই হয়, এই যে দূরকে কাছে করে দিয়ে সবাইকে এক করার জন্য। আমাদের সঙ্গে থাকুন,
4: সঙ্গে থাকুন প্রবীর।

0: করার জন্য সেটা হয়েছে। আর আমাদের এখানে দেখুন ডিসেম্বর ডিসেম্বর থেকে মকর সংক্রান্তি। হ্যাঁ নমস্কার।
1: এই যে দূরত্বের গণ্ডি পার করে আমরা ত্রিপুরাতেও পৌঁছে যাচ্ছি, আমরা সবখানেই আমাদের প্রিয় মানুষ আরো কাছে আসছেন,
2: আমাদের সাথে জুড়ে যাচ্ছেন,
1: জুড়ে যাচ্ছেন। তো আমরা আমাদের কাছে একদম লাইভ ফোনের বৃষ্টি হচ্ছে এই বর্ষার শুরুতেই, তবে বৃষ্টির মধ্যে একটু গানের ঝর্ণাও দরকার, তাই আমরা এবারে একটি গান শুনে নেব শিল্পী লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে একটি আধুনিক গান। শুনতে থাকুন কিছু কথায় কিছু গানে।

0: খুব সুন্দর গান আমরা শুনলাম
1: আমাদের ভীষণ প্রিয় শিল্পী
0: লোপামুদ্রা
1: মিত্রর কণ্ঠে।
0: আমাদের একটা কলও চলে এসেছে, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি বীরভূম জেলা সদরগঞ্জ থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: হ্যাঁ, কেমন আছেন বিশ্বজিৎ বাবু?
1: আপনি কেমন আছেন বিশ্বজিৎ বাবু? অনেকদিন বাদে কথা হচ্ছে। যেই মানুষদের সাথে মনের সম্পর্ক থাকে, এই বৃষ্টি স্নাত দিনে তাদের ফোন পেলে একেবারেই অন্তরে যেন কোথাও একটা নাড়া দিয়ে যায় যে আচ্ছা, এই মানুষগুলোর সাথে আমাদের শুরু থেকে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, যারা আমার নিত্যদিনের সঙ্গী।
0: এবং যারা আমাদের লাইভ ফোন করে না, তাদের সঙ্গেও কোথাও গিয়ে যেন একটা বন্ধন তৈরি হয়ে গেছে, কারণ তারা আমাদের রেগুলার যে অনুষ্ঠান শুনছেন প্রতিনিয়ত, এবং মাঝে মাঝে তারাও কিন্তু টুক করে ফোনটা করে ফেলেন, যেটা আমাদের খুব ভালো লাগে। তো বিশ্বজিৎ বাবু হচ্ছেন সেই সাহসী মানুষদের মধ্যে একজন যিনি ফোনটা করেন,
1: একেবারে
0: ভাবনার মধ্যে থাকেন না।
2: আমি যেহেতু চোখে দেখি না, আমার ওই জায়গায় কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে খুব আমি আনন্দ পাই, এবং মনে হয় যেন জগৎটাই আমার হাতের নাগালের মধ্যে।
1: একদম, সেটা সত্যি। টেকনোলজি, আকাশবাণী, এই সব মাধ্যমগুলো আমাদেরকে জুড়ে দিয়েছে।
0: তার পাশাপাশি আপনি নিজে চাইছেন জুড়ে থাকতে, যেটা একটা বড় আমাদের কাছেও প্রাপ্তি। আপনার জন্য যদি আপনার মনের মতন দুটো গান চালিয়ে বা আপনার সাথে দুটো কথা বলে যদি আমরা আপনার ঠোঁটের কোনো একটু হাসি আনতে পারি, সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ।
2: রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা মানতে আমরা সবসময় রাজি। আপনার রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেছেন যে দুঃখ দিয়ে জীবন যাদের গড়া তাদের আবার দুঃখ দিতে।
1: আজকের বিষয় নিয়ে কিছু বলবেন?
2: হ্যাঁ বলুন দিদি ভাই, বিষয়টি কি? বিষয়টা আমি এখানে রয়েছি, বলুন।
1: আজকে হচ্ছে আন্তর্জাতিক পিকনিক দিবস। আমরা তো শীতকালে মানিয়ে থাকি, উদযাপন করে থাকি, আনন্দ করে থাকি বন্ধুবান্ধবরা মিলে, পরিবার মিলে, স্বজনশীল সবাই মিলে, কিন্তু আজকে আন্তর্জাতিকভাবে পিকনিকের দিবস উদযাপন করা হচ্ছে। তাহলে এই যে বর্ষাকালে যদি আমাদের এখানে পিকনিক হতো তবে কেমন হতো, আপনার এটা নিয়ে কি ধারণা?
2: হ্যাঁ, বর্ষামুখ পিকনিকের দিনের কথা বললেও হবে তো, যেটা আগে ঘটেছে, অতীতে যেটা ঘটেছে। হ্যাঁ দেখুন, তখন আমাদের গ্রামে সেই জন্য আমরা কিছু মানে আমাদের মতো স্টেজের ছেলেরা আমরা আলোচনা করলাম যে আমরা এই গ্রামটার মধ্যে ডিউটি করবো, রাত্রে পাহাড় দেবো, সেই জন্যই প্রত্যেক দিন ঘুরতাম। এবং হঠাৎ করে একদিন এই বর্ষা মুখ বৃষ্টি প্রচুর হচ্ছে, আর সেই টাইম আমরা মোটামুটি কিছু মানে চ্যাং মাছ রাস্তার উপর উঠে যাচ্ছে আর কি, রাস্তার উপর উঠে আমাদের যারা সঙ্গে ধরে একত্রে বলা হলো, যে বলা হলো যে এটা কিভাবে তাহলে খাওয়া যায়, কারণ এটা চ্যাং মাছ তো এমনি খেতে খুব টেস্টি, আর এই তখন সে আখ আখ সাল হতো, আখে খোয়া গুলো, সেই খোয়া গুলোর মধ্যে ওই চ্যাং মাছ গুলোকে পুড়িয়ে তার মধ্যে পেঁয়াজ নুন লঙ্কা কুচি এই এই সমস্ত দিয়ে মাছ গুলোকে সেনে খাওয়া হয়েছিল। সেটা মোটামুটি রাত্রি 11টা 11:30টার মধ্যে, তা খুব ভালো লেগেছিল আর কি। আমরা
0: এটা একটা কিন্তু বেশ অসময়ের পিকনিকের একটা বেশ সুন্দর
1: উদাহরণ। হ্যাঁ, এবং মানে উনি যে ওনারা যে সেই সময় এটাকে আনন্দটাকে উপভোগ করতে পেরেছেন সত্যি দারুণ,
0: মানে চোখের সামনে যেন ছবির মতন সুন্দর কল্পনা করতে পারলাম, উনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, এভাবে আমাদের অনুষ্ঠান শুনুন, আমাদের পাশে থাকুন।
1: একদম, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। কৌশিক, এই ব্যাপারে আমার মনে

0: পড়ে গেল একটু দূরে, সেই আমরা ধরো একটু ছাড়িয়ে যাচ্ছি, দক্ষিণবঙ্গের ভেতর দিকে ঢুকে যাচ্ছি, যেমন সুন্দরবন রয়েছে, তারপরে রয়েছে ডায়মন্ড হারবার, এসব জায়গায় অদ্ভুতভাবে একটা অনুষ্ঠান করা হয়, সেটা হচ্ছে রান্না পুজো। তো সেটাও কিন্তু অনেকটা বনভোজনের মতনই, সবাই এক জায়গায় মিলে
1: ভাট ফুল দিয়ে কলার ভেলার মতন বানিয়ে সাজিয়ে সাজিয়ে বাড়ি বাড়ি ঘোরে এবং চাল ডাল সব সংগ্রহ করে
0: একত্রিত হয়ে,
1: এবং এই রান্না পুজো নিয়ে বেশ তারা গানও বাঁধে। কিন্তু এটা একটা হারিয়ে যাওয়া, প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতির মধ্যে একটা, না?
0: কিন্তু কোথাও মনে হয় সেটার সাথেও পিকনিকের একটা যোগ রয়েছে, কারণ আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি কিন্তু শব্দটা সেই একই অর্থ দাঁড়ায়, যে সকলে মিলে আনন্দ করা।
1: একদম একদমই তাই। এই আনন্দের কথা বলতে বলতে একরাশ আনন্দ নিয়ে আর একটা ফোন আসছে, দেখি
0: একেবারে দেখা যাক কে আছেন।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: দাদা ভাই, দিদি ভাই,
1: নমস্কার।
0: নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি। গরম তো প্রচন্ড গরম।
0: আচ্ছা, আপনাদের ওখানে প্রচন্ড গরম, আমরা কিন্তু এখানে একটু বৃষ্টিতে ভিজে চলেছি কদিন ধরে।
2: হ্যাঁ বৃষ্টি হচ্ছে ওইদিকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনো বৃষ্টির দেখা নেই সেভাবে। হ্যাঁ মানে মেঘ উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
1: হুম হুম তবে এই যে, তাহলে পরে তো আপনাকে তো আরো আনন্দ করে একটা ভয়ানক প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে এই গরমের মধ্যে যদি আপনাকে বনভোজন করতে বলা হয় তাহলে আপনার কেমন লাগবে?
2: গরমে বনভোজন, গরমে বনভোজন মানে তো কি বলবো, মানে হ্যাঁ যেটুকুনি যাই খাবো যাই আনন্দ করব, সেটাই আবার পরের দিন আমাকে আবার মনে হয় হসপিটালাইজ হতে হবে, এরকম একটা ব্যাপার।
0: একটা জিনিস কিন্তু হতে পারে, সবাই মিলে গরমের মধ্যে এমন কোনো জায়গায় বা নদীর কাছে যাওয়া
2: হবে একটা। হ্যাঁ হবে, যদি কোনো মানে নির্জন জঙ্গলের দিকে যাওয়া হয় এবং পুরো পিকনিকটা মানে বনভোজনটা হবে পুরোটাই পান তার উপরে, তাহলে
1: মনে করুন কোপাই নদীর ধার ধরে একটু খোয়াইয়ের জঙ্গলের দিকে যাওয়া, সেখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে মাখানো পান্তা ভাত, দারুণ লাগবে।
2: আর আদিবাসী আমাদের এইদিকে ধরুন ওই বনডাঙা আছে, কোপাই নদীর ধার ওই গুলো, তারপরে আপনার ওই
0: বল্লভপুর রয়েছে,
2: সোনাঝুরি আছে, এইগুলো দিয়ে যদি যাই, হ্যাঁ এগুলো দিয়ে যদি যায় তাহলে ওই আদিবাসীদের সঙ্গে মানে আনন্দ করে সারা দিনটা কাটানো হবে, আবার আপনার পান্তার সঙ্গে একদম জমে যাবে একদম মানে বনভোজনটা,
1: এবং এটা কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করবে, তাই না?
2: একদম একদম। আমাদের এই শান্তিনিকেতন, শান্তিনিকেতনে মানে সবটাই মানে আনন্দের ব্যাপার একটা রয়েছে। হ্যাঁ প্রচুর মানুষ এখানে আসেন। হ্যাঁ
0: আর এই সময় সেই আমরা আরও এক শ্রোতা বন্ধুর সাথে কথা বলছিলাম, যে উনি বলছেন যে এই সময় ছোট ছোট মাছ যা বীরভূমে বিভিন্ন রকম ভাবে মানে বিভিন্ন স্বাদ নিয়ে সেই মাছেরা আসে বাঙালিদের পাতে।
1: আচ্ছা অম্বিকা দি বলতে পারবেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে জন্মসূত্রে আমিও বীরভূমের, আমার রামপুরহাটে জন্ম। তো তো এইবারে আমি দেখেছিলাম ছোটবেলা থেকেই রামপুরহাটে বড় হওয়ার সময় যে আমাদের ওখানে কিন্তু মানে বীরভূমে কিন্তু গরমের সময় মাছের টক দুর্দান্ত হয়, একদম তেঁতুল দিয়ে কড়া করে মাছের টক,
0: মাছের টক,
1: যেটা কিন্তু
2: চুনো মাছের টক,
1: চুনো মাছের টক, যেটা আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব একটা দেখা যায় না, চুনো মাছের টক।
0: আচ্ছা আরেকটি জিনিসও রয়েছে, শরীর ঠান্ডা করবার জন্য খেরো, খেরোর সবজি,
1: খেরো আছে, পোস্ত, পোস্ত ভীষণ খাওয়া হয় বীরভূমে, মানে যা কিছুতে গাটা ঠান্ডা রাখা যায়।
2: ঠান্ডা জাতীয় ওই মাঠে হয় ছুটি ওইগুলো, হ্যাঁ খেলে পরে পেট ঠান্ডা হয়, ওইগুলো ঠান্ডা জাতীয় জিনিস,
0: তার মানে কৌশিক বুঝতেই পাচ্ছো যে বাঙালি মানে পিকনিকের আনন্দ মানে খাওয়া।
1: একদম,
0: আমরা অন্য কোনো কথা বলছি না যে আমরা একসাথে নাচবো গাইবো কিংবা একটা নদীতে গিয়ে আমরা স্নান করব বা কিছু করব, সকলে মিলে হুল্লোড় করব, তা নয়, কিন্তু আমাদের খাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ।
1: সবই হবে, সব হতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়াটা যেন অবশ্যই
0: অবশ্যই হয়, আর সেটা মূল মানে প্রাধান্যটা তারই থাকবে।
1: একদম।

0: ধন্যবাদ অঙ্কিতা দি,
1: সঙ্গে
0: আপনি
1: থাকুন,
0: আমাদের
1: জুড়ে
0: সঙ্গে থাকুন,
1: থাকুন।
0: খুব ভালো লাগলো কথা বলে। আমরা এবারে একটা গানে আসি নাকি?
1: একদম একদম,
0: এবার একটা গান দরকার
1: ভীষণ রকম ভাবে।
0: মনটা একটু শিল্পী নচিকেতা নচিকেতা করছে।
1: বাহ,
0: তাহলে নচিকেতার কণ্ঠে একটা আধুনিক গান শুনি।
1: একদম একেবারে
0: একদম, আমাদের তো ভালো থাকতে বেশ ভালোই লাগে, তাই না?
1: ভীষণ,
0: তাহলে তেমন একটা ভালো থাকার মতন গান হয়ে যাক।
1: একেবারেই খারাপ থাকতে আমরা কেউ চাই না। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা শুনে নিই একটি সুন্দর গান।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুন।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, উঠতি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ, হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

0: আচ্ছা, ভয় সংশয় যা থাকবে থাকুক, আমাদের কাছে আপাতত শ্রোতা বন্ধুদের কল আছে, আমরা দেখে নিই
1: বাহ,
0: ওদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: আজকে আমাদের বীরভূম
1: নিতাই
0: থেকে
1: বাবু,
0: প্রচুর
1: হ্যাঁ
0: কল আসছে।
1: একেবারেই স্বাগত নিতাই বাবু, কেমন আছেন বলুন।
2: হ্যাঁ, ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: একেবারে, এই
2: একদম।
1: যে আপনার ফোন পেয়ে আমরা আরো উৎসাহী হয়ে গেলাম, কারণ আমাদের আরো দু একটি বন্ধু যারা রয়েছেন বীরভূম থেকে, তারা আমাদের সাথে একটু আগেই জুড়েছিলেন।
2: আচ্ছা আচ্ছা, আমি শুনলাম।
1: বাহ,
0: তো এবার আপনি বলুন,
2: তো
0: এই বনভোজন নিয়ে, যেহেতু আমাদের ঘড়ির কাঁটা ঘোড়ার মতন দৌড়চ্ছে, তাই আপনি
2: হ্যাঁ
0: ছোট্ট
2: হ্যাঁ,
0: করে আপনার
2: তো
0: অনুভূতি একটু ব্যক্ত
1: একদম
0: করুন।
1: শেষ মুহূর্তে।
2: হ্যাঁ, শেষ মুহূর্তে অনুভূতি দেখুন, আমরা তো বনভোজন সাধারণত ডিসেম্বর এবং জানুয়ারি মাসেই করি। তো এই বর্ষাতে কিন্তু আমাদের পিকনিক হয় বাড়িতে। হ্যাঁ, বন্ধু বান্ধব মিলে আমরা বাড়িতে পিকনিক করি, এবং যখন খুব জল পড়ে, হ্যাঁ হ্যাঁ, তখন তখন কিন্তু ওই খিচুড়ি, চাটনি, আলু ভাজা এবং কষা কষা মাংস,
1: বাহ,
2: এই নিয়ে আমাদের জমে আড্ডাটা এই
1: পাঁপড়
2: বর্ষাতে।
1: ভাজাও রয়েছে।
2: হ্যাঁ, তার সঙ্গে পাঁপড় ভাজাও রয়েছে।
0: আচ্ছা, চাটনি মূলত তো আমাদের মানে বীরভূমে কি আমের চাটনিটাই তো বেশি হয় নাকি? না,
2: হ্যাঁ, আমের চাটনি বেশি হয়।
0: আচ্ছা, তো এই যে
2: হ্যাঁ
0: বনভোজন, এত কিছুর মধ্যেও একটা সবার সঙ্গে সময় কাটানো, মানে নামটা হয়ে গেছে বনভোজন, আসল উদ্দেশ্য হলো সকলে মিলে ভোজন।
1: ভোজন,
2: হ্যাঁ, সকলে মিলে ভোজন এবং আনন্দ করা সকলে মিলে।
0: একদম, আনন্দটাই আসল
2: হ্যাঁ,
0: আমাদের জীবনে
2: আসল,
0: আনন্দের পরিমাণটা বড্ড বেশি বাড়ানোর প্রয়োজন,
2: হ্যাঁ হ্যাঁ,
0: দুঃখটাকে আমরা
2: বলা
0: অনেক
2: প্রয়োজন।
0: বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।
2: হ্যাঁ হ্যাঁ, আর যত আনন্দ থাকবো তত কিন্তু শরীর মন সব ভালো থাকবে,
0: ভালো থাকবে,
1: সুস্থ থাকবে,
0: একদম।
1: আনন্দে
2: হ্যাঁ,
1: থাকলে অবশ্যই।
0: এই
1: হ্যাঁ
0: একরাশ আনন্দ নিয়ে
2: হ্যাঁ
0: আমরা প্রার্থনা করি, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন,
2: হ্যাঁ,
1: সঙ্গে সুস্থ
0: থাকুন
1: থাকুন, সঙ্গে থাকুন আমাদের
0: আকাশবাণী
1: সাথে।
0: শিলিগুড়ির।
2: হ্যাঁ, আপনারা ভালো থাকবেন।
1: ধন্যবাদ,
2: নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার। তাহলে ঘড়ির কাঁটার দৌড়ের সাথে আমরা
1: হুম,
0: অনুষ্ঠানের শেষ
1: একদম
0: পর্যায়ে,
1: শেষ পর্যায়ে।
0: কিছু কথায় কিছু গানে আজকের জন্য এতটুকুই। শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: ধন্যবাদ।

0: শুরু হচ্ছে আজকে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর ভূগোল। পাঠদান করবেন শিক্ষক বাণীপদ ভট্টাচার্য এবং সঙ্গে রয়েছে ছাত্র শাগনিক বেরা এবং অনুরাগ পুরকায়েত, স্কুল মেষ মিশন।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা ভূগোল বিষয়ে জনসংখ্যা বা পপুলেশন নিয়ে আলোচনা করব। আমি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের শিক্ষক শ্রী বাণীপদ ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছে দুই ছাত্র। তোমার নাম বলো।
2: নমস্কার, আমি শারণিক বেরা, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র দ্বাদশ শ্রেণীর।
3: নমস্কার, আমি অনুরাগ পুরকাইত, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
1: শাগনিক এবং অনুরাগ আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য আসে। প্রথমে আমরা যেটা বললাম যে বিষয় হলো জনসংখ্যা। এই জনসংখ্যায় দুটো কথা আছে, একটা হলো জন অর্থাৎ লোক, যেটা সাধারণত জনক বা জন্মদাতা বা পিতা এবং জননী অর্থাৎ উৎপাদিকা বা মাতা থেকে কিন্তু জাত হয়েছে। জনসংখ্যা, সংখ্যা দিয়ে পরিমাণকে বোঝানো হয়। জনসংখ্যা বা মনুষ্য সংখ্যা বলতে কোনো একটি জায়গায় যতজন লোক বসবাস করেন সেই সংখ্যক মানুষকে বোঝায়। এই জনসংখ্যা কোনো একটা স্থানে যেমন একজন হতে পারে, একাধিক অর্থাৎ এক লক্ষ এক কোটি তাও কিন্তু হতে পারে। আবার এই জনতা যেমন কৃষি নির্ভর হতে পারে, তেমনি শিল্পাশ্রয়ী হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমরা সংগ্রহ করি এবং সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। আচ্ছা শাগনিক, তুমি বলো, আমরা কিন্তু জনসংখ্যা বলতে কি বোঝায় সেটা বললাম, আচ্ছা তুমি জনসংখ্যার একটা কংক্রিট ডেফিনেশন দিতে পারবে?
2: হ্যাঁ স্যার, জনসংখ্যা ডেফিনেশনে আমরা জানতে পারি বাস্তুবিজ্ঞানের ধারণা অনুযায়ী একই প্রজাতিভুক্ত শ্রেণী সব ধরনের জীবেরা যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক বা আঞ্চলিক সীমারেখার মধ্যে সমাবেশ ঘটায় তখন তাকে একটা জনসংখ্যা বলতে পারি।
1: বাহ, তুমি খুবই সুন্দর বলেছো, কারণ আমি তো তোমাকে শুধু বলেছিলাম যে কোনো একটি জায়গায় যতজন লোক বসবাস করে, তুমি তার সঙ্গে একেবারে খুব ডিটেলসে এবং বলেছো যে মানুষ যে হোমো স্যাপিয়েন্স অ্যান্ড স্যাপিয়েন্স যে প্রজাতিভুক্ত, সেই প্রজাতির মধ্যে যতজন সংখ্যক আছে কোনো একটা অঞ্চলে সবাইকেই একসঙ্গে নিয়ে এসে যখন বলা হয় তখন তাকে আমরা বলছি জনসংখ্যা। আচ্ছা অনুরাগ, তুমি বলো যে জনসংখ্যা সংক্রান্ত যেই তথ্যগুলোর কথা আমরা বলছি, তাহলে এই তথ্যগুলো সংগ্রহ করার তো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, কী কীভাবে আমরা এই জনসংখ্যা সংগ্রহ করি?
3: স্যার, 10 বছর ছাড়া ছাড়া আমরা যে আদমশুমারি করি তার দ্বারা আমরা মানে জনসংখ্যাটা গণনা করতে পারি, এছাড়া বিভিন্ন সরকারি নথিপত্রের মাধ্যমেও জানতে পারি।
1: বাহ, খুব সুন্দর বলেছো যে তুমি বলেছো যে প্রতি 10 বছর অন্তর কিন্তু আমাদের দেশে জনগণনা হয়। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, সরকার থেকে একজন বা দুজন তারা কিন্তু বাড়িতে আসে এবং বাড়িতে কতজন সংখ্যক মানুষ আছেন, তাদের বয়স কত, তারা কোন বিষয়ের সঙ্গে কে যুক্ত আছে অর্থাৎ কোন কাজের সঙ্গে যুক্ত আছে, কতজন ছাত্র বা এই সম্বন্ধে তথ্য কিন্তু বাড়িতে কটা টিভি আছে কটা আছে সমস্ত কিছু কিন্তু তারা তথ্য সংগ্রহ করে নিয়ে যায় এবং প্রতি 10 বছর অন্তর কিন্তু আমাদের এই জনগণনাটা হয়। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যারা প্রথমেই কিন্তু এই জনসংখ্যা সংগ্রহ করা শুরু করে। 1871 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, যাকে আমরা আদমশুমারি হিসাবে অভিহিত করেছি বা নাম দিয়েছি। এই আদমশুমারির সঙ্গে সঙ্গে অনুরাগ যেটা আরেকটা বলেছে সেটা হচ্ছে যে নথিপত্র বা রেজিস্টারের ক্ষেত্রে, অর্থাৎ আইন ঘটিত অনেক বাধ্যবাধকতা তার মধ্যে আছে, আইন ঘটিত বিভিন্ন তথ্য প্রমাণও তার মধ্যে আছে, কিন্তু ব্যাপারটা হলো এর মধ্যে জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এই যে ব্যাপারগুলো আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্গত হয়ে আছে। অর্থাৎ এই যে আমরা বলছি আইনের কথা বলছি, তাহলে আইনের দিক থেকেও কিন্তু এটা বিষয় যে সাধারণত কোনো একটা অঞ্চলের মানুষকে কী ধরনের আমরা আইন পরিষেবার মধ্যে রাখতে পারি সেগুলোও কিন্তু এই জনসংখ্যা বিষয়ের মধ্যে বা আলোচনার মধ্যে আসে। তাহলে এবার শাগনিক, তুমি এবার বলো যে এই জনসংখ্যাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি?
2: জনসংখ্যাকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে একটা কোনো দেশ বা কোনো একটা ভৌগোলিক অঞ্চলে টোটাল পপুলেশান মানে মোট জনসংখ্যা বাই মানে ভাগ করলে যদি মোট এরিয়া দিকে ভাগ করা যায় তাহলে স্যার আমরা টোটাল জনসংখ্যাটা পেতে পারি।
1: বাহ, খুব সুন্দর। অর্থাৎ সারা পৃথিবীতে আমরা জানি যে এখন মানুষের সংখ্যা প্রায় 700 কোটিরও বেশি, তাহলে এত সংখ্যক মানুষকে একসঙ্গে আলোচনায় তো আমরা নিয়ে আসতে পারি না। সুতরাং আমাদের কাছে এত সংখ্যক মানুষকে আমরা আরও আলোচনা কংক্রিট করার জন্য কি করি না, আরেকটি বিষয় আমরা নিয়েছি, সেটা হচ্ছে জনঘনত্ব বলে একটি বিষয় আমরা তৈরি করেছি বা একটা বিষয় আমরা রেখেছি, যেটা হচ্ছে কি না, মোট জনসংখ্যা এবং মোট এরিয়াকে যদি আমরা ভাগ করে দিই তাহলে যে আমরা সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়েও কিন্তু আমরা আলোচনায় অনেকটা ডিপে প্রবেশ করতে পারি বা অনেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তাকে ব্যাখ্যা করতে নিয়ে আসতে পারি। জনঘনত্বের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শুধু জনসংখ্যা এরিয়া দিয়ে তো ব্যাপারটা নয়, কারণ হচ্ছে এমন প্রচুর মানুষজন আছে যারা কিন্তু অনেকে আছে কর্মের সঙ্গে যুক্ত, অনেকে আবার হয়তো কর্মের সঙ্গে যুক্ত নয়। সুতরাং আবার এমন অনেক ভূমি আছে যে যেখানে সাধারণত কী হয়, কৃষিকার্য হয়, শিল্পে কারখানা আছে বা মনুষ্য বসতি আছে, কিন্তু এমন অনেক অনেক জায়গা আছে আমরা জানি, উচ্চ পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে কিন্তু চাষবাসও হয় না বা মানুষও নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা পপুলেশন জিওগ্রাফিতে আরেকটি শব্দ ব্যবহার করি, গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে মানুষ জমির অনুপাত। আচ্ছা সাগনিক, তুমি বলো যে মানুষ জমির অনুপাত বলতে কি বোঝায়?
2: স্যার, মানুষ জমির অনুপাত বলতে বোঝায় যেটা হচ্ছে কোনো একটা দেশে বা কোনো একটা ভৌগোলিক অঞ্চলে যদি সঠিক পরিমাণ লোক সংখ্যা এবং সঠিক পরিমাণ যে জমি উৎপাদন করার জমি বা সম্পদ সৃষ্টি করার জমি যেটা পাই তার যে টোটাল যে অনুপাতটা যেটা আমরা পাই সেটাই হচ্ছে মানুষ জমি অনুপাত যেটা বলে।
1: বা সেটা হলো এইরকম করে আমরা ১২ ক্লাসে প্রথমের দিকেই আমরা পড়েছি, আমাদের কাছে সম্পদ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল, আমরা পড়ে এসেছি যে সম্পদ আমাদের কাছে যারা কার্যকারিতা যাদের মধ্যে আছে সেটা মানুষ হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রেও হোক, ভূমির ক্ষেত্রেও সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কার্যকরী মানুষ আর কার্যকরী জমি এইটাকে যদি আমরা নিই তাহলে তার গুণগত বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ যখন আমরা জনঘনত্বের কথা বলছি আমরা পরিমাণের কথা বলছি, আর যখন আমরা মানুষ জমির অনুপাতের কথা বলছি, কার্যকর জমি দিয়ে যখন বলছি তখন তাকে আমরা কী বলছি না, কালচারালি বা সাংস্কৃতিক দিক থেকে যে বিষয়গুলো আছে সেগুলোকে আরও সুন্দর করে তার মধ্য দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। অর্থাৎ কার্যকর মানুষ এবং কার্যকর জমি যা দিয়ে আমরা সাধারণত কাম্য জনসংখ্যার যে ধারণা সেটা কিন্তু আমরা পেতে পারি। তো ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে একটি জনবহুল দেশ। এখন সাধারণত আমরা বলছি যে ভারত হচ্ছে কি না, ভারত হচ্ছে ওভার পপুলেশনের জায়গায় চলে গেছে। এই ওভার পপুলেশনকে আমরা ভৌগোলিক পরিভাষায় জনবিস্ফোরণ বলে আমরা অভিহিত করতে পারি। আচ্ছা অনুরাগ, এই যে জনবিস্ফোরণ শব্দটা তো তুমি নিশ্চয়ই শুনেছো, তাহলে এই জনবিস্ফোরণ ব্যাপারটা কি?
3: জনবিস্ফোরণ বলতে সাধারণত বোঝায় মানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য জন্মহারের থেকে মৃত্যুহার যদি কমে যায় তাহলে যে অস্বাভাবিকভাবে যে জনসংখ্যাটা বৃদ্ধি ঘটে সেটাকেই মানে জনবিস্ফোরণ বলা যেতে পারে।
1: হ্যাঁ, খুব সুন্দর বলেছে তুমি, যে বলা হচ্ছে এইরকম করে যে মানুষ জন্মাচ্ছে তার সঙ্গে সঙ্গে কি না মানুষের মৃত্যুরও একটা ব্যাপার আছে, আর তার সঙ্গে আরও কিছু বিষয় এসে উপস্থিত হয়, সেটা হচ্ছে অভিবাসন বা পরিব্রাজন এবং জন্ম মৃত্যুর সঙ্গে সঙ্গে যে স্বাভাবিক যে জনসংখ্যা বৃদ্ধির সেই বৃদ্ধির হার, তার সঙ্গে একটা বিষয় ও খুব বলেছে যেটা খুব সুন্দরভাবে বলেছে যে মানুষ তো জন্মাচ্ছে, জন্মানোর সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু, এটা যেমন একটা প্রাকৃতিক নিয়ম কিন্তু ঘটনা হলো এই যত সংখ্যক মানুষ জন্মায় তার তুলনায় যদি কম সংখ্যক মানুষ মারা যায় তাহলে কিন্তু সেখানে জনসংখ্যা বিপুল হারে বাড়তে শুরু করে। সাধারণত খ্রিস্টের জন্মের আগে সারা পৃথিবীতে যা জনসংখ্যা ছিল খ্রিস্টের জন্মের পরে বিপুল সংখ্যক মানুষ কিন্তু পৃথিবীতে, তার মানে কি না যত সংখ্যক মানুষ জন্মেছে তার তুলনায় অনেকটা আমরা মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পেরেছি। সেই কারণে এই যে মৃত্যুকে ঠেকিয়ে রাখা কথাটা বললাম, তার মানে শিল্প বিপ্লবের একটা কথা আইল, শিল্প বিপ্লবের সূত্র ধরে মানুষের মৃত্যুকে নিরসন করার জন্যে বহু রকম চেষ্টা চরিত্র করে আমরা বহু ওষুধপত্র তার সঙ্গে টেকনোলজি ডেভেলপ করে বিভিন্ন ধরনের মেশিনপত্র আবিষ্কার করেছি যার মধ্য দিয়ে কী করা হয় না বিভিন্ন অসুস্থতাকে আমরা অনেক দিন তাকে টিকিয়ে রাখতে পারি, অর্থাৎ অসুস্থতার জন্যে ওষুধ দিয়ে তাকে সেই মারণ ব্যাধি বা মারণ রোগ থেকে তাকে আমরা মুক্ত করি বা করছি, তার ফলে কি হচ্ছে না মৃত্যুহারটা অনেকটা কমেছে, জন্মহারটা হয়তো কমেছে, কিন্তু যে জন্মে গেছে সেখান থেকে যে নতুন জন্ম সেটা তো আর আমরা জোর করে সেটাকে বন্ধ করে দিতে পারি না। সুতরাং সেই জন্মহারটা হয়তো কিছুটা কমলেও জন্মহারের যে হার সেটা হয়তো একই রকম আছে বা কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুহারটা অনেকটা কমেছে, যার ফলশ্রুতি হলো কিন্তু জনবিস্ফোরণ। যদি বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার কোনো একটি স্থান বা দেশে 2% কাছাকাছি বা বেশি হয় তখন তাকে কিন্তু আমরা বলি জনবিস্ফোরণ। বুঝেছ শাগনিক? তাহলে বাৎসরিক যদি কোনো একটা স্থানে জনসংখ্যার 100 ভাগের মধ্যে 2% কথা আমরা বললাম সেটা যদি অতিক্রম করে বা তার কাছাকাছি থাকে, তাহলে ভারত হলো একটি জনবহুল দেশ আমরা বলছি, তাহলে ভারতের এই যে জনসংখ্যা বৃদ্ধি মূলত কোন সময় থেকে শুরু হয়েছে বলতো শাগনিক?
2: ভারতের জনসংখ্যা বৃদ্ধি মূলত দেখা যায় যে শিল্প বিপ্লবের পর থেকে শুরু হতে দেখা যায়। আর তাছাড়া আমরা দেখি সবুজ বিপ্লবের পর থেকে, যখন 1950 পর থেকে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।
1: খুব সুন্দর বলেছো, শিল্প বিপ্লবের সূত্র ধরে তো সারা পৃথিবীতেই একটা বিশেষ পরিবর্তন এসছে, সেটা উন্নত দেশেও যেমন এসছে উন্নয়নশীল বা অনুন্নত দেশেও তেমনি এসছে, তাহলে ভারতেও তার ছোঁয়া নিশ্চয়ই পড়েছে। আমাদের শিল্প বিপ্লবের সূত্র ধরে যদি আমরা বলি, শিল্প বিপ্লবের সূত্র ধরে ভারতেও জনসংখ্যা বেড়েছে, কিন্তু বিপুল সংখ্যক যে জনসংখ্যার বৃদ্ধি সেটা কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের পরে হয়েছে। অর্থাৎ স্বাধীনতা অর্জনের পরে আমরা কৃষি এবং শিল্পের ক্ষেত্রে অনেকটা স্বয়ংভরতা অর্জন করেছি। এখন মানুষের খাদ্যের যে চাহিদা, সেই খাদ্যের চাহিদা আমরা অনেকটা নিরসন করতে পেরেছি, তার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা অনেকটা বেড়েছে। সুতরাং মানুষ প্রয়োজনে তার যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য ওষুধ কিংবা ওষুধের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা তারও সুবিধা সুযোগ নিয়ে সাধারণত মৃত্যুর হার অনেকটা কমাতে সক্ষম হয়েছে। শিল্প বিপ্লবের সূত্র ধরে যেমন হয়েছে, তেমনি ভারতের ক্ষেত্রে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে আমরা মানুষকে উন্নতভাবে জীবনযাপনের জন্য একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। এবং আমরা প্রতি 10 বছর অন্তর যে হিসেবগুলো করি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি যে জনসংখ্যার কিন্তু একটা বৃদ্ধি হয়েছে, এবং সেটা বিপুল হারে হয়েছে 1961 থেকে 1981 পর্যন্ত। তারপরে আমরা কিন্তু সাংস্কৃতিক দিক থেকে বা শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা এইগুলো দিক থেকে মানুষকে অনেকটা সচেতন করতে পেরেছি, তার ফলে কিন্তু জনসংখ্যা একটু হলেও নিয়ন্ত্রণ হয়েছে। অর্থাৎ যে বিপুল হারে জনসংখ্যা বাড়ছিল তা হয়তো কিছুটা হলেও কন্ট্রোল করা গেছে। তবু আমরা বলবো যে যদি চীনের সঙ্গে আমরা আলোচনায় আসি, তাহলে কিন্তু চীন এবং ভারত দুটোই পৃথিবীর মধ্যে জনবহুল দেশ। ভারত জনবহুলতার দিক থেকে পৃথিবীতে প্রথম এবং চীন হচ্ছে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে দ্বিতীয়। সুতরাং চীনের যেমন সমস্যা আছে ভারতের সমস্যাও আছে, কিন্তু চীনের তুলনায় ভারতের সমস্যা অনেকটা বেশি। ব্যাপারটা হচ্ছে এইরকম, সারা পৃথিবীতে যে টোটাল ল্যান্ড আছে সেই টোটাল ল্যান্ডের ক্ষেত্রে চীনের নিয়ন্ত্রণাধীনে প্রায় 7.5-এর কাছাকাছি, আর ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে 2.5 বা 6। চীনের মানুষ বেশি হলেও তাদের যেহেতু এলাকাও বেশি, সুতরাং তারা সেই সমস্যা নিরসন করতে অনেকটা খুব সহজে করতে পারলেও আমরা হয়তো অত সহজে করতে পারবো না। এই যে জনসংখ্যা, টোটাল জনসংখ্যা অমুক, এই বিষয়গুলোকে ভূগোলে আমরা পড়ে এসেছি কার্টোগ্রাফি। জনসংখ্যাকে আমরা বিভিন্নভাবে কার্টোগ্রাফিক টেকনিক্স দিয়ে ব্যাখ্যা করি। তোমরা বলতে পারবে কী টেকনিক্স দিয়ে আমরা ব্যাখ্যা করি?
2: স্যার আমরা কি বার ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা?
1: হ্যাঁ, খুব সুন্দর, বার ডায়াগ্রাম দিয়ে আমরা অঙ্কন করতে পারি, আমরা লিনিয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। অর্থাৎ কার্টোগ্রাফিক টেকনিক্স দিয়ে বা রাশিবৈজ্ঞানিক বিভিন্ন টেকনিক্স দিয়ে জনসংখ্যাগুলোকে আমরা খুব সহজে গাণিতিক বা রাশিবৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা জনসংখ্যার প্রজেকশান করি। জনসংখ্যার প্রজেকশান বলতে বোঝানো হচ্ছে এরকম করে যে এখনকার দিনে যে জনসংখ্যা বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হার যদি একই থাকে বা কিছুটা কম বেশি হয়, তাহলে সামনের 5 বছর বা 10 বছরের জনসংখ্যা কতটা হতে পারে, যার উপর নির্ভর করে আমরা সামনের যে দশকগুলো আসছে সেই দশকগুলোতে বিভিন্ন প্ল্যান বা পরিকল্পনা গ্রহণ করি। সুতরাং পপুলেশন জিওগ্রাফিতে পপুলেশন প্রজেকশান এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণত জনসংখ্যা শিল্প বিপ্লবের পরবর্তীকাল থেকে বেড়েছে, এবং বহু দেশ তাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়েছে। পৃথিবীতে এমন উন্নত দেশ আছে যাদের জনসংখ্যার ক্ষেত্রে মোট যে জনসংখ্যা, জন্ম মৃত্যুর মধ্যে ফারাক তেমন নেই, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিতে তারা জিরো জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আসতে পেরেছে। আবার আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বহু দেশ আছে যাদের জনসংখ্যা কিন্তু এখনও বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন কোনো কন্ট্রোল নেই। তাহলে পৃথিবীতে এই রকম উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের জনসংখ্যা বিষয়ে কিন্তু অনেক সমস্যা থেকে যাচ্ছে। ভারত কিন্তু সেই দিক থেকে অনেকটা স্বতন্ত্রতা বজায় রাখতে সক্ষম হয়েছে। জনসংখ্যা যেমন ভারতে অনেক বেশি, তেমনি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক, বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন রকম প্রতিষ্ঠান, গোষ্ঠী, তাহলেও ভারত কিন্তু পৃথিবীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ, যারা কিন্তু জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে, ব্যালেন্স করতে, সমস্যার সমাধান করতে অনেকটা সক্ষম হয়েছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জনসংখ্যা বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কার্টোগ্রাফিক টেকনিক্স আমরা ইউজ করি, সেটা হচ্ছে জনসংখ্যা পিরামিড। আচ্ছা অনুরাগ, তুমি বলো তো এই যে জনসংখ্যা পিরামিড, এই পিরামিড কথাটার সঙ্গে তো তুমি পরিচিত।
3: স্যার,
1: মিশরের যে পিরামিড, যার নিচের অংশটার ব্যাপ্তি অনেকটা বেশি আর যত ওপরের দিকে যাব সেটা কিন্তু ব্যাপ্তি অনেকটা কম, কি তাই তো সাগনিক?
2: হ্যাঁ স্যার।
1: জনসংখ্যার ক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ আমরা কার্টোগ্রাফিক টেকনিক্স যখন ইউজ করি, যেটা তুমি আগে বলেছিলে যে স্তম্ভচিত্র বা রৈখিক লেখচিত্র, এগুলো দিয়ে জনসংখ্যাকে যেমন ব্যাখ্যা করা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক্স আমরা ইউজ করি, সেটা হচ্ছে এজ সেক্স পিরামিড বা বয়স লিঙ্গ অনুপাত, যেটার চিত্রগত উপস্থাপন কিন্তু কেমন হবে দেখতে, না পিরামিডের মতো হবে। অর্থাৎ এক্ষেত্রে একই চিত্রতে আমরা নারী এবং পুরুষ উভয়কে নিচ্ছি এবং সেটা বয়সের সাপেক্ষে। তাহলে সাগনিক তুমি বলো, এই যে নিচ্ছি কথাটা, এটাকে যখন আমরা স্কেলে ফেলে দিচ্ছি, স্কেলে ফেলে আমরা কি করছি, না জনসংখ্যা পিরামিড তৈরি করছি, তাহলে এর ডান দিকে কি থাকবে আর বাম দিকে বা কে থাকে? নারী পুরুষের যে জনসংখ্যা সেটা তো মোট জনসংখ্যা অনেক বেশি, সেটা আমরা কি করি, শতকরা হিসাবে আমরা প্রকাশ করি। শতকরা হিসাবে প্রকাশ করে তার ডান দিকে আমরা পিরামিডে সাধারণত মহিলাদের রাখি এবং বাঁ দিকে সাধারণত আমরা কি করি, পুরুষদের রাখি। একটা নির্দিষ্ট বয়স অন্তর, 10 বছর বা 20 বছর অন্তর, 10, 20, 30, 40 আমাদের যে গড় আয়ু, আমরা তুলনামূলকভাবে গড় আয়ু যদি 60ই ধরি, তাহলে 60 বা তার তুলনায় আরেকটু যদি বেশি আমরা 70 বা 80 পর্যন্ত নিয়ে গিয়ে আমরা যখন পিরামিডের আকারে আমরা জনসংখ্যাগুলোকে বসাই বয়স অনুসারে, তখন যে চিত্র পাই তাকে আমরা কিন্তু কি বলি, না এস সেক্স পিরামিড চিত্র। এই পিরামিড চিত্র থেকে কিন্তু খুব সহজে দুটো জিনিস ব্যাখ্যা করা যেতে পারে, সেটা হচ্ছে নারী পুরুষের সাপেক্ষে কত সংখ্যক পুরুষের সাপেক্ষে কতজন নারী, এইটা যেমন ব্যাখ্যা করা যেতে পারে, তেমনি প্রতি বয়সের যে ইন্টারভেল বা এই যে বয়সের যে ব্যবধান, সেই ব্যবধান অনুসারে সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি। ইউরোপীয় দেশ বা উন্নত দেশ, তাদের ক্ষেত্রে জনসংখ্যা পিরামিডের যেমন আকৃতি হয়, ভারত বা চীনের মতো উন্নয়নশীল দেশের কিন্তু জনসংখ্যা পিরামিড একই চিত্রের হয় না। এই জনসংখ্যা পিরামিড দিয়ে আমরা তার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নতির কিন্তু অনেকটা ব্যাখ্যা করতে পারি, যেটা সাধারণত স্তম্ভচিত্রও করতে পারি, রৈখিক লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এসএক্স পিরামিডের দ্বারা সেটা আমরা আরও সহজে, আরও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। জনসংখ্যা পিরামিডের সঙ্গে সঙ্গে আরও একটি গাণিতিক মডেল আমরা এক্ষেত্রে অঙ্কন করি এবং ব্যাখ্যা করার জন্য তাকেও আমরা আলোচনার মধ্যে রাখি, সেটা হচ্ছে কি, না ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল। এই মডেলটা হচ্ছে এইরকম করে, একই ফ্রেমওয়ার্কের মধ্যে সাধারণত একটা নির্দিষ্ট সময়ে কত সংখ্যক মানুষ জন্মালো, কত সংখ্যক মানুষ মারা গেল, তার সঙ্গে বাইরের দেশ থেকে কত সংখ্যক মানুষ, অর্থাৎ পরিব্রাজন যাকে আমরা বলি বা মাইগ্রেশন, কত সংখ্যক মানুষ বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে উপস্থিত হয়েছে এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে, আর তার সঙ্গে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় অন্তর জন্ম মৃত্যুর ফলে যে হারের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকেও কিন্তু ওই মডেলের মধ্যে নিয়ে আসা হয়।

0: থমসন বলে একজন পপুলেশন বিশেষজ্ঞ, তিনি সাধারণত এই ধরনের মডেল প্রথম তৈরি করেছিলেন এবং সেই মডেলের মধ্য দিয়ে তিনি ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন যে পৃথিবীর যে দেশগুলো আছে, বিশেষত উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে যেভাবে আমরা তাকে ভাগ করে আসি, এই ডেমোগ্রাফি ট্রানজিশনাল মডেলে তাকে ফেলে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। এবং সেই ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা বলতে পারি এরকম করে যে ভারত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দেশ, যেখানে ডেমোগ্রাফি ট্রানজিশনাল মডেল অনুসারে সে সাধারণত তৃতীয় স্তরের একটা দেশ হিসেবে অবস্থান করছে। যে সাধারণত কী হয়েছে না, জনসংখ্যা বিপুল হারে যেমন বেড়েছিল, আজকের দিনে জনসংখ্যার মডেল অনুসারে বা ট্রানজিশনাল মডেল অনুসারে তাকে বলা হচ্ছে যে সে অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ভারতের এই যে বিপুল জনসংখ্যা, সেই বিপুল জনসংখ্যা কিন্তু সর্বত্র সমানভাবে নেই। ভারত কেন, সারা পৃথিবীর ক্ষেত্রেও যদি আমরা দেখি, পৃথিবীর যেই 700 কোটি বা তারও বেশি যেই জনসংখ্যা 2050 নাগাদ সেটা বলা হচ্ছে প্রায় 800 কোটির কাছাকাছি চলে যাবে, যে এত বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু সবাই কিন্তু সব মহাদেশে সমানভাবে ছড়িয়ে নেই। ভারতের মতো দেশে বা চীনের ক্ষেত্রেও আমরা সেই একই কথা বলবো যে ভারতে কিন্তু সব রাজ্যে, সব প্রান্তে, সব অঞ্চলে কিন্তু সমানভাবে মনুষ্য বসবাস করেনি। এই যে মানুষের যেই বসতি নির্মাণ বা বসবাস করা, এটা খুব সহজে সব জায়গায় সমানভাবে হয়নি। তার জন্য কিছু প্রাকৃতিক প্রভাবও যেমন আছে, ঠিক অনুরূপভাবে আমরা কিছু অপ্রাকৃতিক প্রভাবের কথাও বলতে পারি। যেটা তোমাদের বললাম যে কিছু কিছু প্রাকৃতিক প্রভাবও আছে আর কিছু কিছু অপ্রাকৃতিক প্রভাবক আছে, তাই তো সাগনিক? তাহলে ওই প্রাকৃতিক প্রভাবকের মধ্যে ভূমিরূপ, অর্থাৎ কোথাও হয়তো পাহাড়, কোথাও হয়তো পর্বত, কোথাও হয়তো সমভূমি, কোথাও হয়তো উপকূল ভূমি। সুতরাং বিভিন্ন অঞ্চলে ভূমিরূপ কিন্তু বিভিন্ন রকম, আর বিভিন্ন অঞ্চলে ভূমিরূপ বিভিন্ন রকম হওয়ার ফলে সেখানে জলবায়ু যেমন আলাদা, তেমনি তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত কর্মমুখর বিষয়গুলো আছে, অর্থাৎ কৃষি বলো, শিল্প বলো, খনিজ দ্রব্য আহরণ বা বনভূমি থেকে কাষ্ঠ আহরণ, এগুলো সব জায়গায় সমানভাবে হয়নি। তার উপর নির্ভর করে জনসংখ্যাও সেভাবে তেমনভাবে বসতি তৈরি করেনি বা বসতি গড়ে ওঠেনি। তার সঙ্গে সঙ্গে জলবায়ু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সম্পূর্ণভাবে জলবায়ুর উপর নির্ভরশীল একটি প্রজাতি বলতে পারি। শুধু আমরা কেন, পৃথিবীতে যত প্রজাতির প্রাণী এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে জলবায়ু নির্ভর। কোন স্থানের জলবায়ু কেমন তার উপর নির্ভর করবে সেখানকার আর বায়োম কেমন হবে, আর সেখানকার বায়োম তার উপর নির্ভর করবে সেখানকার উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে পরিবেশের যে উপাদান যে সংখ্যক আছে তারা তাদের বিষয়টা নির্ভর করবে। ভারতের ক্ষেত্রেও যদি ধরি যে ভারতের জলবায়ু হচ্ছে কি না বৈচিত্র্যময় ভারতের দেশ, এবং এই বৈচিত্র্যটা কিন্তু যেমন জলবায়ু কেন্দ্রিক তেমনি সাধারণত ভূমিরূপ কেন্দ্রিক, তেমনি সাধারণত স্বাভাবিক উদ্ভিদ কেন্দ্রিক। জলবায়ুর দিক থেকে যদি বলি যে ভারতের সাধারণত 6 থেকে 7 প্রকার জলবায়ু পকেট হিসেবে বা অঞ্চল হিসেবে আছে, যদিও ভারত হলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। আমরা সাধারণত যদি হিমালয়ান পার্বত্য অঞ্চলে যাই তাহলে সেখানকার যে জলবায়ু সেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ থেকে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। আবার যদি আমরা দক্ষিণে অর্থাৎ কেলার আর মারালাবা উপকূল বা আমরা যদি গুজরাটের দিকে যাই তাহলে সেখানকার যে জলবায়ু যে চরমতা, তার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের কিংবা মধ্য ভারতের জলবায়ুর মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। সুতরাং যেখানে কেরালা, যেখানে পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর সংখ্যক মানুষ বসবাস করে, সেখানে আমরা দেখব অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম বা জম্মু কাশ্মীরের মতো এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু জনসংখ্যা অনেকটাই কম। আবার মধ্য ভারতের মধ্যপ্রদেশ, ছত্তিশগড় কিংবা মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোতেও জনসংখ্যা সাধারণত মাঝারিভাবে বণ্টিত হয়েছে। অর্থাৎ জনসংখ্যার এই যে বণ্টন সর্বত্র সমানভাবে হয়নি, সেক্ষেত্রে কিন্তু জলবায়ু, সেক্ষেত্রে ভূমিরূপ যেমন গুরুত্বপূর্ণ প্রভাবক, তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রভাবক আছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলবো জল প্রাপ্তির পরিমাণ, অর্থাৎ মানুষ বা যে কোনো প্রাণীর বাঁচার জন্য খাদ্য যেমন দরকার আছে, বস্ত্রের যেমন দরকার আছে, তেমনি এই খাদ্যের সঙ্গে সঙ্গে তার পানীয় জলেরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি জলই সেখানে না থাকে, অর্থাৎ যদি আমরা রাজস্থানে যাই তাহলে সেখানে একটা সুখা রাজ্য, আমরা জানি যে রাজস্থানের বিস্তৃত অঞ্চল হচ্ছে মরুভূমি, অর্থাৎ জলপ্রাপ্তির সম্ভাবনা কম। সুতরাং জলপ্রাপ্তির সম্ভাবনা কম, তার সঙ্গে সঙ্গে সেখানে চাষবাসের পরিমাণও তেমনভাবে গড়ে ওঠেনি বা তেমনভাবে চাষবাস হয় না, সুতরাং সেখানে মানুষও তেমনভাবে অবস্থান করেনি বা বসতি স্থাপন করেনি। কিন্তু তার নিকটবর্তী যদি রাজ্য দেখি তাহলে গুজরাট বা পাঞ্জাব বা হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোতে সাধারণত প্রচুর নদী আছে, নদী থেকে জলপ্রাপ্তির সুবিধা আছে, তার সঙ্গে সঙ্গে বর্ষাকালে বৃষ্টি হয়। সুতরাং জলপ্রাপ্তি যাকে সাধারণত কৃষি এবং পানীয় হিসেবে ব্যবহার করা হবে সেটাও কিন্তু জনবসতি গড়ে ওঠার পক্ষে বা এই যে জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাবক। তাহলে এই প্রাকৃতিক প্রভাবকগুলির সঙ্গে সঙ্গে কিছু অপ্রাকৃতিক প্রভাবক আছে যেগুলো কিন্তু জনবন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, বিশেষত ভারতের মতো দেশে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট বা এই সমস্ত যে শিল্পোন্নত যে সমস্ত রাজ্যগুলোর কথা বললাম তার সঙ্গে সঙ্গে শিল্পোন্নতির দিক থেকে অনেকটা পিছিয়ে থাকা ছত্তিশগড়, বিহার, মেঘালয় বা মণিপুর এই সমস্ত যে রাজ্যগুলো আছে প্রাকৃতিক পরিবেশের কিন্তু এদের সুন্দর উপস্থিতি আছে, কিন্তু অপ্রাকৃতিক পরিবেশ হিসাবে কৃষি, শিল্প বা অন্যান্য যে ব্যবসা বাণিজ্য যেগুলো সাধারণত মানুষের উন্নতির একটা একটা বিশেষ সোপান সেগুলো কিন্তু তেমনভাবে গড়ে ওঠেনি। সুতরাং তার সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় এসে উপস্থিত হয়, যেমন কি বলবো বলো তো সাগনিক, আর কি বলতে পারি?
1: স্যার, যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে বাজার, সরকারি সাহায্য বা ব্যবসাকারীদের উদ্যোগ,
0: হ্যাঁ মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে পরিবহন, ব্যবসা বাণিজ্য এই বিষয়গুলোও কিন্তু, উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে ভারতের ক্ষেত্রে গাঙ্গেয় অববাহিকা অঞ্চল, গাঙ্গেয় অববাহিকা অঞ্চল যেমন কৃষির ক্ষেত্রে উন্নতি করেছে সেই প্রাচীনকাল থেকে, ঠিক অনুরূপভাবে শিল্প বিপ্লব এবং স্বাধীনতা অর্জনের আগে এবং পরে যদি দেখি ভারতের হুগলি শিল্পাঞ্চল কিন্তু শিল্পের দিক থেকেও অনেকটা উন্নত, কারণ এই অঞ্চলের রাস্তাঘাট সেটা নদীপথ হতে পারে, সেটা সড়কপথ হতে পারে বা সেটা রেলপথ হতে পারে, সেটা কিন্তু অনেক আগে থেকে ইংরেজদের আসার আগে থেকে ছিল, ইংরেজরা এসে সেটা অনেকটা উন্নতি করেছে এবং পরবর্তীকালে ভারত স্বাধীনতা অর্জন করার পর তার সূত্র ধরে সাধারণত মহারাষ্ট্র বা গুজরাট তারাও কিন্তু পরিবহন শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তি যেখান থেকে সাধারণত শিল্পকর্মগুলো মানে শিল্প কারখানা শিল্পজাত দ্রব্য উৎপাদনের জন্য যেটা দরকার, আজকের দিনে যেটা যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবাত্মক পরিবর্তন এসছে, সেই যে পরিবর্তন তা সেটাও কিন্তু জনবন্টনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সুতরাং জনসংখ্যার বন্টন যে সর্বত্র সমানভাবে হয়নি সেটা তো ভারতের কেন পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ঠিক পৃথিবীর অন্যান্য যে সমস্ত উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই কথা বলা যেতে পারে যে তাদের কিন্তু জনবন্টনের ক্ষেত্রে এই প্রভাবকগুলো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে, এবং অনেক অনেক উন্নত দেশ তাদের জনসংখ্যাকে তারা নিয়ন্ত্রণ করতে হয়তো সক্ষম হয়েছে, আবার উন্নয়নশীল এবং অনুন্নত দেশ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো সেটা কিন্তু হয়তো সক্ষম তেমনভাবে হয়নি, তবে তারাও কিন্তু পরবর্তী স্টেজে মানে আজকের দিনে দাঁড়িয়ে তারা ব্যাপারটা অনুধাবন করেছে এবং তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে। এই যে জনসংখ্যা, এই জনসংখ্যার থেকে আমাদের আলোচনা বা এত বড় একটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, এ থেকে আমরা মূল যে বিষয়টা সেটা আমরা কি পাবো সাগনিক?
1: মূল বিষয়টা নারী সংখ্যা অনুপাত থেকে শুরু করে যে মডেলটার কথা বললেন সেইটা পেলাম, তারপর জনসংখ্যার উপর কাম্য জনসংখ্যা বা এজ সেক্স রেশিও যে ব্যাপারটা সেটা পেলাম, বা আমাদের ভারতবর্ষে যে এত পরিমাণ জনসংখ্যা হচ্ছে তার একটা নির্দিষ্ট কারণ পেলাম।
0: হ্যাঁ মানে জনসংখ্যা ভূগোল কিন্তু আজকে স্বতন্ত্র একটি ভূগোল, আবার জনসংখ্যা সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপারটা হচ্ছে এইরকম করে যে পৃথিবীতে জনসংখ্যা বিষয় নিয়ে আলোচনা কিন্তু অনেকটা পরে শুরু হয়েছিল, কিন্তু যখন আলোচনা শুরু হয়েছে তার পরবর্তীকালে আমরা একটা জিনিস দেখেছি যে কোনো একটা দেশ বা অঞ্চলের যে উন্নতি সেই উন্নতিটা তো কখনোই জনসংখ্যা ছাড়া হতে পারে না। সুতরাং জনসংখ্যা এবং সেই জনসংখ্যার যে একটা রাশিবৈজ্ঞানিক এবং গাণিতিক তথ্য সংগ্রহ সেই তথ্যকে আমরা সাধারণত আরও উন্নতি করে বাস্তবে আমরা সমাজে বাস্তবে দেশের যে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে তাকে অ্যাপ্লাই করা, এই অ্যাপ্লাইটা কিন্তু এই জনসংখ্যা বিষয়ক যে আলোচনা তার মধ্য দিয়ে উঠে আসে। অর্থাৎ জনসংখ্যা থেকে আমরা কী পাবো না জনসংখ্যার উপর নির্ভর করে আমরা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করতে পারব, এবং এই পরিকল্পনা করেই সাধারণত আমাদের এগোতে হবে। সুতরাং আজকে যে আমরা বলছি অর্থনৈতিক দিক থেকে অমুক দেশ উন্নত, অমুক দেশ আরও উন্নতি করেছে বা আমরা ততটা উন্নতি করতে পারছি না, পারিনি, কেন পারিনি, এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করে আছে সম্পদ, আর সম্পদ হিসাবে যদি মানুষ ধরি মানুষ, আর তার সঙ্গে কী আছে না সংস্কৃতি। সুতরাং মানুষ, সম্পদ, সংস্কৃতি, এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাই কিন্তু কোনো একটা দেশ বা অঞ্চলের উন্নতির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে সেটা করতে হয়। ভারত স্বাধীনতা অর্জনের পরে এই কারণে প্ল্যানিং কমিশন তৈরি করেছিল। তারা সন্ত প্রতি 5 বছর অন্তর প্ল্যান করত এবং সেই প্ল্যানের কতটা বাস্তবায়ন হলো সেই অনুসারে তারা সামনের পরিকল্পনা গ্রহণ করত এবং সেই অনুসারে কিন্তু আমরা উন্নতি করতে করতে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা খাদ্য স্বয়ম্ভরতা যেমন অর্জন করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষা কিংবা সংস্কৃতি খেলাধুলো সমস্ত দিক থেকে কিন্তু আমরা উন্নতি লাভ করেছি। এটা কিন্তু আমাদের এই জনসংখ্যা যে বলছি, এই জনসংখ্যা থেকে যে সমস্ত বিষয়গুলো আসে তার উপর নির্ভর করে কিন্তু আমরা আজকে সক্ষম হয়েছি। সুতরাং জনসংখ্যা এবং জনসংখ্যা ভূগোল, এটা কিন্তু আজকের দিনে অন্যান্য যে কোনো শাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক হিসাবে আমরা বলতে পারি, যে সাধারণত মানুষের উন্নতিকে একটা দিশা দেখাতে পারে। আমরা আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ,
1: নমস্কার।
2: নমস্কার।
3: শেষ হল শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় ছিল দ্বাদশ শ্রেণীর ভূগোল। পাঠদান করলেন শিক্ষক বাণীপদ ভট্টাচার্য এবং সঙ্গে ছিলেন ছাত্র শাগনিক বেরা এবং অনুরাগ পুরকায়েত, স্কুল মিশমিশন, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আমরা হাজির হয়ে গিয়েছি আবারও কথা এবং সুর নিয়ে এবং অনেক গানের ডালি নিয়ে। আজকে বন্ধুরা কথা বলবো এই যে বাইরে বর্ষা স্নাত এক সুন্দর আবহাওয়া, সেই সম্পর্কে। আষাঢ় মাসে তো আমরা প্রবেশ করেই গিয়েছি, তবে আমাদের ঠিক ভৌগোলিক অবস্থান বলতে গেলে উত্তরবঙ্গের ক্ষেত্রে যথেষ্ট রকমভাবেই এখানে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় তবে গরমের দাবদাহ কিন্তু এখনও এতটুকুও কমেনি। বৃষ্টির অপেক্ষায় রয়েছেন তারা, তবে যেহেতু আমরা এখানে বৃষ্টিতে ভিজছি এবং আমাদের মন বারবার করে আবারও সবুজ এবং সতেজ হয়ে উঠছে, তো আজ আমরা কথা বলবো এই আষাঢ় মাস নিয়ে কিংবা বর্ষা ঋতু নিয়ে। এই যে বর্ষা ঋতু, বর্ষা আমাদের জীবনে অদ্ভুতভাবে আসে। ঠিক যেমন মধুমাস বসন্ত কেটে যায়, তারপর গ্রীষ্মের যে দাবদাহ শুরু হয়, বৈশাখ যেভাবে আমাদের কাছে এসে ধরা দেয়, তারপর কিন্তু বৈশাখের যে সব তপ্ততা রয়েছে, সেই রুদ্রতা রয়েছে, সেই ভয়াবহতা রয়েছে, তার মধ্যে কিন্তু এক শান্তির প্রলেপ ছড়িয়ে দেয় আমাদের কাছে এই বর্ষা ঋতু। বর্ষা মঙ্গল রূপে উদযাপন করা হয় শান্তিনিকেতনে এই বর্ষা ঋতুকে, আর কৃষাণ কৃষাণের মুখে হাসি ফুটে ওঠে। ঠিক তেমনই এই যে বর্ষার আগমনী গান, তা কিন্তু আমরা শুনতে পাই গাংশালিকের কণ্ঠে এবং দাদুরের কণ্ঠে। কি অদ্ভুত, তাই না? প্রকৃতি এত সুন্দরভাবে সাড়া দিয়ে ওঠে এই বর্ষাতে যে আমরা সত্যিই মেতে উঠি। হ্যাঁ, অবশ্যই বর্ষার এক ভয়াবহ রূপও রয়েছে, তবে যখন আমরা শুরুতে রয়েছি, এই শান্ত স্নিগ্ধ আনন্দকে আমরা না হয় নিখাদ উপভোগ করে নেব। তবে আজ এই অনুষ্ঠানের শুরুতে আমরা শুনে নিচ্ছি প্রথম গান। প্রথম গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবির নাম দাবি। শুনে নিন প্রথম গান।

গানের পর আবারও আমরা কথায় ফিরে এলাম। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম এই বর্ষা ঋতু নিয়ে, আষাঢ় মাস নিয়ে, যার সবে মাত্রই সূচনা হয়েছে। আষাঢ় মাস অদ্ভুত রকমভাবে আমাদের জীবনে এবং মনে এক সতেজতা, চনমনে ভাব, এই সকল কিছু নিয়ে আসে। যখন বৃষ্টি পড়ে, তখন ঠিক জানালার দিকে তাকিয়ে সুদূর আকাশের দিকে মন কোথাও ভেসে যায়। কেউ হয়তো সেই সময় কোনো সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীতের সুর মনের মধ্যে গুনগুনিয়ে ওঠেন, কিংবা এমনও মানুষ রয়েছেন, এমন শিল্পী রয়েছেন, যারা সৃষ্টিকর্তারা কোনো একটি কাগজ তুলে নিয়ে কলম ধরে কবিতা লিখে ফেলেন। আসলে প্রকৃতি আমাদেরকে রসদ যোগায়, প্রকৃতি আমাদেরকে বাঁচতে শেখায়। এই নগরান্নায়নের ফলে হয়তো আমরা অনেকাংশে এই প্রকৃতিকে নিজের হাতেই ধ্বংস করে ফেলেছি, কিন্তু তারপরেও প্রকৃতি মায়ের এই অসীম কৃপা যে তিনি সকল রকমভাবে আমাদের সহায়তা করে চলেছেন।

না কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনকে কোনো না কোনো রকমভাবে আমাদের প্রকৃতি সম্পূর্ণ রকমভাবে নিজের সবটা ঢেলে সাজিয়ে দিতে চান। ঠিক তেমনই বর্ষা ঋতুও একই রকমভাবে। মাঝে মাঝে বৃষ্টিতে যখন গ্রীষ্মকালের পর বর্ষা আসে তখন ভিজতে বড় ভালো লাগে, হয়তো হয়ে ওঠে না, আমরা কর্মক্ষেত্রে যেতে যাচ্ছি তখন বৃষ্টি হলো, কিংবা কোনো ব্যস্ততার মধ্যে রয়েছি তখন বৃষ্টি হলো, কিন্তু সেই যে জীবনানন্দের কথায় বলতে হয় ধ্যানমগ্ন বাউল সুখের বাসী, জীবনানন্দ দাস কিন্তু ঠিক এভাবেই আষাঢ় মাসকে বর্ষাকালকে ব্যক্ত করেছেন। কি সুন্দর অদ্ভুত শব্দ না, ধ্যানমগ্ন বাউল সুখের বাসী। কোথাও আসলে আমাদের মন কিন্তু এই ফেরারি মন, বাউলের মতো এক অদ্ভুতভাবে এক ছন্ন ছাড়া জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, কিন্তু তার মধ্যেও রয়েছে বড় এক ছন্দ। আসলে ছন্দ আমাদেরকে বেঁধে রয়েছে সর্বত্র, এই প্রকৃতি আমাদেরকে ছন্দে বাঁধে, বারবার নিজেদের পুরাতনতা এবং সব কিছু যা গ্লানি রয়েছে তাকে ঘুঁচিয়ে ফেলে আবারও আমাদেরকে নতুন হতে শেখায়। সত্যি মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে বড় ভালো লাগে, ঠিক যখন ক্লান্ত দুপুরে আমরা একাকিত্ব আমাদেরকে গ্রাস করে তখন মনে হয় ছাদে গিয়ে কিংবা উঠোনের মধ্যে দাঁড়িয়ে সেই যে বৃষ্টি আসছে তাতে একটু নিজেরা ভিজে উঠি। আসলে তাতে আমাদের শরীর নয়, আমাদের সেই বৃষ্টির জলে মন ভিজে ওঠে, আমাদের মন স্নান করে ওঠে এক নবতম রূপে, আবারও আমাদের বাঁচার আশা জাগায়, ভালোবাসার আশা জাগায়। বর্ষা ঋতু কোথাও বিরহের সাথেও যুক্ত, তবে এই মুহূর্তে আমরা ফিরব আবারও গানে। এবার যে গানটি আমরা শুনব তা মান্নাদের কণ্ঠে, সুর রজনীকান্ত সেন এবং ছায়াছবির নাম সুভাষচন্দ্র।

একটি অদ্ভুত সুন্দর গানের পর কথায় সুরে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আমরা ফিরে এলাম আবারও কথায়। কথা কথা হচ্ছিল অবশ্যই বর্ষা নিয়ে। আমাদের এই বর্ষাকাল মনে পড়লেই মনে পড়ে যায় মহাকবি কালিদাসের কথা, যিনি এই বর্ষার ওপরেই ভিত্তি করে কিংবা এই বর্ষাতে আষাঢ় মাসেই রচনা করেছিলেন তার বিখ্যাত কাব্য মেঘদূতম, যা কিনা পরবর্তীকালে বাংলায় মেঘদূত হিসেবে পরিচিত হয় এবং তার অবশ্যই বাংলার অনুকরণ করা হয় এবং আমরা সবাই মেঘদূত সম্পর্কে যথেষ্টই জানি। মেঘদূত কোথাও বর্ষাকাব্য কিংবা কোথাও আবার বিরহ কাব্য। ওই যে বলেছিলাম না যাওয়ার আগে গানের শুরুতে যে বর্ষার সাথে জুড়ে থাকে বিরহ, প্রেম অবশ্যই রয়েছে কিন্তু কোথাও বিরহের গুরুত্ব বর্ষায় ভীষণ রকম। বৈষ্ণব পদকর্তারা বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমভাবে অনেক পদ রচনা করেছেন রাধাকৃষ্ণকে নিয়ে এই বর্ষার মধ্যে, কখনো তা প্রেমের, কখনো তা বিরহের, কখনো তা অপেক্ষার। আচ্ছা ভাবুন তো, যখন এই বর্ষা এসে আমাদের সামনে ধরা দেয়, ঠিক তখন সেই যে যদি আমরা সত্যিই আমাদের মন অন্য কোথাও না থাকে, আমরা যদি কর্মব্যস্ত না থাকি, তাহলে কি সত্যিই সেই বৃষ্টির যে বিন্দু বিন্দু জল, তা কি দেখে আপনার মনে পড়ে না আপনার কোনো পুরনো সেই হারিয়ে যাওয়া প্রেমের কথা? আমাদের নিঃসন্দেহে হয়তো মনে পড়ে, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বই পড়েছিলাম, তাতে লেখা ছিল যে আমাদের মনের মধ্যে অনেক বড় এবং অনেকগুলি ছোট ছোট কুঠুরি রয়েছে। সেই কুঠুরিগুলোতে অনেক রকম মানুষেরা, যাদের সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আমাদের পরিচিতি হয়েছে, যারা আমাদের মনের মধ্যে কোথাও একটুও জায়গা করতে পেরেছেন, তারা কিন্তু সেই কুঠুরিগুলোর অধিকারী হয়েছেন। হয়তো ধুলো পড়ে যায়, সময়ের সাথে হয়তো চাপা পড়ে যায়, কিন্তু আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে যে কুঠুরিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সেই মানুষগুলোর স্মৃতি সারা জীবন থাকে। হঠাৎ করে কখনো হয়তো এরকমই কোনো এক বৃষ্টি স্নাত দিনে আমাদের মনে পড়ে যায় সেই ছোট ছোট কুঠুরির মধ্যে কিছু প্রিয় মানুষের কথা, যাদের সাথে হয়তো আমরা কখনো বৃষ্টিতে ভিজেছি কিংবা কখনো কোনোভাবে বৃষ্টির সময় তাদের সাথে কথা হয়েছে, কিংবা সেই মানুষগুলো হঠাৎ হয়তো কোথাও এভাবেই আমাদের যে চোখের বাড়ি ধারা পড়ে তার কারণও হয়ে উঠেছে। তাই হয়তো আমরা বৃষ্টিতে মনে পড়ে যায় আমাদের সেই এমন কিছু মানুষের কথা যারা হয়তো আজ আমাদের পাশে নেই। ঠিক তেমনি মেঘদূতেও কিন্তু মহাকবি কালিদাস দেখিয়েছিলেন এক অদ্ভুত বিরহ কাব্যের ছবি। তিনি সেখানে প্রিয় বিরহে যে কতখানি কষ্ট হতে পারে তার এক অদ্ভুত মূল উপজীব্যকে তিনি সেখানে দেখিয়েছিলেন। তার দুটো অংশ ছিল, মনে পড়ছে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। কি অদ্ভুত না, শব্দগুলো শুনলেও মনের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ জেগে ওঠে। আর যখন আমরা সেই পাঠ করি, এমন কিছু কাব্য, এমন কিছু সৃষ্টি যা সারা জীবন অমলিন, যা আমাদেরকে নিয়ে সারা জীবন আমরা চলি, সত্যিই তখন মনে পড়ে যায় এক অদ্ভুত আনন্দ। আবার যখন আমরা বিরহ কাব্য পড়ি, সেই জায়গায় নিজেদেরকে রেখে দেই, সেই চরিত্রগুলোর মধ্যে নিজেদের ছবি ফুটে ওঠে, তখন কিন্তু কোথাও আমাদের চোখের কোণে ভেসে ওঠে জল। ঠিক সেই কষ্ট একই রকমভাবে কুড়ে কুড়ে খায় আমাদেরকে। বিরহের কথাও হবে, প্রেমেরও কথা হবে, বর্ষার কথা হবে, আনন্দের কথা হবে, তবে তার সাথে গান অবশ্যই থাকতে হবে। সুর ছাড়া তো বেসুরো জীবন সম্ভব হয় না, না? এখন এই মুহূর্তে আমরা যেই গানটি শুনব তা গেয়েছেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর এবং রাহুল দেববর্মন। ছায়াছবির নাম আরাধনা।

একটি বিশেষ ঘোষণা আন্তর্জাতিক যোগ দিবসের ওপর। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগাসঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সাথে যুক্ত সকল সদস্য এবং তাদের কর্মপদে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি এখানেই শেষ হল। এখন শুনবেন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ঘোষণায় জানানো হচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন বিভিন্ন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিদ্যমান। শুনলেন আজকের আবহাওয়া সংক্রান্ত বিশেষ ঘোষণা। ফিরছি আবারও গানে। দর্শক শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম বৃষ্টি নিয়ে, বিরহ নিয়ে, প্রেম নিয়ে, তার সাথে সুন্দর একটি গান। অবশ্যই সুর ছাড়া বেসুরো জীবন, আমি যেমন বললাম, সম্ভব নয়। তো এই যে কথাগুলো, এই যে ঋতু, বর্ষা ঋতু, তার সাথেও কিন্তু ভীষণ রকমভাবে জুড়ে যায় আমাদের সাথে গান। এর পরের যে গান, সেই গানটি আমরা শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের গানটি সুর দিয়েছেন পবিত্র চট্টোপাধ্যায় এবং ছায়াছবির নাম শেষ অঙ্ক।

যদিও আজকে আমরা কথা বলছি এত বৃষ্টি নিয়ে, তবে কিন্তু এখনও বিভিন্ন স্থানে এতটুকুও গরমের খামতি ঘটেনি। গ্রীষ্মের দাবদাহ এখনও পর্যন্ত বর্তমান এবং সকল মানুষেরা হাঁসফাঁস করছে গরমে। তাহলে সেই মানুষদের জন্য রইল পরের গানটি। কথায় সুরে আমরা যেমন কথায় রয়েছি, তেমনও রয়েছি সুরে, এবং গরমের সাথেও রয়েছি যেমন রয়েছি বৃষ্টির হাত ধরে। এবারের গানটি আপনারা শুনবেন আশা ভোসলের কণ্ঠে, সুর দিয়েছেন স্বপন জগমোহন এবং ছায়াছবির নাম জ্যোতি।

0: साथियों, स्वच्छता को लेकर जारी अभियान से हमें ज्यादा से ज्यादा लोगों को जोड़ना है और ये अभियान किसी एक दिन का, एक साल का नहीं होता है, ये युगों युगों तक निरंतर करने वाला काम है। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। मेरा आप सबसे आग्रह है कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
1: কথায় সুরে অনুষ্ঠানে সুরের পালার পর এবার আবারও ফিরছি আমরা কথায়। কথা হচ্ছিল সেই সুন্দর রকমভাবে যেভাবে জীবনানন্দ দাস ব্যক্ত করেছেন, যেভাবে বৈষ্ণব পদকর্তারা ব্যক্ত করেছেন বর্ষাকে, এই বর্ষার বিভিন্ন রকম রূপকে, তার সাথে জুড়ে যাওয়া বিরহী হৃদয়কে, এই সকল কথা নিয়ে। আসলে যখন কৃষ্ণ এবং রাধা তাদের মাঝে যখন এক অনন্ত বিরহ চলেছে, তার মধ্যেও বর্ষা কিন্তু তাদের হৃদয়কে দারুণভাবে কুপিত করেছে। সেই রকমভাবেই ব্যক্ত করেছেন সেই ব্যথাকে বৈষ্ণব পদকর্তারা নিজেদের পদে বারবার। কোথাও তারা বলেছেন যে রাধাকৃষ্ণ এই যে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিতে রাধার হৃদয় এবং কৃষ্ণের হৃদয় আকুল হয়ে ওঠে মিলনের জন্য, কিন্তু সেখানে দেখা পাওয়া বা দেখা হওয়া সম্ভব নয়। কখনো আবার প্রথম পর্যায়ের দিকে হয়তো সেই সময় রাধা যাচ্ছেন কৃষ্ণের কাছে দেখা করতে, সেরকমও বর্ণনা রয়েছে যে সেই বৃষ্টির মধ্যে সেই ভয়াবহতাকে নিয়ে চলমান গতিতে রাধা চলেছেন কৃষ্ণের উদ্দেশ্যে অভিসার করতে। তো সব কিছু মিলিয়েই কোথাও যেন বর্ষা আমাদেরকে অনেক রকমভাবে নিজেদের স্মৃতির সাথে, নিজেদের পরিস্থিতির সাথে জড়িয়ে ফেলে। তার সাথে অবশ্যই রয়েছে প্রিয় মিলনের আকুতি। প্রিয়র কাছে যাওয়ার জন্য যে আকুতি, সেটিও আমরা মেঘদূতে দেখতে পারি, ঠিক যেমন মেঘকে দূত করে যক্ষ পাঠিয়েছিলেন। কি অদ্ভুত সুন্দর বর্ণনা, তাই না? যখন আমরা পড়ি, মেঘদূত পাঠ করি, সত্যিই মনে হয় বর্ষায় আমাদের মন প্রাণ সেই অদ্ভুত যে সেই গল্প, সেই কল্পগল্পের মধ্যে আমাদের মন মিশে যায় এবং আমরাও আমাদের জীবনের সেই সকল পরিস্থিতিগুলোকে একেবারেই সেই চরিত্রের মধ্যে নিয়ে দেখে আমরা তার মধ্যে প্রবেশ করি এবং সেই সকল আনন্দ, আবার সেই সকল প্রেম, আবার সেই সকল বেদনা আমরা একইভাবে হয়তো উপভোগ করি, ভোগ করি। তাই বর্ষা অবশ্যই জীবনে আমাদের ষড়ঋতু, সেই ষড়ঋতু আমাদের জীবনে বারবার করে ঘুরে আসবে এবং বারবার আমরা আমাদের জীবনের এই যে চর্বিত চর্বণের মধ্যে কোথাও এক নতুনত্ব পেয়ে যাব, হয়তো বা সেই ঋতুর যে প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে দিয়ে। তাহলে এবার আমরা ফিরে যাচ্ছি গানে, এবার হিন্দি ছায়াছবির গানের পালা। এবারের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কুমার।

এখন শুনবেন দ্বীপ্রাহরিক ট্রাফিক বুলেটিন, বৃহস্পতিবার 18 জুন 2026। প্রধান সড়কগুলিতে যানজটের সম্ভাবনা রয়েছে। পথচারী ও যানবাহন চালকদের যাত্রার পরিকল্পনা আগে থেকেই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান গুরুত্বপূর্ণ এলাকা। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা। সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। গাড়ি ধীরে চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। NH-10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলমান রয়েছে। গতি কমিয়ে চলুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল এবং ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি ও আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আজকের দ্বীপ্রাহরিক ট্রাফিক বুলেটিন। শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছিল সুন্দর সুন্দর গান এবং তার সাথে জড়িয়ে থাকা বর্ষার স্মৃতি নিয়ে। এবারও আমরা ফিরে যাব সুরে একটি সুন্দর গান নিয়ে। গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম। ছায়াছবিটির গানটিতে সুর দিয়েছেন যতীন লিলিত এবং ছায়াছবির নাম হল জো জিতা ভহি সিকন্দর।

এত সুন্দর আবহাওয়ার মধ্যে একটি সুন্দর প্রেমের গান। তারপর ফিরছি কথায়, শুনলেন একটি সুন্দর গান। এরপর আমরা কথা বলছিলাম যে এই যে বর্ষাকালীন সাহিত্য, আসলে বর্ষা নিয়ে না শিল্পী, সাহিত্যিক, কবি এবং যে যেরকমভাবে সৃষ্টিশীলতার সাথে যুক্ত রয়েছেন সেই সকল মানুষেরা কিন্তু ভীষণ রকমভাবে জড়িয়ে থাকেন। এবং যখন বর্ষার সাথে তাদের এই যাপন হয় তখন সৃষ্টি হয় বিভিন্ন রকম বিখ্যাত বিখ্যাত কবিতা, সাহিত্য, গান এবং আরও অনেক কিছু। ঠিক তেমনই আমরা যদি দেখি একটু আমাদের বিভিন্ন শাখার যে সাহিত্য রয়েছে, তার যে বিভিন্ন ধারা রয়েছে, তার মধ্যে বর্ষার গুরুত্ব যদি খুঁজতে হয় তাহলে আমরা অবশ্যই পাব যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার বিভিন্ন রকম কবিতায় বর্ষাকে এক প্রধান চরিত্র করেছেন, যার থেকে তিনি এক ভীষণ রকমভাবে প্রভাবিত হয়েছেন এবং অনেক অনেক রচনা এবং শিল্প সেইভাবে উঠে এসেছে। যেমন বলাকা কাব্য কিংবা খনিকার সেই কবিতাখানি যে আমার পরাণে আজি যে বাণী বা উঠিছে বাজি অবিরাম বর্ষণ ধারে, এবং তার সাথে অসংখ্য বর্ষার গান বাঙালি মানুষে কিন্তু চিরন্তন রয়েছে। তেমনি আবার কাজী নজরুল ইসলামের লেখায় সেই রয়েছে বর্ষার উদ্দাম ও প্রলয়ঙ্কারী রূপ ফুটে উঠেছে, ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভর অবশে। জীবনানন্দ দাস তার কবিতায় কিন্তু বর্ষা পেয়েছে ভিন্ন এক রোম্যান্টিক ও বিষণ্ন রূপ যা গ্রামীণ বাংলাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আবার আমরা যখন উপন্যাস বা ছোট গল্পে দেখি কবিতাকে ছাড়িয়ে বা গানকে ছাড়িয়ে, তখন দেখব যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এবং আরও অনেক সাহিত্যিকের কথায় এবং তাদের লেখায় ফুটে উঠেছে আবহমান গ্রাম বাংলার নদীমাতৃক জীবনের জলছবি। এবং তার সাথে এই যে অবিরাম বর্ষণ ও মেঘের গর্জন, তার সাথে যে রয়েছে আনন্দ এবং দুঃখ, এই সকল কিছুও আমরা কিন্তু দেখতে পারি আমাদের এই সকল কিছুর বিশেষ সাহিত্যে, যেগুলো সারা জীবনের জন্য আমাদের এক বিশাল সম্ভার। কথা অবশ্যই চলতে থাকবে, কিন্তু এই যে ঋতুচক্রের পরিক্রমায় যেমন ষড়ঋতুর মধ্যে বর্ষায় আমরা প্রবেশ করেছি, ঠিক সেই সাথে আমরা এবার প্রবেশ করব পরের গানে। পরের গানটি গেয়েছেন অভিজিৎ এবং অলকা ইয়াগনিক, সুর দিয়েছেন অনু মালিক, ছায়াছবির নাম বাদশাহ।

সুন্দর সুন্দর গানের সাথে সুন্দর এক আবহাওয়া। এই যে মুষলধারে বাড়িপতন আমাদের রোমাঞ্চিত করে মনের বিভিন্ন কোণ, আর সেই কোণের ঢেউ লাগে গায়কের সুরে স্বরে, আঁকিয়ের আলপনায়, কবির কবিতায়, কথাসাহিত্যিকের কথার নানান শৈল্পিকতায়। আসলে এই বর্ষা ঋতু নিয়ে যত গান, যত কবিতা, যত গল্প, যত চিঠি, যত উপন্যাস, যত অনুচ্চারিত উচ্চার সাহিত্যের খাতায় রচিত হয়েছে, তা হয়তো বসন্ত ছাড়া আর কোনো ঋতু নিয়ে সেভাবে হয়নি। জাতিত জীবনের বিমুগ্ধতায় বর্ষার যে প্রভাব, তার কোনো ঋতু থেকে প্রত্যক্ষ হয় না। বর্ষা যেন অনিন্দ আনন্দ নিয়ে আসে প্রকৃতির সন্তান মানুষের মধ্যে। মানুষ যেন অন্য এক আবিরে রঙিন হয়ে ওঠে এই বর্ষায়। একেবারে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি অনুষ্ঠানের শেষ গানটি শুনে নিন। এই অনুষ্ঠানের কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, ছায়াছবির নাম গুপ্তা।

একেবারেই আমরা শেষ সময় এসে পৌঁছেছি। শ্রোতা বন্ধুরা, কথায় সুরে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিশ। মহিলা মজলিশে আজকের বিষয় মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে যোগার ভূমিকা। আলোচনায় এবং আলাপচারিতায় রয়েছেন যোগা শিক্ষিকা ঝুমা সেন এবং সঙ্গে রয়েছেন উপস্থাপিকা শাহানা বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। শ্রোতা বন্ধুরা, যোগ মানে যুক্ত হওয়া। ঋষি বশিষ্ঠের কথা অনুযায়ী যোগই হলো মনকে শান্ত করার সেরা উপায়। মহর্ষি পতঞ্জলি তাঁর যোগসূত্র গ্রন্থে বলেছেন যে চিত্তবৃত্তি নিরোধক হলো যোগ। এখানে দুটি শব্দ আছে, চিত্ত ও বৃত্তি। চিত্ত বলতে বোঝায় মন, বুদ্ধি ও অহংকার। মন হলো ইন্দ্রিয় মারফত যা কিছু সংগ্রহ করা হয় তার আধার, যে বোধ দিয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা হলো বুদ্ধি। আর অহং বলতে বোঝায় আত্মসর্বস্ব বুদ্ধি, যার দ্বারা সব কিছু আবৃত থাকে। অন্যদিকে চিত্তের বৃত্তিভাব হলো পাঁচ রকম: প্রমাণ, বিকল্প, বিপর্যয়, নিদ্রা ও স্মৃতি। এই পাঁচ রকম বৃত্তি সমেত চিত্তকে নিরোধ করতে পারলে তবেই হয় যোগ। এই মূলভূত বা বেসিক ধারণার উপর ভিত্তি করেই আমাদের দেশে যোগ চর্চার সূত্রপাত হয় খ্রিস্টপূর্ব 200 বছরেরও আগে। শুনে নি যোগ বিশেষজ্ঞা তুলসী পাল সাহার কথায়। যোগ হলো,
1: যোগ শুধু ব্যায়াম নয়, যোগ শুধু ধর্ম নয়, যোগ হলো বিজ্ঞান। শরীরের বিজ্ঞান, মস্তিষ্কের বিজ্ঞান, কোষের বিজ্ঞান। আজকের এই আলোচনায় আমরা গল্প নয়, প্রমাণ শুনব, জানব কীভাবে ত্রিকোণাসন আপনার সুগার কমায়, কীভাবে প্রাণায়াম আপনার জিন বদলে দেয়, কীভাবে শবাসন আপনার 80 বছরের হার্টকে 40 বছরের মতো তরুণ রাখে, কীভাবে ধ্যান আপনার ব্রেনের বয়স 7 বছর কমিয়ে দেয়। এটা বিশ্বাসের কথা নয়, এটা গবেষণাগারের কথা। আসুন শুনি। যোগ কি? আসন, প্রাণায়াম, ধ্যান, তিন ভাইয়ের গল্প। অনেকে ভাবেন যোগ মানে শরীরকে মোচড়ানো, মাথা নিচে পা ওপরে। এটা ভুল। মহর্ষি পতঞ্জলি 2000 বছর আগে যোগসূত্র লিখেছিলেন। সেখানে যোগের 8টি অঙ্গের কথা আছে, অষ্টাঙ্গ যোগ। তার মধ্যে আসন হলো তৃতীয় অঙ্গ, প্রাণায়াম চতুর্থ, ধ্যান সপ্তম। আসন মানে স্থির ও সুখকর অবস্থান, শরীরকে কষ্ট দেওয়া যোগ নয়। ভুজঙ্গাসন, ত্রিকোণাসন, বজ্রাসন, প্রতিটার পেছনে শরীর বিদ্যা আছে। প্রাণায়াম, প্রাণ মানে জীবনী শক্তি, আয়াম মানে নিয়ন্ত্রণ, নিঃশ্বাসের ওপর নিয়ন্ত্রণ। আমরা দিনে 21,600 বার নিঃশ্বাস নিই, এগুলো নার্ভাস সিস্টেমের সুইচ। ধ্যান বা মেডিটেশন মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, মনকে একটা বিন্দুতে আনা। আসন শরীর ঠিক করে, প্রাণায়াম শক্তি ঠিক করে, ধ্যান মন ঠিক করে। তিন ভাই একসঙ্গে কাজ করলে তবেই যোগ সম্পূর্ণ হয়।
0: আমাদের পিতৃতান্ত্রিক সমাজে পরিবারের মহিলারা অনেকাংশেই থাকেন উপেক্ষিতা। অনেক শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে তারা জর্জরিত থাকলেও সমাধানের উপায় অধরাই থেকে যায়। অথচ জীবনের শুরু থেকেই বেসিক কিছু যোগাভ্যাস জীবনচর্যার সাথে যোগ করলেই অনেক সমস্যাকে মোকাবিলা করা যায়। গ্যাস, অ্যাসিডের সমস্যা, ব্যথা বেদনা, চোখের সমস্যা, স্ত্রীরোগজনিত সমস্যা, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, স্থূলতার সমস্যা, অর্থাৎ যে সমস্ত সমস্যায় আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের মহিলারা ভোগেন, তার সহজেই যোগাভ্যাসের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। কিভাবে সে সম্বন্ধে আলোচনা করতেই আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন যোগ বিশেষজ্ঞা ঝুমা সেন। নমস্কার দিদি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই শুনে নেব যোগা এই বিষয়টি ঠিক কি।
2: নমস্কার। যোগাসন সব বয়সের মানুষের জন্য অত্যন্ত উপকারী। শিশুদের শারীরিক মানসিক বিকাশের জন্য যোগব্যায়াম জরুরি, বাড়ির মধ্যবয়সী যারা আছে তাদের জন্য উপকারী, যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য উপকারী, এবং বাড়িতে বয়স্ক যারা আছে তাদের জন্য হালকা ফুলকা যোগব্যায়াম করা খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে।
0: একদম। তাহলে মহিলাদের উপর যোগাভ্যাসের যে প্রভাব এটা আমাদের আলোচ্য বিষয় হলেও আমরা কিন্তু ঠিক শুধুমাত্র মহিলাদের ওপরে বিষয়টা নিবদ্ধ রাখছি না, কারণ যোগাভ্যাসের যে সুফল সেটা পরিবার শুদ্ধ সবার উপরেই যেন প্রভাব বিস্তার করতে পারে এবং সেই সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা ঝুমাদির কাছ থেকে জেনে নেব। আর তাই আমরা সরাসরি, আমি আর কোনো কথা বেশি বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি ঝুমাদির কাছে, দেখি উনি পরিবারের সবার জন্য কি ধরনের যোগ চর্চার কথা বলছেন।
2: একদম ঠিক। আমি সবার আগে বলবো বাড়ির বাচ্চাদের কথা, বাচ্চারা বাড়িতে হালকা ফুলকো কী কী যোগব্যায়াম করতে পারে। বাচ্চাদের জন্য বিশেষ নজর রাখতে হবে, মা বাবা দাঁড়িয়ে থেকে বাচ্চাদেরকে সেগুলো করাতে পারে। ফার্স্ট আসনের কথা বলছি, সেটা বৃক্ষাসন। এই আসনে করতে হবে এক পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে অন্য পাটি ভাঁজ করে প্রথম পায়ের উরু, উরু অর্থাৎ থাই ওপরে রাখতে হবে এবং দুটি মাথা ওপরে তুলে নমস্কারের ভঙ্গিতে সোজা হয়ে হাত দুটোকে সোজা রাখতে হবে। এটি উপকারিতা, এটি শরীরের ভারসাম্য ও মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। এটা শিশুদের জন্য অত্যন্ত জরুরি, এটা শিশু বাচ্চা মেয়েরা বাচ্চা ছেলেরা দুজনেই করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে ধনুরাসন। উপর হয়ে শুয়ে পা পেছনের দিকে ভাঁজ করে হাত দিয়ে গোড়ালি টেনে ধরে ধনুকের মতো শরীরকে তুলে ধরে হাত দুটি দিয়ে গোড়ালি ধরতে হবে, হাত ধরে উপরে হালকা করে শ্বাস ছাড়বে, হালকা করে শ্বাস নেবে। এর উপকারিতা, এটা মেরুদণ্ড নমনীয় করে এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায় এবং পেটে হজম শক্তি সাহায্য করে। আরেকটি বলছি, এটা বালাসন চাইল্ড পোজ, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। হাঁটু ভাঁজ করে গোড়ালি ওপরে বসে বজ্রাসনভাবে বসে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে মাথা মাটিতে ঠেকাতে হয় এবং হাত দুটি সামনে দিকে সোজা করে ছড়িয়ে দিতে হয়, শরীরটাকে টান টান রাখতে হয়। উপকারিতা, মন শান্ত করে এবং ক্লান্তি ও স্ট্রেস দূর করতে এটি দারুণ কার্যকরী। আমি যে আসনগুলো বলছি এগুলো খুব সহজ আসন, খুব সহজেই এটা বাচ্চারা করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে করতে পারবে। আরেকটি আসন হচ্ছে খুব সোজা তারা আসন। সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি মাথার ওপর তুলে নমস্কার ভঙ্গিতে শরীরের উপর দিকে টান টান করতে হবে। এর উপকারিতা, এটি শিশুদের দৈর্ঘ্য এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। আর বাচ্চাদের যোগাসন করার সময় কিছু জরুরি টিপস অবলম্বন করতে হবে, যেমন ব্যায়াম করার সময় ঢিলে ঢালা সুতির পোশাক পরাটাই ভালো, জোর করে কোনো কঠিন আসন বা ভঙ্গি করানো একদম ঠিক হবে না, আর যে কোনো আসন করার সময় বাচ্চাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে একটা যোগাভ্যাসের অভ্যাস তৈরি হওয়া পরিবারের মধ্যে ভীষণ জরুরি দরকার। ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে এভাবে গড়ে তোলা যায় যে বাচ্চাদের উপযোগী যে সমস্ত আসন দিদি বললেন এইগুলোকে একটু ভালো করে শুনে মাথায় রেখে বাচ্চাদের যদি

0: এবং এইভাবে বাঁ পায়ের হাঁটু মুড়িয়ে ডান উরুর ওপরে রাখতে হবে। সাথে সাথে দুটি হাত চিত করে ধ্যান করার মুদ্রায় বা ভঙ্গিতে দুই হাঁটুর ওপর রাখতে হবে। এই আসন চিন্তা শক্তি, স্মৃতিশক্তি, ইচ্ছা শক্তি বৃদ্ধি করে এবং মনের চঞ্চলতা কমায়। যোগাসন করার পরে আমি কিছু প্রাণায়ামের কথা বলি। হ্যাঁ, যোগাসন করার পর একটু প্রাণায়াম করলে খুব ভালো হয়। সেটি হচ্ছে একটি প্রাণায়াম অনুলম ও বিলম। এটি একটি প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। নাক চেপে এক দিক দিয়ে শ্বাস নিয়ে অন্য দিক দিয়ে ছাড়তে হবে। এটি আমরা ঘড়ি ধরে 10 মিনিট করলেই যথেষ্ট। এটি ফুসফুস ভালো রাখে এবং মানসিক শান্তি দেয়।
1: দিদির কাছ থেকে আমরা মধ্যবয়সী মহিলারা, শুধু মহিলা কেন, মহিলা পুরুষরা সুস্থ থাকতে গেলে কি কি যোগ ব্যায়াম করবেন সেগুলো আমরা শুনে নিলাম। এবারে একটি অসুখ যেটা মহামারীর আকার নিয়েছে ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবী জুড়ে, সেটা হচ্ছে ডায়াবেটিস। এবার ডায়াবেটিসের জন্য কতগুলো আসন আছে যেগুলো খুবই কার্যকরী, এবং আমাদের ঘরে ঘরে যেহেতু প্রত্যেকটা পরিবারেই কেউ না কেউ এই ডায়াবেটিসের শিকার, সুতরাং আমাদের যোগব্যায়ামের মাধ্যমে আমরা কিভাবে এই অসুখটার মোকাবিলা করতে পারবো। যদিও ডায়াবেটিস কোনো ঠিক সেইভাবে অসুখ নয়, এটা একটা লাইফস্টাইল ডিজিজ বলা যেতে পারে, কিভাবে এর মোকাবিলা করবো সেটা শুনে নিই যে এই ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য কোন কোন আসনগুলো করা খুবই জরুরি দরকার সেগুলো এবার আমরা একটু শুনে নেব।
0: ডায়াবেটিস রোখার জন্য সবচেয়ে ভালো আসন হচ্ছে মন্ডুকাসন। এই আসন করতে গেলে কি কি প্রণালী আমি বলে দিচ্ছি। বজ্রাসনে বসে ধীরে ধীরে দু হাঁটুকে জোড়া করো এবং শ্বাস নাও, আর তার ছেড়ে দিয়ে পেটের ভেতর ঠিক নাভির কাছে যতটা পারো শ্বাস ছেড়ে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে পেটের নাভির মধ্যে চাপ দিয়ে সামনের দিকে ঝোঁকো, যাতে বডি বা বুক সম্পূর্ণ হাঁটুর সাথে লেগে যায়। এই অবস্থায় 30 থেকে 40 সেকেন্ড থাকো। এই অবস্থাকে মুন্ডুকাসন বলে। এই আসনটি মেয়েদের জন্য খুব উপকারী। মেয়েদের উরু, পেশি, নার্ভ সতেজ ও সক্রিয় রাখে, সহজে স্ত্রীরোগ থেকে মুক্তি দেয়। এছাড়া পায়ের পেশি ও স্নায়ুকে সবল রাখে, পায়ের শক্তি বৃদ্ধি করে। এই আসন সুগার কমে, পেটের রোগ সারে।
1: বাহ, তাহলে তো শ্রোতা বন্ধুরা শুনে নিলেন, বৃক্ষাসন দিদি যেরকম আগে বলেছিলেন যে বাচ্চাদের জন্য খুব উপকারী, এটা হাইট বাড়াতে সাহায্য করে, ঠিক সেইভাবে সুগার কমানোর জন্যও কিন্তু বৃক্ষাসন খুবই উপকারী। তো এবার আমরা চলে যাচ্ছি যে পরিবারে যদি বয়স্ক সদস্যরা যারা আছেন তারা কিভাবে কম পরিশ্রম করে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন যোগাসনের মাধ্যমে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিদি আমাদের জানাচ্ছেন যে তারা কোন কোন আসন করবেন, কত সহজে করবেন এবং কিভাবে সব থেকে বেশি উপকার পাবেন।
0: বয়স্কদের জন্য যোগাসন 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণদের হাড় মজবুত রাখতে, জয়েন্টের ব্যথা দূর করতে এবং শরীরকে প্রাণবন্ত রাখতে হালকা ব্যায়াম করা উচিত। আসন বয়স্কদের জন্য রোজ অল্প হলেও 20 থেকে 25 মিনিট হলেও করা উচিত। আর বয়স্করা যাতে খুব সহজেই এই আসনগুলো করতে পারে, আমি খুব সহজ কয়েকটি আসন তাদেরকে বলবো। প্রথম হচ্ছে মজ্রাসন, যেটাকে আমরা ক্যাট পোজ বা কাউ পোজ বলে থাকি। 4 হাত পায়ের ওপর ভর দিয়ে টেবিল পজিশনে শ্বাস নেওয়ার সাথে সাথে পিঠ নিচের দিকে এবং তার সাথে শ্বাস ছাড়তে হবে, সাথে সাথে পিঠ ওপরের দিকে ধনুকের মতো করতে হবে এবং তার সাথে শ্বাস নিতে হবে। এই অবস্থা আমরা 1 মিনিট 3 থেকে 4 বার এই আসনটিকে করব। এর উপকারিতা পিঠ ও কোমরের দীর্ঘদিনের ব্যথা উপশম করে এবং মেরুদণ্ড নমনীয়তা বাড়ায়। বদ্ধ কোণ আসন, যেটাকে বাটারফ্লাই পোজ বলা হয়, খুব সহজ আসন। সোজা হয়ে বসে দুই পায়ের পাতা একে অপরের সাথে জোড়া লাগিয়ে প্রজাপতির ডানার মতো হাঁটু দুটি উপরে নিচে করতে হয়। এর উপকারিতা এটি উরু এবং শ্রেণী অঞ্চলের পেলভিক এরিয়া, যেটা পেশি সচল রাখে এবং জয়েন্টের কার্যকারিতা বাড়ায়। ভুজঙ্গা আসন, মেঝেতে উপর হয়ে শুয়ে বুক ও মাথা উপরের দিকে তুলতে হবে, এটি পিঠ ও কোমরের ব্যথা কমায়। আর অনেক বয়স্করা আছে যারা নিচে শুয়ে বা ম্যাটের ব্যায়াম করতে তাদের খুব কষ্ট হয়, আসন করতে কষ্ট হয়, তাদের জন্য বলে দিচ্ছি চেয়ার যোগা। আরাম কেদারায় বসে তারা যোগা করবে। চেয়ারে বসে বিভিন্ন স্ট্রেচিং বা পায়ের হাত পা সোজা করা, ব্যায়াম করা, এটি দুর্বল বয়স্কদের জন্য

0: সবচেয়ে নিরাপদ। তারা চেয়ারে বসে হাত পা নানান রকম মুভমেন্ট করতে পারে, সেটি তাদের জন্য খুব উপকারী। আর বয়স্কদের জন্য কিছু কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বদা নিজের শরীরের সক্ষমতা অনুযায়ী ব্যায়াম করুন। অতিরিক্ত চাপ বা পিঠ বেশি বাঁকানো হয় এমন আসন এড়িয়ে চলুন। কোনো বড় রোগ বা হার্টের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যোগাসন শুরু করুন।
1: একদম
0: বয়স্কদের জন্য খুব ভালো একটি আসন হচ্ছে পবন মুক্তাসন। এটার প্রণালী, চিত হয়ে শবাসনে শুয়ে পড়তে হবে। এবার ডান পা হাঁটুর থেকে ভাঁজ করে পেটের কাছে নাও। তারপর পা দুটিকে দু হাতের সাহায্যে পেটের সঙ্গে জুড়ে চেপে ধরো, যাতে পেটের ওপর বেশ চাপ পড়ে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো এবং লক্ষ্য রাখবে পেট ও পায়ের মধ্যে ফাঁকা না থাকে। 30 থেকে 45 সেকেন্ড থাকতে হবে। এই আসন এক প্রকার শুয়ে করাই ভালো।
1: বাহ, তাহলে বয়স্কদের জন্য উপযোগী কিছু আসনের কথা আমরা শুনে নিলাম। এবারে আমরা কিছু প্রাণায়ামের কথা শুনে নিই দিদির কাছ থেকে, যারা বয়স্ক মানুষরা যেটা করতে পারবেন।
0: প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। যে কোনো বয়সের জন্যই এই প্রাণায়াম করা যায়, যে কোনো বয়স্কই এই প্রাণায়াম করতে পারে। প্রাণায়াম করা অত্যন্ত জরুরি, ফুসফুস কার্যক্ষমতা বাড়ায়, মানসিক শান্তি দেয়। নাড়ি শুদ্ধি বা অনুলম বিলম, এক নাক বন্ধ করে শ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছাড়তে হবে, আবার আরেকটি নাক বন্ধ করে ঠিক তার অপর নাক দিয়ে ছাড়তে হবে। এটি মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড করতে হবে। এটি দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায়। আর তারপর শীতলী প্রাণায়াম, জিভ নলের মতো করে বাতাস ভেতরে টেনে নাক দিয়ে শ্বাস ছাড়ো, যা শরীরকে ঠান্ডা রাখে। ডিপ ব্রিদিং যেটাকে বলি, গভীরভাবে শ্বাস নেওয়া ও ছাড়া, এটি ফুসফুস ভালো রাখে।
1: বাহ, তাহলে আমরা কতগুলো খুব সোজা অথচ খুব উপকারী কয়েকটা আসনের কথা আমরা শুনে নিলাম। এবারে যেরকম সুগার বা ডায়াবেটিস ক্ষেত্রে আমরা কী কী আসন উপকারী সেগুলো আমরা জেনে নিয়েছি, সেরকম এখন ঘরে ঘরে কিন্তু থাইরয়েডজনিত অসুখ দেখা যাচ্ছে, হাইপো বা হাইপার থাইরয়েডিজম যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে কোন আসনটা বা কোন প্রাণায়াম করলে সবথেকে বেশি উপকার পাওয়া যাবে, এবার সেটা শুনে নিই।
0: উৎকট আসন থাইরয়েডের জন্য একটি খুব ভালো আসন। এটির প্রণালী, পা দুটিকে ফাঁকা করে সামনে রেখে হাত দুটিকে হাঁটু ভাঁজ করে দাঁড়াতে হবে। হাত দুটিকে সামনে মেলে ধরতে হবে। এবার হাঁটু ভেঙে চেয়ারে বসার মতো ভঙ্গিমায় 3 থেকে 4 সেকেন্ড থাকতে হবে। সোজা দাঁড়িয়ে আবার আগের অবস্থায় ফিরতে হবে। এই আসন মোটামুটি 3 থেকে 4 বার করতে হবে।
1: তাহলে আমরা মোটামুটিভাবে জেনে নিলাম যে সারা পরিবারের সবাইকে নিয়ে যদি সুস্থ আমরা থাকতে চাই, তাহলে কোন কোন বয়সে কী ধরনের আমরা ব্যায়াম করব এবং তার সাথে কী ধরনের প্রাণায়াম করব, সেগুলোও কিন্তু আমরা খুব স্বল্প কথায় এবং সহজভাবে আমাদের চুমাদি বুঝিয়ে দিলেন। তাহলে উপকারিতা যদি বলতে হয়, তাহলে মোটামুটিভাবে বলা যায় যে মানসিক চাপ দূর করতে যোগাসনের কোনো বিকল্প নেই। মনের চঞ্চলতা কমায় এবং ধৈর্য বাড়ায় যোগাসন। চিন্তা করার দক্ষতা বাড়ে, ফলে বিক্ষিপ্ত মনকে শান্ত করতে সাহায্য করে। শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে যোগা সাহায্য করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, শরীর মন ও আত্মার একত্রীকরণের মাধ্যমে কোনো একটি বিষয়ের প্রতি একাগ্রতা বাড়ানো, একাগ্রতাটা আনতে সাহায্য করে যোগাসন। তাই তো, তাহলে যোগাসনের উপকারিতা তো আমরা শুনে নিলাম।
0: পরিবারের সকলের জন্য খুব উপকারী আসন হচ্ছে সূর্য নমস্কার। একটু ধ্যান রাখতে হবে, এটা পরিবারের যারা 60-এর ঊর্ধ্বে আছে তাদের না করানোই ভালো। আচ্ছা, সূর্য নমস্কারের মাধ্যমে সম্পূর্ণ শরীর আরোগ্য শক্তিশালী এবং অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় রাখা হয়। সূর্য নমস্কারের 12টি ভাগে এটাকে করতে হয়। এটি প্রথম প্রণালী আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে, এটা কি সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটোকে নমস্কারের মুদ্রায় বুকের সামনে নিয়ে আসুন। শ্বাস ভেতরে টেনে সামনের দিক থেকে হাত দুটোকে খুলে পেছনের দিকে নিয়ে যান। দৃষ্টি আকাশের দিকে থাকবে, কোমর যতটা সম্ভব পেছনের দিকে ঝোঁকান। শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটোকে পেছন থেকে সামনের দিকে ঝুঁকিয়ে পায়ের কাছে মাটির ওপরে রাখুন। যদি সম্ভব হয় দুটি হাতের তালু দিয়ে মাটি স্পর্শ করুন এবং মাথা হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করুন। তারপর মাটির নিচে ঝুঁকে বুক হাত তালু বুকের দুপাশে রাখুন বা পা তুলে পেছনের

0: ভুজঙ্গাসনের অবস্থায় নিয়ে যান। ডান পা দুটো হাতের মাঝে থাকবে, হাঁটু বুকের সামনে থাকবে এবং পায়ের গোড়ালি মাটিতে লেগে থাকবে। দৃষ্টি আকাশের দিকে থাকবে, শ্বাস ভেতরে পুরে রাখুন। শ্বাস ছেড়ে ডান পাকেও পেছনের দিকে নিয়ে যান। ঘাড় এবং মাথা দুটো হাতের মাঝখানে থাকবে, নিতম্ব এবং কোমরের ওপর উঠিয়ে এবং মাথা ঝুঁকিয়ে নাভির দিকে দেখুন। হাত এবং পায়ের পাতাকে স্থির রেখে বুক এবং হাঁটু মাটির ওপরে রাখুন। এই প্রকার দুই হাত, দুই পা, দুই হাঁটু, বুক এবং মাথা শরীরের এবং আটটা অঙ্গ মাটির সঙ্গে লেগে থাকা যথেষ্ট। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক রাখুন। শ্বাস ভেতরে টেনে বুকের ওপরে তুলতে তুলতে দৃষ্টি আকাশের দিকে রাখুন। হাত ও পা সোজা থাকবে। সূর্য নমস্কার হচ্ছে এক পূর্ণ ব্যায়াম। এতে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বলিষ্ঠ এবং নীরব হয়ে ওঠে। এর ফলে পেট, তন্ত্র, অগ্নাশয়, হৃদয় এবং ফুসফুস সুস্থ হয়ে ওঠে। সূর্য নমস্কার মেরুদণ্ড এবং কোমরকে নমনীয় করে তোলে, এইসব জায়গায় আসা বিকৃতি দূর করে। এর ফলে সমস্ত শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়, রক্তে অশুদ্ধি দূর হয় এবং চর্মরোগ নাশ হয়। হাত, পা, বাহু, উরু, কাঁধ ইত্যাদি সব অংশের মাংসপেশি পুষ্ট এবং সুন্দর হয়ে ওঠে। মানসিক শক্তি এবং শান্তি, ক্লান্তি, তেজ বৃদ্ধি পায়। সূর্য নমস্কার ডায়াবেটিস রোগীদের পক্ষেও বিশেষ উপযোগী। সূর্য নমস্কার সম্পূর্ণ শরীরকে পূর্ণ আরোগ্য প্রদান করে থাকে।
1: এবার আমরা শুনে নিই যে যোগাভ্যাস করতে গেলে কি কি করণীয় আর কি কি করা উচিত নয়, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য।
0: যোগব্যায়াম করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখব মাটিতে বা শক্ত জায়গায় না করে একটা ম্যাট বা মাদুর বিছিয়ে নিয়ে করব। তার সাথে শ্বাস প্রশ্বাস যাতে সুস্থ স্বাভাবিক থাকে সেই দিকে নজর রাখব। পোশাক আশাক খুব হালকা সুতির পোশাক হলে খুব ভালো হয়। আর খাবার, এটা অন্ততপক্ষে খাবার এক ঘন্টা পরে যোগা করা সবথেকে ভালো, আর ভারী খাবার না খেয়ে করাই ভালো। আর যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত।
1: একদম। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা মোটামুটিভাবে একটা সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এটা আপনাদেরকে বোঝাতে আশা করি পেরেছি যে সার্বিক সুস্থতার জন্য একটু এক্সারসাইজ, অর্থাৎ আমাদের যে স্বীকৃত পদ্ধতিগুলো যার মধ্যে যোগাভ্যাস অন্যতম, যেটা শতাব্দী প্রাচীন এবং সারা পৃথিবীতে এখন সমাদৃত, সেই উপায়টি যদি আমরা গ্রহণ করতে পারি, মানে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টের দরকার নেই, বিভিন্ন রকমের একটা সেট আপের দরকার নেই, কিচ্ছু নেই, বাড়িতে বসে বিশেষজ্ঞের কাছ থেকে প্রপারলি সমস্ত আসনের পদ্ধতিগুলো জেনে তারপর যদি সেটাকে অভ্যাস করা যায়, যদি ছোট বয়স থেকে বাচ্চাদের মধ্যে এই ডিসিপ্লিন বোধটা আনানো যায় যে সকালে উঠে কিছুটা যোগাভ্যাস করা খুব জরুরি দরকার সার্বিক সুস্থতার জন্য, যেটা শারীরিক এবং মানসিক দুই ধরনের উন্নয়নে সাহায্য করবে, তাহলে সারা পরিবারেরই সুস্বাস্থ্য এবং সার্বিক মানসিক শান্তির পদক্ষেপ হিসাবেই আমরা ব্যাপারটাকে দেখতে পারবো। একটা ডিসিপ্লিন লাইফ, তার সাথে সবচেয়ে জরুরি দরকার যে পুষ্টিকর খাবার খাওয়া, যেটা এখনকার দিনের বাচ্চাদের কেন মধ্যবয়সী মানুষও বা যে কোনো কর্মরত মহিলা বা কর্মরত পুরুষ, কাজের চাপে এখন অনেকেই বিভিন্ন রকম বাইরের খাবারে অভ্যস্ত হয়ে পড়েন, সেগুলো বাদ দিয়ে ঘরোয়া পুষ্টিকর খাবার দাবার, একটু ওই যে বললাম যোগব্যায়াম বা একটু এক্সারসাইজ এবং একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করা যদি সম্ভব হয়, তাহলেই আমার মনে হয় টোটাল যে ডেভেলপমেন্টটা সেটা অনেক সহজে আমরা সেটা পেতে পারি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য ঝুমাদিকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জানি যে ওয়ান হ্যাজ টু লিভ উইদিন মডারেশনস ইন অল স্পিয়ার্স অফ লাইফ, তাই সুস্থ দেহে সুস্থ মন সহ নিরোগ জীবন যাপনের লক্ষ্য নিয়ে যে যোগাভ্যাসের প্রচলন, তাকে যদি আমরা আমাদের নিজেদের জীবনচর্যার মধ্যে গ্রহণ করতে পারি, তাহলেই মনে হয় আমরা খুব সহজভাবে আত্ম উন্নয়নের পথে আমরা এগিয়ে যেতে পারবো। এই আসরের মাধ্যমে ঝুমাদি যে সমস্ত পরামর্শ আপনাদের দিলেন সেগুলো সহজে গ্রহণ করে আপনারা নিজেদের সার্বিক নিরোগ ও সুস্থতা।

লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, এটাই আমাদের আশা এবং এটাই আমাদের বিশ্বাস। তাহলে আজ সময় শেষ, শেষ করছি আজকের অনুষ্ঠান। আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য জুমাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ফিরে আসছি মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মহিলা মজলিস। আজকে মহিলা মজলিসে বিষয় ছিল মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে যোগার ভূমিকা। আর আপচারিতায় ছিলেন যোগার শিক্ষিকা ঝুমা সেন, সঙ্গে ছিলেন উপস্থাপিকা সাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা এবং অব্যবহিত পরে স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

0: রচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: বিশেষ খবর, সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 এ যোগ দেবেন। ঝাড়খণ্ডের 2টি এবং মিজোরামের 1টি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক

0: পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 60 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের ওপর জোর দিয়ে দক্ষিণী বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাঈ হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার 1টিমাত্র আসনের জন্য ভোটগ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all so that the common people can lead the daily lives with dignity and true freedom sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত 1 দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some vested interest groups within the state itself, My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানিজিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রের ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের, হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি তাঁর ভাষণে নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। রাজ্যপালের বক্তব্যে আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তৈলক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। অব্যবহৃত এবং শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংকে শিল্পসাথী পোর্টালের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, উন্নত সেচ ব্যবস্থা, ন্যায্যমূল্য এবং মৎস্য ও দুগ্ধ শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএমশ্রী প্রকল্প এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বিষয়টিও রাজ্যপালের বক্তব্যে উঠে আসে।
1: My government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clashes of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security,

0: to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of rupees 3,000 is being provided to eligible women beneficiaries.
1: তিনি আরও বলেন, অতীতে পশ্চিমবঙ্গে চালু না হওয়া একাধিক কেন্দ্রীয় প্রকল্প, যেমন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী কুসুম, উজ্জ্বলা 3.0 এবং খেলো ইন্ডিয়া, এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় দেশের 16 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে আজ তিনি বলেন, 2028-এর ডিসেম্বরের মধ্যে আরও 3 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
2: हम 2047 के विकसित भारत की कल्पना करते हैं और लोगों के घरों में पानी नहीं है। WHO का रिपोर्ट कहता था कि 9 करोड़ महिला रोज पानी के लिए दूर तक जाती थी। ये अपने आप में बहुत बड़ी बात है। 16 करोड़ घरों में पानी मिला, 3 करोड़ में और पानी देना है और दिसंबर 2028 तक हमें ये काम पूरा करना है और इसके लिए माननीय प्रधानमंत्री मोदी साहब ने 1.5 लाख करोड़ रुपया अभी हमें आवंटित कर दिया है।
1: তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন। বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায় দায়ের করা মামলায় বিচারপতি কৃষ্ণা রাও বিবাদী পক্ষকে 3 সপ্তাহের মধ্যে এবং মামলাকারীকে 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার শুনানিতে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যথাসময়ে হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা যাতে পৌঁছতে পারেন সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। 24 জুন মামলার পরবর্তী শুনানি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে 3.5 ঘণ্টারও বেশি সময় বিধাননগর দক্ষিণ থানায় আজ জিজ্ঞাসাবাদ করা হয়। 3 বার হাজিরা এড়ানোর পর আজ সকাল 10টার কিছু আগে তিনি থানায় উপস্থিত হন। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। বিকেল 4টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। বিশিষ্ট সাংবাদিক ও সমবায় শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদার প্রয়াত আজ সকালে সল্টলেকে বেসরকারি হাসপাতালে 69 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন EIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী শৈবা বর্মন। যন্ত্রানুষঙ্গে রয়েছেন ঢোলে আশুতোষ বর্মন, মাসিতে খগেন্দ্র বর্মন এবং দোতারায় পরিমল রায়।

এতক্ষণ শুনলেন শিল্পী শৈবা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়ার অনুষ্ঠান। যন্ত্রানু সঙ্গে ছিলেন ঢোলে আশুতোষ বর্মন, বাঁশিতে খগেন্দ্র বর্মন এবং দোতারায় পরিমল রায়। আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে ইংরেজি এবং অব্যবহিত পরে হিন্দি সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং নেপালি বিচিত্রানুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কার্শিয়াং কেন্দ্রের ঘোষণা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গান পরম্পরা, আজকে শুনলেন খেয়াল পণ্ডিত কুমার গন্ধর্বর কণ্ঠে রাগ ভীমপলাশি। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান সৃজনী। সৃজনীতে আজ রয়েছে উপস্থাপনায় অনন্যা সাহা, এবং যারা আলাপচারিতায় রয়েছেন তারা হলেন বুল্টি ঘোষ এবং মৃন্ময় দাস।

0: স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান, শুরু করছি সৃজনী আড্ডা। বন্ধুরা, প্রতি মাসেই প্রায় কিছুদিনের জন্য আমরা সৃজনীর আসরকে তুলে রাখি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরাও জানো এই সৃজনীর অনুষ্ঠানে কারা আসে। অবশ্যই তোমাদের মতোই, তোমাদের মধ্যে থেকেই যুববন্ধুরা আসে এই সৃজনী অনুষ্ঠানে। তাদের ভাবনা তারা এসে আমাদের সকলের সাথে ভাগ করে নেয়, তাদের স্বরচিত কবিতা এবং গল্পের মধ্যে দিয়ে। আর তোমাদের সকলের কাছে যেন তাদের এই সব লেখাগুলো পৌঁছে যায়, সেই কারণেই আমাদের এই সৃজনীর আসর। আমি অনন্যা রয়েছি আজকের সৃজনীর আড্ডায়, আর আমার সাথে রয়েছে দুই যুববন্ধু। তাদের পরিচয় তাদের থেকেই জেনে নেই।
1: নমস্কার, আমি বনশ্রী ঘোষ। আমি অনন্যার আমন্ত্রণ পেয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। আমি আজ আমার লেখা, আমার গল্প, আমার সবটা নিয়ে আমি রয়েছি সৃজনীর আসরে।
2: নমস্কার, আমি মৃন্ময় দাস, মাথাভাঙা থেকে। আজকের সৃজনীর অনুষ্ঠানে আমিও রয়েছি বেশ কয়েকটি আমার লেখা কবিতা নিয়ে।
0: দুজনকেই আমি স্বাগতম জানাই, এবং আমরাও ভীষণ আপ্লুত তোমাদের দুজনকে আজ আমাদের এই সৃজনের আসরে পেয়ে। তাহলে আর দেরি না করে প্রথমেই যাব বনশ্রীর কাছে। বনশ্রী, আমাদের প্রথমে কী শোনাবে বলো?
1: আমি প্রথমে একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম মস্ত পাহাড়। আমার সামনে পাহাড়, পিছনের পাহাড় আরও মস্ত বড়। আমি বিষণ্ন গোধূলিতে বারান্দায় বসে এক দৃষ্টে পাহাড় দেখি। সুখের যেমন দুঃখ আছে, দুঃখের গায়েও তো সুখ আছে। আমার আছে একটা মস্ত পাহাড়। মেঘের দল ধীরে ধীরে পাহাড়কে গ্রাস করে, অনেক অনেক মেঘ। কোনোটার নাম যন্ত্রণা, কোনোটা আবার ভালোবাসা। শান্ত স্থির পাইন গাছ আকাশ ছুঁয়ে ফেলে, মনে হয় আকাশ আমার কাছে এসে দুদণ্ড বসবে। সাহিত্যের পাতা উল্টে নদী মাঠ পেরিয়ে মেঘের মধ্যে গা এলিয়ে আমি যুবুথুবু হয়ে বসে সামনের পাহাড়কে বলবো, পেছনের পাহাড়কে সরিয়ে দাও, আমার নির্জন ঘর জুড়ে একটু আলো আসুক।
0: বাহ, বেশ সুন্দর। এই কবিতাটা কি ভাবনা থেকে লেখা?
1: এই কবিতাটা আমি বেশ কিছুদিন আগে পাহাড়ে গিয়েছিলাম। তো পাহাড়ে গিয়ে যখন আমি পাইনের বনে, ঘন অরণ্যে বা পাহাড় দিয়ে যখন যাচ্ছিলাম, সেই প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। আর পেছনে যা কিছু ফেলে আসছিলাম, মনে হচ্ছে সব কিছুই যেন আমার কাঁধে সারাদিনের যে একটা ভারী বোঝা, সেটাকেই মনে হচ্ছিল যে আমি ফেলে আসছিলাম। তো সামনের দিকে আমি যে পাহাড়কে দেখছিলাম তাকে আমি বলছিলাম। বাবার কাছে যেমন আবদার করে বলি যে বাবা এটা খাবো এনে দাও, বা বাবা আমার এই ভারী পিঠের ব্যাগটা তুমি বহন করো, ঠিক সেভাবেই আমি সামনের পাহাড়ের কাছে আবদার করছিলাম যে আমার পেছনের যে ভারী কাঁধে যে ভারটা বহন করে যাচ্ছি, তুমি এই ভারটা এবার তুমি সরিয়ে দাও। তো পেছনের এই মস্ত পাহাড়কে তুমি এবার সরিয়ে দাও। আমি সামনের পাহাড়কে আমন্ত্রণ করছিলাম আমার এই ঘর জুড়ে, মানে আমার জীবন জুড়ে এবার একটু আলো আসুক।
0: বাহ, অসাধারণ সত্যি। তোমার লেখালেখির জগতে প্রবেশ কবে থেকে?
1: আসলে আমি ছোটবেলা থেকেই আমি ডায়েরিতে লিখতাম নিজের জীবনে যা কিছু হতো। মানে কোনো দিন যদি বাড়িতে বকাও খেতাম, সেটাও আমি লিখে রাখতাম, বা কোনো ভালো ঘটনা বা খারাপ ঘটনা। আমার দাদু বলতো, রোজ যা কিছু হচ্ছে সেটা তুমি লিখে রাখো। তো সেই ডায়েরির পেজে বা খাতার পেজে লিখে রাখতাম। সেখান থেকেই একটা লেখালেখি স্কুলের পত্রপত্রিকায় সেই ছোট হাতে ছোট লেখা যেমন প্রকাশ পেত, তেমন আর কি। কিন্তু যখন করোনা হলো, সেই করোনার সময় ঘরে বসে, তখন ওই লেখালেখিটাকে মানে আরও মন ছুঁয়ে যায়। সেই করোনার থেকেই লেখালেখিতে প্রবেশ, আজ তো প্রায় অনেক দিন হলো।
0: বাহ, খুব ভালো। এবার ফিরব মৃন্ময়ের কাছে। মৃন্ময় কী শোনাবে প্রথমে আমাদের?
2: আজকে প্রথমে যে কবিতাটা শোনাবো, সেই কবিতাটার নাম সময় ও জীবন। জীবনের সমস্ত বিলাসিতা যেখানে মিশে যায় সেখানে জন্ম নেয় ধূলিকণা। অজস্র নীরবতার মাঝে যে কান্না ছারখার করে দেয় প্রতিটা জীবন, সেখানে শীত সকালে কুয়াশা ভেজা রৌদ্রুর পৌঁছায়নি। ঘুম না ভাঙা বারান্দা জুড়ে শালিকেরা ঘুরে বেড়ায়, আমি নিজেকে পোড়াতে থাকি ভোর রাতে। দেয়াল ঘড়ি তখনও বৃষ্টির শব্দের কাছে নিজেকে ঠেকে রাখতে পারেনি। ভোর 5:30টায় প্রেশার কুকারের প্রথম সিটি, ভাতের গন্ধে অন্ধকার ধীরে ধীরে কুটিয়ে নিতে থাকে গ্রাম শহর এমনকি জীবন থেকেও। আবার একটা দিন শুরু নতুন আলোর খোঁজে।
0: বাহ, এক শান্ত পৃথিবীতে আমরা ঘুরে এলাম। এই কবিতাটা কি ভাবনা থেকে লেখা?
2: জয় গোস্বামী নুন কবিতা যেমন বলেছিলেন, আমরা তো অল্পতে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তেমনই একটি জীবনের গল্প, যে রাতের অন্ধকারে নিজের যন্ত্রণাকে পুড়ে খারখার হয়ে যায়, ভোরের আলো ফুটতেই পেটের টানে বাজার টানে সমস্ত দিন যেমন দুঃখ ফেলে নতুন করে শুরু হয়, তেমনি এক জীবনের গল্প। সময় ও জীবনের বাস্তবতাকেই ফুটিয়ে উঠে এই কবিতায়।
0: বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা বনশ্রী, তোমার লেখালেখি তো শুরু আমরা জানলামই, এই লেখালেখির পেছনে তো নিশ্চয়ই পাঠ বা পঠন কিছু তো রয়েছে, তো কার লেখা বা কাদের লেখা পড়তে ভালো লাগে?
1: বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জীবনের সঙ্গে মিশে রয়েছেন, জীবনের প্রতিটি দিনে প্রতিটি সময়ে। তারপরেও রবীন্দ্রনাথ থাকলেও আজকালের আধুনিক দিনের যে কবি, ঠিক সেভাবেই শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুকান্ত, শ্রীজাত, এদের লেখা খুবভাবে পড়া হয়।
0: আচ্ছা,

0: এবার কি শোনাবে বলো?
1: এবারও আমি একটা কবিতাই শোনাচ্ছি।
0: একদম।
1: এবারের কবিতার নাম চারা গাছ। আমি তো বেশি কিছু চাইনি বলো, ছোট্ট ফুল গাছটার যত্ন করতে চেয়েছিলাম শুধু। এই যে বুকের গহনে ঝড় বয়ে যাচ্ছে, ঝড় শেষে যত্ন চাওয়ারও কেউ থাকবে না। ছোট্ট টবটায় একটাই ফুল ছিল, তুমি চলে গেলে। সেই যাওয়ার পথ দেখে বাতাস ভাবছে, এতখানি কি তারা ছিল তোমার। ভাড়াবাড়ি ছেড়ে যাওয়ার পথেও পা থমকে যায়, চাপা দীর্ঘশ্বাস জমা থাকে দেওয়ালের পিঠে। ভিক্ষুকও দুটো চাল ফেলে রাখে গৃহস্থের পাত্রে। দারিদ্রতা মিশেছিল বৈভবে, বেশি কিছু না। ভালোবাসা ছিল নির্বান্ধবে, না থাকার মতোই। অনেক অনেক বছর পর তোমারও কি মনে পড়বে, চারাগাছটা বেড়ে উঠল না আর।
0: কি ভাবনায় লেখা?
1: এটা বিরহ নিয়েই লেখা। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিলেন, সহজে যা পাওয়া যায় তার মূল্য খুবই কম, আর বিরহের আগুনেই প্রেম পুড়ে খাঁটি সোনা হয়। আর বিরহ আছে বলেই মিলনের আনন্দ হয়তো এত মধুর, আর বিরহ আছে বলেই হয়তো কাব্যিক ভাষাগুলো এতটা সুন্দর হয়েছে। জানি না কতটা লিখতে পেরেছি, তারপরেও ওই নিজেকে একটা সময় গুছিয়ে নিয়ে, সবটা থেকে গুছিয়ে নিয়ে, এলিয়ে নিয়ে ওই যতটা আর কি লেখা যায়।
0: মৃন্ময়ের কাছে ফিরব। মৃন্ময়ের লেখার বিষয়গুলো কী কী?
2: আমি যে বিষয়গুলো উপর জোর দিই লেখার, সেটা সময়, বাস্তবতা, জীবন এবং জীবনের কাহিনী। সেই দিকগুলোই আমার কাছে বেশি করে নাড়া দেয়, সেই বিষয়গুলোই আমার লেখায় উঠে আসে।
0: বাহ, বেশ, এবার কী শোনাবে?
2: আজকের যে বিষয়গুলোর উপর আমি লেখাগুলো নিয়ে এসেছি, সেগুলো বাস্তবতা ও সময়, জীবন এসবের উপর করেই আমি সিলেক্ট করে নিয়ে এসেছি। এখনই যে কবিতাটি আমি বলবো বা পাঠ করব, সময় ও জীবন দুই। ভোরের প্রথম আলো ঘরে ঢোকে মিষ্টতা নিয়ে, আলোকে ভালোবাসা যায়, কাছে রাখা যায়, জীবনের সঙ্গী করা যায় না। শহুরে ব্যস্ততার মাঝে যারা কাব্য করবে বলে ছুটোছুটি করে এদার ওদার, তাদেরও মরচে ধরে যায় জীবনের এক প্রান্তে। তারা কাব্যের আড়ালে কটু কথায় মত্ত থাকে, কুয়াশা সরে যায় উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘার সুগন্ধে। আজ জীবনের কিনারা ঘেঁষে চলে আসে ঘাসফড়িং, তুলে আনে আলতো কয়েকটা ফেলে যাওয়া প্রেমের ইতিহাস, সেখানে জন্ম নেয় সময় ও জীবনের সংলাপ।
0: বাহ, এই লেখাটা কী ভাবনায় লেখা?
2: এই লেখাটা জীবনের সংলাপের উপর, সময়ের ক্লান্তি বিপন্নতা তেমনি। একটা অদ্ভুত মিল রয়েছে যেখানে, জীবন যেখানে খুঁজে পায়, তেমনি এক ভালোবাসার ইতিহাস জুড়ে যে জীবনের কাহিনী লেখা থাকে, তার মধ্যেই লেখা আছে। জীবনানন্দ দাশ যেমন লিখেছিলেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। তেমনি জীবন এই ঘুরে ঘুরেই একটা জায়গায় গিয়ে মিলিত হয়, কিন্তু সেখানে গিয়ে একজন ব্যক্তি, সে নিজে একাকিত্ব বোধটাই কাজ করে তার কাছে, সেই ভাবনা থেকেই লেখা এই কবিতা।
0: বাহ, তোমার কার কার লেখা পড়া হয় বা কার কার লেখা পড়তে ভালোবাসো?
2: আমি সাধারণত জীবনানন্দ দাশের ভীষণ ভক্ত।
0: বাহ,
2: জীবনানন্দ দাশ, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, এনাদের লেখা আমার খুব ভাবে নাড়া দেয়, এনাদেরকে পড়তে আমার খুব ভালো লাগে।
0: বেশ, বনশ্রীর কাছে ফিরি। বনশ্রী, এবার কী শোনাবে?
1: আমি এবারও রয়েছি আমার আরেকটা কবিতা নিয়ে। এবার আমার কবিতার নাম অন্ধকার। শ্বাস নিতে নিতে ঘুমিয়ে পড়ি রোজ, আরেকটু জাগলে তারাদের গল্প ভাবা হতো। কম্বলের উষ্ণতায় ছেলেবেলা জড়িয়ে ধরে, বেশি রাত জাগলে খেঁদে তারা করে। বুকের যন্ত্রণা বাড়লে কান্না গড়িয়ে পড়ে বালিশে, রাত জাগলে ভোরের আলো পেতাম, অন্ধকারে ভাঙা গড়ার গল্প লিখি। ভোরের আলো ফুটলে অসুখ সারাই আশ্রয়ের টানে। দাদু ঠাকুমার ছবির দিকে স্থির তাকিয়ে থাকি। বাবা বলতেন, কিছুটা আলো বাঁচিয়ে রেখো পরজন্মের জন্য। সম্পর্ক নদীর মতন বাঁচে, নদী শুকিয়ে গেলে বুকের ওপর দীর্ঘ দাগ দেখা যায়। আজকাল ভীষণ বাবার কথা মনে পড়ে, গভীর শোকে বুকে আগলেনি অন্ধকার।
0: বাহ, ভীষণ সুন্দর। এই লেখাটি কি ভাবনা থেকে লেখা?
1: এই লেখাটা ভীষণভাবে যখন নিজেকে একাকিত্ব অনুভব হয়, তখন খুব ছেলেবেলার কথা মনে পড়ে। ছেলেবেলায় বাবাকে দেখতাম, দাদু ঠাম্মিকে রোজ ধূপকাঠি দেখানো, দাদু ঠাম্মির ছবির দিকে তাকিয়ে থাকা। তো তখন হয়তো এই বিষয়গুলোতে খুব জোর দিতাম না, কিন্তু এখন একটা বয়স পর এসে মানুষের মৃত্যু যখন নিজের ওপর খুব নাড়া দেয়, কিন্তু এখন একটা বয়সে এসে যে বিষয়টা সবচেয়ে বেশি নাড়া দেয়, যে জন্ম মানেই তো মৃত্যু, তখন মনে হয় একটা সময় আমাকেও এই পৃথিবী ছেড়ে যেতে হবে, বা আমার সব থেকে প্রিয়জন আমাকে ছেড়ে যাবে। আমি সেটা কি করে মেনে নেব? আমার বাবা যেমন আমার দাদু ঠাম্মিকে হারিয়েছে, আমাকেও আমার বাবা মাকে, আমার প্রিয়জনকে, বা আমার প্রিয়জন আমাকে ছেড়ে যাবে, বা আমি তাদেরকে ছেড়ে যাব। এই ছেড়ে যাওয়াটা কতটা মেনে নেওয়া যায়, বা কতটা আমরা মানিয়ে নিতে পারি? এই জীবনের সঙ্গে রোজ যে জীবনের সংলাপ, সেখান থেকেই এই কবিতাটা লেখা।
0: আচ্ছা, যখন তুমি কোনো একটা লেখা লেখো, তো সেই লেখার পেছনে তো ভাবনা রয়েছে, সেটা কি সত্য ঘটনা অবলম্বনে লেখো, বা নাকি তুমি ভেবে কোনো ঘটনা মন মতো কল্পনা করে লেখো?
1: আমি বিশেষ করে মানে বেশ কবির কবিতা পড়ে, তাদের কাব্যগ্রন্থ পড়ে, তাদের লেখালেখি পড়ে বা সাহিত্য সভায় গিয়ে জানতে পেরেছি, কবি কখনো নিজের জীবনকে তুলে ধরে না, সবসময় তুলে ধরতে পারে না। কারণ একটা কবি যখন তার সমগ্র জীবনকে তুলে ধরবে তার কাব্যগ্রন্থে, জানি না সেটা কতটা পুরোপুরি কবিতা হয়ে ওঠে, কিন্তু বিশেষ করে যখন একটা কবি কোনো লেখা লেখে, তখন তো তার মাথার মধ্যে একটা ভাবনা কাজ করে, একটা ঘোর কাজ করে। ঠিক জীবনানন্দ দাশের কবিতার মতন আমার মাথায় একটা ঘোর কাজ করে। সেই ঘোরের মতন আমরা যে ভাবনাটা নিয়ে লিখছি, যেমন বললাম সেই প্রথম কবিতার মতন, সেই পাহাড়ে গিয়ে আমি সামনের পাহাড়কে বলছি, আমার পেছনের সেই পাহাড়কে সরিয়ে দাও, আমি এই ভারটা নিতে পারছি না। ঠিক তেমনি যখন আমরা লিখতে যাচ্ছি, তখন সেই ভাবনা, সেই ভার আমাদের কাজ করে, সেই ভারটাকে বা সেই বোঝাটাকেই আমরা সেই লেখার মধ্যে দিয়ে হালকা করি। সেই ভারটাকে হালকা করেই যে লেখাগুলো লেখা হচ্ছে, সেই লেখার মধ্যে ভারটাকে মিলিয়ে দেওয়াই হয়তো, তখনই হয়তো একটা কবির লেখা পুরোপুরিভাবে পূর্ণতা পায়, ভারটাকে সেই লেখার মধ্যে দিয়ে মিলিয়ে দেওয়া।
0: একেবারেই তাই। মৃন্ময় এবার কী শোনাবে?
2: সময় ও জীবন, তিন। জীবন নদীর কাছে যতই তুমি নিজেকে সঁপে দাও, সে কখনো তোমায় আপন করে নিতে পারবে না। চোখের নিচে যে বিছানার চাদর মুড়ে রাখা থাকে, সে আসলে জীবনের আস্তানা। জীবনের রসদ শব্দের সাথে যুদ্ধ করে, কোথাও গিয়ে নিজেকে নিজের কাছে হারিয়ে ফেলছে স্বপ্ন নদী, শব্দেরা বাসা বাঁধে শরীরে। শ্রাবণ মাসে বর্ষার শব্দে ভালোবাসা খুঁজে মরে আধমরা চিল, পচা শামুকের খোলস ছাড়াতেই নিজের রক্তে আলপনা আঁকে বুড়ো শালিক। আমি জলের কাছেই জীবনকে ভাসিয়ে দেই বারবার, জল শুকিয়ে গেলে শীতকাল ছুটে আসে বিছানায়, জীবনের গড্ডালিকায় প্রবাহমান তাপ ভেসে যায় সময়। কালবৈশাখীর নোনতা জলে আজ জীবনের মূল্য চারানার কাছাকাছি।
0: বাহ, এই লেখাটি কি ভাবনা থেকে লেখা?
2: এই লেখাটি জীবনবোধ থেকেই লেখা। একটা মানুষ যেমন শক্তিশালী চিত্রকল্পতা এখানে ধরা পড়েছে, তেমনি আধমরা চিল, যা জীবনের শেষ প্রান্তে এসেও বুক বাঁধার এক ব্যর্থ চেষ্টা। জীবনের চরম জীর্ণতা আর বার্ধকতার প্রতীক এটা এখানে বোঝানো হয়েছে। পচা শামুকের খোলস ছাড়াতে গিয়েই বুড়ো শালিকের রক্তাক্ত হয়ে আসা

0: আসলে এটা জীবনেরই একটা কাহিনী। জীবনের অন্তিম পর্যায়ে গিয়ে মানুষ যা ভাবেন এবং যে পর্যায়ে গিয়ে বসেন, সেই জায়গা থেকেই এই কবিতাটি লেখা হয়েছে।
1: বাহ, একই প্রশ্ন তোমাকেও আমি করতে চাই যে ভাবনা থেকে একটা লেখা লিখতে তোমার কতটা সময় লাগে, বা তুমি কি ভেবেই লেখো না কোনো কল্পনার সাথে মিশ্রিত করে লেখো?
0: আসলে লেখার জন্য লিখতে গেলে সেটা ঠুনকো হয়ে যায়। আর লেখা যখন ভার করে মাথায়, তখনই লিখে ফেলা দরকার। বা কোনো বিষয়ের উপর লিখবো বলে যখন আমরা লিখতে যাই, তখন আসে সেটা লেখাটা লেখার উপযোগী হয়ে ওঠে না, সেটা লেখার জন্য লেখা হয়। মানে লিখতে হয় তাই লেখা, কিন্তু কবিতা সেই সূত্র ধরে চলে না আমার মতে। কবিতা কোনো একটা ভাবনা বা কোনো একটা বিষয়ের উপর দৃষ্টিক্ষেপ করার পর তাকে নিয়ে যে বিষয়গুলো ঘোরাফেরা করে এবং কবিতার মধ্য দিয়ে তার রূপ প্রকাশ পায়, তেমনি তো আমার বিষয়গুলো চলতে ফিরতে রাস্তাঘাটে বা কোনো মানুষের জীবনকে দেখে তাকে উপলব্ধি করে, বা কোনো বিষয় বা কোনো সময় তার উপর ভিত্তি করে লেখা হয়ে থাকে। কখনো লেখার জন্য লেখা নয়, জীবনের জন্য লেখা।
1: আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা বনশ্রী, কবিতা তো আমাদের শোনাচ্ছই, তুমি কি গল্প বা অনুগল্প কিছু লেখো?
2: আসলে গল্প সেভাবে লেখা হয় না বলবো না, লেখা হয় নিশ্চয়ই, কিন্তু সেভাবে এখন বলতে গেলে বেশ অনেকটা দীর্ঘ সময় নিয়ে নিবে, কারণ আমার কাছে অনুগল্পের মতন কিছু নেই। আমার কাছে সবগুলোই বেশ খানিক বড়, তো সেখানে প্রবন্ধ রিলেটেড বা রচনাধর্মিক যে বিষয়গুলো সেরকম বড় বড়, তো সেখানে এটা আমি এখন পাঠ করতে বসলে দীর্ঘ সময় লেগে যাবে।
1: আচ্ছা, মৃন্ময়ের ক্ষেত্রেও কি তাই?
0: সৃজনীর অনুষ্ঠানে সচরাচর কবিতাটাই ছোট আকারে হয়ে থাকে। গল্প ঠিক লিখি না, তবে নিবন্ধ কিছু লেখা আছে আমার। হ্যাঁ, নিবন্ধ লিখে থাকি, নিবন্ধ রয়েছে,
1: আচ্ছা,
0: তো সেগুলোর সময় হয়তো গলিয়ে উঠবে না।
1: না একেবারেই। বনশ্রী এবার কি শোনাবে?
2: আমি এবারও তাহলে আরেকটা কবিতাই শোনাচ্ছি।
1: একেবারে।
2: কবিতার নাম সেই রাতটা। সেদিনের সেই রাতটা মনে পড়ে তোমার? কোন রাতটা? সেই রাতটা যে রাতে তোমার বোতাম খোলা বুকে মাথা রেখে লাল রক্তর মতন পলাশময় ভালোবাসা আমাদের ছিল, আমাদের বুকের ভিতরে ছিল। কিন্তু কি করে বুঝব এভাবে মুষলধারে বৃষ্টি নামবে, আকাশ কালো হয়ে এলো ঘন মেঘে, কালবসে কি ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল আমার যত্নে গড়ে ওঠা ঘর। চোখের গভীরে তোমায় লুকিয়ে রাখি, দুফোঁটা জল গড়িয়ে নামে যখন, গোপন যন্ত্রণার মতন সামলে রাখি আমার প্রেম। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধে খুঁজে ফিরি তোমার অস্তিত্ব আর সেই ভালো লাগা আরও কিছুক্ষণ। হারানো সম্পদ যদি ফিরে আসে এই বুকে।
1: বাহ, খুব সুন্দর। এই লেখাটি কী ভাবনায় লেখা?
2: এই লেখাটা বিশেষ করে প্রিয়তম আসবে বলেও প্রিয়তম আসেনি, যে প্রিয়তম আসবার কথা ছিল, যে প্রিয়তমর বুকে মাথা রেখে এতদিন স্বপ্ন দেখা হতো, সেই হঠাৎ করে ঝড়ো হাওয়ায় সব স্বপ্ন ভেঙে গেল, যেন আমার ঘরটা চুরমার হয়ে গেল। ঠিক আমাদের জীবনের সঙ্গে তো বিরহটাও জড়িত, কারণ প্রেম না থাকলে, বিরহ না থাকলে জীবনের যে মূল পর্যায়গুলো সেগুলো চলে না। তো জীবনের সঙ্গে প্রেম, পর্যায়, বিরহ, পূজা সবটাই ওতপ্রোতভাবে জড়িত, তো ঠিক সেখান থেকেই বিরহ ভাবনা নিয়েই লেখা।
1: বাহ, লিখতে হলে পড়া কতটা জরুরি মনে হয় তোমার?
2: লিখতে হলে ভীষণ রকমভাবে পড়তে হয়, ভীষণ ভীষণ রকমভাবে, কারণ আমরা যদি কোনো লেখাকে, কোনো কবির যে কোনো লেখা হোক, সেটা যদি আত্মার থেকে আত্মস্থ করতে না পারি, তাহলে আমরা ঠিক যে লেখাটা লিখবো সেই লেখাটা ঠিক লেখা হয়ে ওঠে না। কুমোরটুলিতে একজন মৃৎশিল্পী যখন মাটি দিয়ে মূর্তি গড়েন, তখন সেটার মধ্যে অনেকবার ভাঙা চোড়া অনেক কিছু হয়, তো ঠিক সেভাবেই একটা কবিতা আমরা ঠিক লিখলেই সেটা কবিতা হয়ে ওঠে না, অনেকবার পড়তে হয়, অনেকবার কাটাছেঁড়া করতে হয়, ঠিক সেই মাটির প্রতিমার উপর যতবার ভাঙাচোরা হয়। তো আমার মতে লেখার পাশাপাশি ভীষণভাবে পড়াটা জরুরি, আর আমার মনে হয় পড়াটাই ভীষণভাবে জরুরি। আমরা যত বেশি পড়ব তত বেশি

0: চিঠি আমরা ভালো লিখতে পারবো।
1: একেবারেই। ফিরব মৃন্ময়ের কাছে, মৃন্ময় এবার কী শোনাবে?
2: এবার একটি প্রেমের কবিতা। সুচরিতা, তোমায় গতকাল দেখেছিলাম হালকা হাওয়ায় ভেসে যাওয়া স্রোতের মতন, যেখানে এক ফালি রৌদ্রুর এসে নুইয়ে পড়ে তোমার কাঁধ জুড়ে। একটা দোয়েল পাখির গন্ধে মুগ্ধ করে রাখে এই শহরকে, আমতা জ্যোৎস্নায় তোমার চিবুক জুড়ে যে পাখির নীর খুঁজে পাই আমি, সেটা কেউ বুঝতেও পারেনি সুচরিতা। পাহাড়ি হাওয়ায় তোমার চুল ছুঁয়ে যায় সন্ধ্যা মালতীর সুবাস, তুমি ভালোবেসে এই গ্রামে এসেছিলে কচি ধানের শীষে কুয়াশার চাদর দেখবে বলে, সকালবেলা ঘাসের উপর শিশির বিন্দু তোমার পা ধুয়ে দেয় নতুন অতিথি বলে।
1: বেশ সুন্দর। এই লেখাটি কি ভাবনা থেকে লেখা?
2: কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, বাসস্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। একজন প্রেমিক নতুন কোনো নারীকে দেখে হঠাৎ যে ভাবনা দেখছে এক ভালো লাগার জায়গা থেকে, সেই জায়গা থেকেই কবিতাটি লেখা। মানে ভালো লাগা থেকে কী করে ভালোবাসায় পরিণত হয়, মুগ্ধতা থেকেই লেখা।
1: আচ্ছা, তোমার কি মনে হয় লিখতে হলে পড়াটা কতটা জরুরি?
2: লিখতে গেলে পড়তে হয়, আগে পড়া তারপর লেখা। যদি আমরা পড়ে পড়ে না বুঝতে পারি কি লিখবো, তার জন্য পড়তে হবে আগে, পড়াটা ভীষণ দরকার। একটা বিষয়ের উপর লিখতে গেলে 10টা বই পড়তে হয়, আর সেই পড়াটা যদি আমরা না পড়ে থাকি তাহলে লেখাটা লেখা হয়ে উঠবে না।
1: একেবারে। ফিরব বনশ্রীর কাছে, আমরা তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়েছি, তবে দুজনের থেকে আর এক কবিতা আমরা শুনব। বনশ্রী এবার কী শোনাবে?
0: এবার আমি আরেকটা ছোট্ট কবিতা শোনাচ্ছি, কবিতার নাম নিঃসঙ্গতা। তুমি কাছে না থাকলে সবটা থেমে যায়, ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম, পা দুটো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অনর, ঠিক যেন পাইন গাছের মতন। কোথাও যাওয়ার তাড়া থাকে না, বুকের ভেতরে একটা নিঃসঙ্গতা তাড়া করে। সকালে স্কুল, পেটের খিদে, মাঠঘাট যাওয়ার তাড়া, এসব কিচ্ছু আমার জন্য নয়। এই সব কিছু অন্য কোনো ঠিকানায় অন্য কারো নামে লেখা।
1: এই লেখাটি কি ভাবনায় লেখা?
0: এই লেখাটা আসলে, আমাদের জীবন তো একটা ছন্দময় জীবন, মাঝে মাঝে আমাদের জীবন ছন্দচ্যুত হয়ে পড়ে। ঠিক যখন ছন্দচ্যুত হয়ে যায় তখন আমাদের মনে হয়, ঠিক আমাদের শরীর একরকমভাবে ভালো চলতে চলতে যখন শরীরটা খারাপ হয়ে যায় তখন যেমন একটা বিরতি নেয়, ঠিক আমাদের সেই ছন্দময় জীবন যখন ছন্দচ্যুত হয়ে যায় তখন যেন একটা বিরতি নিয়ে নেয় জীবন থেকে। ঠিক তখন আমাদের মনে হয়, এই স্কুল, মাঠঘাট, নিত্যদিনের অফিস, এসব কিচ্ছু হয়তো আমার জন্য নয়, আমার জন্য হয়তো এবার একটু বিরতি নেওয়ার সময়, এবার হয়তো একটু নিজেকে নিয়ে ভাবার সময়। সেই নিঃসঙ্গতা নিয়েই এই কবিতাটা লেখা।
1: মৃন্ময় এবার কী শোনাবে?
2: এবারে কবিতার নাম দায়িত্ববোধ। ঝর্ণার শব্দ শুনে পাখিরা রঙিন সুর বসায় পাহাড়ি গ্রামে, আলতো জ্যোৎস্নায় জোনাকিরা উঁকি মারে বারান্দায়, কোথা থেকে ছুটে আসে শীত পড়ি, চোখের কিনারা ঘেঁষে স্বপ্নের বাসা বাঁধে মনে। এই শীতে ভাতের গন্ধে মিশে থাকে তোমার স্নানঘরের উষ্ম আমন্ত্রণ, যেখানে নীল পরীর চেয়ে তোমাকে বেশি সুন্দর করে তোলে কুয়োতলার মিষ্টি জল, তুমি আরও বেশি করে আপন হতে থাকো, আমি বেশি করে দায়িত্ববোধ থেকে দায়িত্ববান হয়ে উঠি।
1: বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা, এত সুন্দর লেখা তোমার, তোমার লেখাগুলো কোথাও ছাপা হয়েছে কখনো?
2: হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকায়, নিয়মিত নয় তবে মাঝে মাঝে ছাপা হয়ে থাকে।
1: বাহ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। যুববন্ধুরা, তোমরাও আমাদের এই সৃজনীর আসরে আসতে পারো, তোমাদের জন্য আমন্ত্রণ রইল। কেমন লাগলো বনশ্রী এখানে এসে?
0: ভীষণ ভালো লেগেছে। আসলে জীবনে নানান দুঃখের মাঝেও তো আমাদের মাথা উঁচু করে হাসতে হয়, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন। তো ঠিক এই জীবনের চলার পথে নানান চড়াই উতরাই এসবের মাঝেও ঠিক আজকের এই অনুষ্ঠানটা, এই যে কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে পেরে ভীষণভাবে ভালো লাগলো, জীবনে কিছুটা রসদ যোগাবে। তো অনেক ধন্যবাদ তোমাকে এখানে ডাকবার জন্যে। এর আগেও আমন্ত্রিত পেয়েছি, কিন্তু এবারে বিশেষ করে তোমার সঙ্গে এটা আমার প্রথম অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। তুমি ভীষণ ভালো থেকো, ভালো লাগলো, আবার দেখা হবে।
1: একদম। মৃন্ময়ের কেমন লাগলো?
2: খুব ভালো লেগেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এর আগেও বহুবার এসেছি, তোমার সাথে এই প্রথম, খুব ভালো লেগেছে।
1: আমারও খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

0: अभी आप सुन रहे थे हमारा विशेष कार्यक्रम
1: आकाशवाणी শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান।

এখানেই শেষ হলো জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা।

নমস্কার বন্ধুরা, স্বাগত। আজকের যে আড্ডার বিষয় বা গল্পর বিষয়, আজকে কি নিয়ে কথা বলা যায় বলুন তো? অনেক ভাবলাম, ভেবে ভাবলাম যে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবস নিয়ে কিন্তু ইতিমধ্যেই চারিদিকে চর্চা শুরু হয়ে গিয়েছে, তাহলে এই নিয়েই আজকে কথা বলা যাক কি, তাই তো? কারণ এই দিনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন যোগ মানেই কঠিন কঠিন আসন, মাথা নিচে পা উপরে করে রাখা বা এঁকিয়ে বেঁকিয়ে একাকার একটা কাণ্ড ঘটানো। কিন্তু সত্যিটা হল যোগ মানে সংযোগ, নিজের শরীর মন আর আত্মার মধ্যে এক সুন্দর সম্পর্ক তৈরি করা। আজকের দিনে আমরা সবাই তো খুব ব্যস্ত, ফোন, কাজ, টেনশন, ট্রাফিক, দুশ্চিন্তা সব মিলিয়ে মনটা যেন সব সময় দৌড়চ্ছে। যোগ সেই মনকে একটু থামতে শেখায়। আজ আমরা না হয় এই নিয়েই কথা বলবো আনন্দধারা অনুষ্ঠানে, খুঁজবো আনন্দের চাবিকাঠি। আর আমাদের যোগাযোগের নম্বর তো আপনাদের জানাই আছে, তাও আরেকবার নম্বরটি বলে দিই, 9434076705। আবার বলছি, 9434076705। সঙ্গে থাকবে নানান ধরনের গান। প্রথম গানে চলে যাই, তারপর ফিরছি কথায়।

শুনছিলেন বন্ধন ছায়া ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে এই গানটি। আজকে কিন্তু আমরা কথা বলছি যোগ দিবস নিয়ে, একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো হ্যালো, হয়তো কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধু, আমরা অপেক্ষায় থাকব আপনার সঙ্গে কথা বলার জন্য। আজকে কিন্তু আমরা কথা বলছি যোগ দিবস নিয়ে। 21 জুন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটির কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারও রয়েছে। 21 জুন সূর্যের আলো সবচেয়ে বেশি সময় থাকে। 2014 সালে জাতিসংঘে ভারতের প্রস্তাবের পর বিশ্বের 170টিরও বেশি দেশ এই দিনটিকে সমর্থন করে। তারপর থেকেই আমরা পালন করে আসছি আন্তর্জাতিক যোগ দিবস। যোগ নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলবো, কারণ শরীর এবং মনকে সংযোগ করে থাকে এই যোগ। আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে বিভিন্ন দিক থেকে সুস্থ রাখার একটা মাধ্যম বলা যেতে পারে যোগকে। আর কিছু দিনের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে, সেই জন্য ছোট্টখাট্টো ইনফরমেশন তো আমাদের কাছেও রাখা উচিত, তাই না? এই তথ্যগুলো আমাদের কথা বলতেও কাজে লাগবে, আর সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই বিষয়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। এখন তো আধুনিক যুগ, এই সময় বিভিন্ন জায়গায় অ্যারোবিক্স চলে এসেছে, তারপর জিম চলে এসেছে, আর যোগটা, যোগ ব্যায়াম ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, বা বলা যেতে পারে আমরা সেইভাবে যোগ নিয়ে কথা বলি না বা যোগকে সেইভাবে গুরুত্ব দিই না। আপনাদের কি মনে হয়, আপনারা কি ভাবছেন, কোনটা ভালো? একটু জানতে ইচ্ছে করছে কিন্তু আপনাদের থেকেও। আমাদের যোগাযোগের নম্বর 9434076705। রয়েছি আমি সুপ্রভা। পরবর্তী গানে চলে যাই। পরবর্তী গানটি অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচির কণ্ঠে। শুনে নেব পরবর্তী গানটি।

0: আচ্ছা একটা কথা বলি, ধরুন আপনার মোবাইলের চার্জ একদম কমে গিয়েছে, তখন আপনি কি করবেন? মোবাইলটাকে চার্জ দেবেন, তাই তো? আমাদের শরীরও কিন্তু মাঝে সাঝে ক্লান্ত হয়ে যায়। মাঝে সাঝে কেন, একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি, তারপর আবার ফিরছি কথায়। নমস্কার, স্বাগত, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন? গলাটা খুবই চেনা। কেমন আছেন বলুন?
1: ভালো আছি।
0: আজকে আমরা একটা মানে বলা যেতে পারে সামনেই আন্তর্জাতিক যোগ দিবস রয়েছে, সেই নিয়ে আমরা একটা আলোচনা করছি বলা যেতে পারে।
1: এটা আমি বলতে পারবো না, ভালো হলো গান চালান।
0: নিশ্চয়ই চালাবো, তার আগে এটুকু এটুকু শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, এমনি শরীর চর্চা বা হাঁটাহাঁটি কি করা হয়? রাস্তায় হাঁটছেন? একদম, হাঁটাটাও কিন্তু শরীর চর্চার মধ্যেই পড়ে। ওখানের আবহাওয়া কিরকম, গরম নাকি বৃষ্টি?
1: বৃষ্টিও না, আকাশ মেঘলা আছে, একটু গরম আছে।
0: আচ্ছা, বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শরীর চর্চার মধ্যে থাকবেন।
1: আচ্ছা,
0: কথা হলো এক বন্ধুর সঙ্গে। পরিতোষ বাবু কিন্তু সেরকম ভাবে যোগ না করলেও বা যোগ ব্যায়াম না করলেও হাঁটাহাঁটির মধ্যেই আছে, আর এটাও কিন্তু শরীর ভালো রাখার একটা মাধ্যম। যেই কথাতে ছিলাম, ফোনের ব্যাটারিতে একেবারেই চার্জ নেই, তখন আপনি কি করবেন? চার্জ দেবেন, তাই তো? আর আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে যায়, মানে আমাদের মনের ব্যাটারি যখন একেবারে 10% নেমে যায়, তখন আমরা কি করব, সেটা কিন্তু আমরা মাঝে মধ্যেই বুঝতে পারি না। যোগব্যায়াম যেটা নিয়ে কথা হচ্ছে, যোগ হলো শরীর ও মনের চার্জার বলতেই পারেন। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত যোগাভ্যাস করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে, হৃদযন্ত্রকে ভালো রাখে, স্ট্রেস কমায়, ঘুম ভালো হতে সাহায্য করে। আজকাল কম বয়সেও হৃদরোগ কিন্তু বাড়ছে, আর অন্যতম তার কারণ হল চাপ আর অনিয়মিত জীবনযাপন। যোগ এই দুয়ের সঙ্গেই লড়াই করে। কথা হচ্ছে যোগব্যায়াম নিয়ে এবং কথা হচ্ছে সংযোগ নিয়ে। পরবর্তী গানে চলে যাই। পরবর্তী গানটি কুণাল গাঞ্জাওয়ালা এবং মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে। চলুন শুনে নেওয়া যাক।

0: একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, কেমন আছেন?
2: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: নিশ্চয়ই ভালো আছি, আর ভালো থাকতে হবে। আর ভালো থাকার উপায় বলতেই কিন্তু আজকে যোগ নিয়ে আলোচনা।
2: হ্যাঁ, সেই ভালো থাকতে গেলে প্রত্যেক দিন আমাদেরকে তো আধ ঘন্টা এক ঘন্টার টাইম দিতেই হবে যোগাসন করার। হ্যাঁ, বিভিন্ন রকমের আসন আছে, সেগুলো করতে হবে, করলে
0: একদম
2: শরীর মন দুটোই ভালো থাকে।
0: একদম
2: হ্যাঁ,
0: তাই, একদম
2: তো
0: তাই।
2: হ্যাঁ, সামনেই আমাদের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে,
0: হুম হুম হুম
2: তো সবাই কিছু না হলেও অন্তত পক্ষে 30 মিনিট অন্তত পক্ষে করার চেষ্টা করবেন। হ্যাঁ,
0: হুম
2: তাতেও কিন্তু অনেকটাই ফল পাওয়া যায়,
0: হুম
2: কারণ আমি বেশি সময় দিতে পারি না। হ্যাঁ, কিন্তু রাত্রে শোবার আগে আর সকালে একবার ওই 30 মিনিট যতটা যতটুকুনি সম্ভব আমি করার চেষ্টা করি, করি
0: আর
2: এতে
0: এটা
2: ভালো
0: কিন্তু খুব
2: থাকি।
0: দরকার, খুব দরকার।
2: দরকার, খুব দরকার, সত্যিই তাই, খুব দরকার প্রত্যেকটা মানুষের পক্ষে ভালো এটা করা।
0: হুম হুম হুম
2: হ্যাঁ,
0: অনেকেই
2: আমাদের
0: অনেকেই মনে করেন, অনেকে কিন্তু সবার কথা ভাবেন, কিন্তু নিজের কথাটাই ভাবতে ভুলে যান। এই যোগাভ্যাস বা নিজেকে একটু সময় দেওয়া, এটা
2: হ্যাঁ হ্যাঁ
0: নিজের জন্য খুব দরকার।
2: একদম তাই, একদম তাই। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান শুনি খুব ভালো লাগে। হ্যাঁ
0: অসংখ্য ধন্যবাদ।
2: হ্যাঁ, ধন্যবাদ,
0: আপনারা
2: ভালো
0: এই
2: থাকুন।
0: যে যোগাযোগ করেন আমাদের সঙ্গে, এই যে আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদেরও
2: হ্যাঁ,
0: প্রচণ্ড
2: সকালে
0: ভালো লাগে।
2: সকালেও কথা সকালেও কথা বলেছি 11টার সময়।
0: হুম হুম
2: হ্যাঁ, খুব
0: খুব
2: ভালো
0: ভালো
2: লাগে।
0: লাগলো আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো। গান শুনতে থাকুন, ভালো থাকুন, শরীর চর্চার মধ্যে থাকুন এবং সুস্থ থাকুন। আজকের দিনে সবচেয়ে বেশি যে কাজটা আমরা করি, সবচেয়ে বেশি যে অঙ্গটা বেশি হেলানো হয়, সেটা কি বলুন তো? আঙুল। মোবাইল স্ক্রল করার জন্য আঙুলের ব্যবহার সবচেয়ে বেশি হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, ফলে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, চোখে চাপ, মাথায় যন্ত্রণা, এ সমস্ত কিছু হয়, তাই তো? আরেকজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি সুবল ভিটা থেকে হরিবর দাস বলছি।
0: আচ্ছা, কেমন আছেন?
3: আছি, ভালোই আছি, আপনি কেমন আছেন?
0: একদম ভালো থাকতে হবে।
3: হ্যাঁ,
0: আর এই ভালো থাকার সূত্র ধরাতেই কিন্তু যোগ নিয়ে আলোচনা আজকে।
3: যোগ নিয়ে তো আলোচনা হচ্ছে।
0: হুম হুম
3: একজন আমাকে বললো কি, সাইকেল চালাইলেও তো যোগ হয়,
0: হুম হুম হুম
3: ব্যায়াম।
0: একদম, নিশ্চয়ই, খুব ভালো কথা।
3: আমি তো সাইকেল চালাই ডেলি, তো
0: হুম হুম হুম
3: এই
0: খুব
3: আর কি,
0: ভালো।
3: অন্য কিছু আমি ধরেন করি না,
0: হুম হুম
3: কিন্তু সকালে স্নান করি আর
0: হুম
3: ওই সাইকেল চালাই।
0: এটাও এটাও শরীরের জন্য দরকার তো। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি, সাইকেল চালানো, এগুলো খুব প্রয়োজন শরীরের জন্য। আপনার নামটা আরেকবার শুনবো।
3: আমার নাম
0: হুম হুম
3: আমার নাম হয়েছে হরিবর দাস।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। সঙ্গে থাকবেন, গান শুনতে থাকবেন আর শরীরচর্চাও করবেন।
3: ভালো থাকবেন।
0: একদম, খুব
3: নমস্কার।
0: ভালো লাগলো যে বন্ধুর সঙ্গে কথা বললাম। সেই বন্ধু কিন্তু সেরকমভাবে যোগ চর্চা না করলেও তিনি সাইকেল চালান, তিনি সুস্থ থাকার দিকেই রয়েছেন এবং শরীর চর্চাও করেন, বোঝাই গেল। যেটা বলছিলাম যে আমাদের কিন্তু নিজের যত্নটা এইভাবেই নিতে হবে, কারণ এই যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, চোখে চাপ, এগুলোর ছোট্ট ছোট্ট সিমটমগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু খুব স্বাভাবিক নয়, বরং পরবর্তীকালে এটা আরও অনেক বড় হতে পারে। তার জন্য যোগাভ্যাস করতেই পারেন, তাতে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। একটা প্রশ্ন ভাবুন, সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করেন আপনি? মোবাইল দেখেন, চা পান করেন, নাকি আবার ঘুমিয়ে পড়েন, নাকি একটু হাঁটাহাঁটি করেন? যদি প্রথম উত্তর হয় মোবাইল দেখি, তাহলে আপনি একা নন, বিশ্বের কোটি কোটি মানুষ এই কাজই করেন। কিন্তু যদি দিনের শুরু আপনার পাঁচ মিনিট যোগাভ্যাসের মধ্যে দিয়ে হয় বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন দিয়ে হয়, তাহলে পুরো দিনটাই অন্যরকম হবে। চেষ্টা করে দেখতে পারেন। আরেকজন বন্ধুও রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শুভ পারভীন বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: শ্যামপুর থেকে।
0: কেমন আছেন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: একদম ঠিক আছি। আজকে কথা হচ্ছে যোগাভ্যাস নিয়ে।
1: হ্যাঁ, বলছিলাম যে আমি তো অনেকদিন ধরে রেডিওতে গান শুনি।
0: হুম হুম বলুন। হ্যালো,
1: ওটাই বলছি, একটা গান শোনাও।
0: অবশ্যই অবশ্যই, পরবর্তী গানটি আপনার জন্যই থাকলো, সঙ্গে থাকবেন বন্ধু। বন্ধু গান শুনতে চেয়েছে, আমাদের হাতে সময় কম, তাহলে গানটাই শুনে নি, তারপর কথায় আসছি।

বন্ধুরা, আজকাল ফিটনেসের কথা উঠলেই আমরা শুনি জিম, অ্যারোবিক, জুম্বা, কার্ডিও, ক্রসফিট। এগুলো অবশ্যই ভালো, শরীর চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু একটা প্রশ্ন করা যেতেই পারে, হাজার হাজার বছর আগে যখন এসব কিছুই ছিল না, তখন মানুষ কিভাবে সুস্থ থাকতেন? উত্তরটা হলো যোগ। যোগ শুধু একটি ব্যায়াম নয়, এটি আমাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবন দর্শনের অংশ। আধুনিক জিম যেখানে মূলত শরীরের পেশি ও শক্তির ওপর জোর দেয়, যোগ সেখানে শরীর, মন এবং শ্বাস তিনটিকেই একসঙ্গে গুরুত্ব দেয়। ধরুন আপনি জিমে গিয়ে এক ঘন্টা ব্যায়াম করলেন, শরীর ফিট হবে, শক্তি বাড়বে, কিন্তু মনের চাপ, উদ্বেগ বা অস্থিরতা কি সবসময় কমবে? এগুলো যোগের বিশেষত্ব হল এটি শরীরের পাশাপাশি মনকেও প্রশিক্ষণ দেয়। নিজেকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন, আর প্রতিদিন একটু সময় দিন না নিজের শরীর এবং মনকে। আজ কিন্তু সময় একেবারেই হাতে নেই, তাই আজ শেষ করতে হচ্ছে আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শেষে, একেবারে শেষ করার আগে বলবো, মোবাইলের চার্জ শেষ হলে আমরা চিন্তা করি, কিন্তু নিজের শরীরের চার্জ শেষ হয়ে গেলে যেন ভুলে না যাই, যোগ হতে পারে সেই নতুন শক্তির উৎস। তাহলে এখানেই শেষ করছি আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঝোড়ো হাওয়া পরিলক্ষিত হয়েছে কোচবিহার জেলার বেশ কিছু জায়গায়। আজকের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে মালদায়, তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.0 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। নাও দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন নর্মাল ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকওয়ার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 36.3 ডিগ্রি সেলসিয়াস ওয়াজ রেকর্ডেড অ্যাট মালদা ইন দ্য প্লেইনস অ্যান্ড 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাট টডং ইন দ্য হিলস

of the region. This is conclude of the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shiliguri অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিয়ে আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠোর সুর শোনা যাবে সন্ধে 6:05, ভাবাইয়া শুনবেন সন্ধে 6:40, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সন্ধে 7:05। লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে রাত 8:00। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রাখি ধরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে রাত 8:30। বিধানসভার পর্যালোচনা অনুষ্ঠানটি শুনতে পারবেন রাত 9:15। বিশেষ অনুষ্ঠান বিচিত্রা শুনবেন রাত 9:30। জানিয়ে দেওয়া হল আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। একটি ঘোষণা, ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর।

মেঠোর শোর লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভা। বন্ধুরা, শহরের কোলাহল, হর্নের শব্দ, ব্যস্ত জীবনের ভিড়ে কখনো কি মনটা হঠাৎ করে ছুটে যেতে চায় গ্রামের পথে? সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, নদীর পাড়, আর দূরে কোথাও ভেসে আসা এক টুকরো বাঁশির সুর। সেই সুরই যেন মিঠো সুর। মিঠো সুর মানে শুধু গান নয়, মিঠো সুর মানে মাটির গন্ধ। সেই সুরে থাকে গ্রামের মানুষের হাসি, কান্না, প্রেম, বিরহ, উৎসব, আনন্দ আর জীবনের সরল গল্প। মাঠে কাজ করতে করতে কৃষকের মুখে যে গান, নৌকো বাওয়ার সময় মাঝির কণ্ঠে যে সুর, কিংবা সন্ধ্যাবেলায় উঠোনে বসে গাওয়া লোকগান, সবই কিন্তু মিঠো সুর। আজকে লাইভ ফোনিন অনুষ্ঠানে আমরা মিঠো সুর নিয়ে কথা বলবো, শুনবো আপনাদের পছন্দের গানের কথাও। আর যোগাযোগের নম্বর তো আপনাদের জানাই আছে, 9434076705। সঙ্গে থাকুন, যোগাযোগ করুন, আপনার কথাও বলুন, কোনটা আপনার পছন্দ, আর গান শুনতে থাকুন। আজকের প্রথম গানটি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে।

আধুনিক গানের মধ্যে দিয়ে এত সহজভাবে বলতে পারি না। মেঠো সুর হল মনের সঙ্গে সংযোগ, সেই জন্যই তো মেঠো সুর এত আপন। পরবর্তী গানটি কৃষ্ণ চক্রবর্তীর কণ্ঠে।

0: বন্ধুরা, ভালোবাসা সবসময় মানুষের মধ্যেই থাকে এমন কিন্তু নয়। অনেক সময় কিছু জিনিসও ভালোবাসার স্মৃতি হয়ে আমাদের মনের ভেতর চিরকাল বেঁচে থাকে। হয়তো একটা পুরনো চিঠি, একটা কলম, একটা বইয়ের ভাঁজে রাখা শুকনো ফুল, কিংবা কারো দেওয়া ছোট্ট উপহার। জিনিসগুলোর আর্থিক মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু আবেগের মূল্য অমূল্য, কারণ সেই জিনিসগুলোর সঙ্গেই জড়িয়ে থাকে কিছু মুহূর্ত, কিছু হাসি, কিছু গল্প আর অনেকটা ভালোবাসা। রুনা লায়লার কণ্ঠে পরবর্তী গানটি শুনছেন। মিঠো সুর অনুষ্ঠান, আমাদের যোগাযোগের নম্বর 9434076705। বলতে বলতেই একজন বন্ধু কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাগাজোটিং পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: কেমন আছেন বন্ধু?
1: আছি, আপাতত ভালো আছি।
0: আজকে আমরা মিঠো সুর নিয়ে কথা বলছি। আচ্ছা, কিছুক্ষণ আগেই যে কথাটা বললাম যে মিঠো সুর বলতেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, সত্যি কি তাই?
1: ছোটবেলার কথা তো মনে পড়েই। ছোটবেলায় যদি আমাদের গ্রামে তখন বাড়ি ছিল, আমার পাড়ার এক কৃষক, সে একটা গান গাইতো যেটা এখন অনন্তবালা বৈষ্ণবী গানটা করেন।
0: আচ্ছা।
1: সে মাঠে গিয়ে ধান বা পাট যাই চাষবাস করে সেসব কাজে মাঠে গিয়ে ওই গানটা উনি গাইতেন।
0: আচ্ছা।
1: গানের সাথে এতই ওনার সুরের সাথে এতই সুন্দর যে একটা ওই মাঠের সঙ্গে মিল ছিল, যেটা মন কেড়ে নিত, সত্যি মন কেড়ে নিত, সেটা অনন্তবালা বৈষ্ণবী এই গানটা করেন। গানটা খুবই সুন্দর এবং মনের গান, আমরা এটা ছোটবেলা শুনতাম। পরবর্তীকালে যদি গ্রাম ছেড়ে শহরে আসি, এখন আর সেই গানটা আর তাকে সেও নাই, সেও মারা গেছেন ভদ্রলোক। এইসব মিঠো সুর তো অবশ্যই খুব প্রাণের সুর, খুব মনের সুর, এটা তো বলার অপেক্ষাই থাকে না। তবে এর আগের প্রোগ্রামে আমি 7 বার রিং করেছি, রিং হয়ে যাচ্ছিল। আপনি উপদেশমূলক সব কথা বলছিলেন কিন্তু রিসিভ আর করেননি,
0: এই জন্য দুঃখিত, এই জন্য সত্যি দুঃখিত। আসলে কিছু কিছু
1: রিং হয়েছে কিন্তু একবারও উঠান নাই।
0: আচ্ছা,
1: এটা আমার খুব খুব আজ এক সপ্তাহ হলো আমি চেষ্টা করে যাচ্ছি, তারপরে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল, দুদা আর করবেই না ফোন।
0: না না না, একদম এরকম করবেন না, আমরা এই জন্য সত্যি দুঃখিত।
1: আমার ঘরের লোক এতবার করে ফোন টোন করি, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাতে ওরা বিরক্ত হয় যে হ্যাঁ তুমি এতবার করে ফোন করছো, কথা বলে না, কোন রকম যোগাযোগ হয় না।
0: না না, আমরা রীতিমতো অপেক্ষায় থাকি, হয়তো কোনো কারণবশত, আমাদের কাছে ফোনটা এসে পৌঁছয়নি, এই জন্য আমরা দুঃখিত, কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এই যে আপনার সঙ্গে কথা বললাম, এই যে আপনার
1: এইবার কথা হলো তার 2 বার, এর আগে একবার ফোন করেছি, রিং হচ্ছিল কিন্তু রিসিভ হচ্ছিল না, তো এইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ হলো, ভালো লাগলো। তবে আমার বাড়ির থেকে এটা একটা অবজেকশন এসে যায়, তখন আমার মনেও ক্ষোভ হয়, আমিও আর মানে করতে চাই না কিন্তু মনের থেকে মানে না।
0: না না, আপনি খুব করবেন না, কারণ কি আপনারা তো একেবারেই আমাদের পরিবারের সদস্য। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সময়ে আমরা ফোনটা রিসিভ করতে পারি না বা সেই ফোনটা এসে পৌঁছয় না, কারণ কি সমস্তটাই কিন্তু টেকনিক্যালি চলে। তো এবার কোনো কোনো ক্ষেত্রে হয় না, সেই জন্য আমরা মানে ক্ষমা চাইছি, কিন্তু আপনি কিন্তু যোগাযোগ করবেন। এই যে যেমন এখন কথা হয়ে গেল আপনার সঙ্গে, আমাদেরও কিন্তু ভালো লাগে আপনারা যদি আমাদের ফোন করেন, আপনাদের সাথে যদি কথা হয়।
1: আপনাদের সাথে কথা বলতে পারলে মনের আবেগটা পূরণ হয়। আমি কিন্তু এখন শিলিগুড়িতে নাই, এটাও ঠিক, আমি প্রায় 1 মাস হলো আমি দিল্লিতে আছি ট্রিটমেন্টে।
0: আচ্ছা,
1: আমি ট্রিটমেন্টের ওই আন্ডারেই আছি, কিন্তু প্রায় এক মাস হলো। আমি যোগাযোগ করে যাই, এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে, তবু যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস দেখছি, আমাদের নর্থ বেঙ্গলের মানে এগুলা বোধহয় একটু মানে অসুবিধার হয়, কিন্তু সাউথ বেঙ্গলের এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নর্থ বেঙ্গল শিলিগুড়ির সেন্টারে শিলিগুড়ির লোক একটু অসুবিধায় করছে। আমি এটা অনেক সময় একটু ভেবে দেখছি এবং মানে এটা অনুভব করছি সবার সঙ্গে যোগাযোগ করে এবং সবার অভিমতে। কেন হচ্ছে জানি না, সেটা টেকনিক্যালি ব্যাপার, আমরা ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু কেন হচ্ছে সেটা আমি জানি না।
0: একদম একদম, অবশ্যই অবশ্যই,
1: সেটা একটু বললে ভালো হয়।
0: অবশ্যই, আপনি ভালো থাকবেন, আর আশা করছি, প্রার্থনা করছি ভগবানের কাছে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন আবার নিজের শহরে, সঙ্গে থাকবেন।
1: যোগাযোগ করতে চেষ্টা করি এবং গান ছাড়া থাকতে পারি না, এটাও একটা কারণ। আমি গান ছাড়া থাকতে পারি না, আমি সকাল থেকে সন্ধ্যায় গান শুনি, আর আমার পরিবারের অনেকেই এটা অবজেকশন করতে থাকে, কিন্তু তবু আমি পারি না।
0: না না, গানের মধ্যে থাকবেন, ভালো থাকবেন, আর গান সুস্থ
1: শুনে আসছি, রুগে শুনতেই থাকি, এখন 75 বছর বয়স হয়ে গেছে, এটা ছাড়তে পারি না, মনের থেকে ছাড়তে পারি।
0: অবশ্যই গানের মধ্যে থাকবেন, আর গান কিন্তু সুস্থতার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন।
1: যোগের কথা বললেন, যোগ আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমার বাড়িতে আমার এক জ্যাঠাতো ভাই ছিলেন, তিনি স্কুল মাস্টার ছিলেন।
0: আচ্ছা,
1: তিনি আমাদের মাঠে নিয়ে, তখন তার এরকম এত সুন্দর সুন্দর ইয়ে ছিল না, আমাদের খালি হাতে যোগ শিখাতেন, ব্যায়াম শিখাতেন মাঠে নিয়ে, এইগুলো আমাদেরকে করাতেন, আর সেই সব গুলা অভ্যাসও করে ফেলছিলাম আমি। এমনকি যোগা মানে পদ্মাসন করে আমি জলে ভেসে থাকতাম ঘন্টার পর ঘন্টা।
0: ওরে বাবা, বিশাল ব্যাপার, বিশাল বিষয়।
1: নদী পাড়ি দেওয়া মানে আমাদের মহানন্দা নদীর 3টা নদী সমান হলে এই নদী আমি পাড়ি দিয়ে দিতাম, কোনো ব্যাপারই ছিল না, এরকম সাঁতার কাটাতে অভ্যাস ছিল। তখন বয়স হয়ে গেছে, সবে হারিয়ে যাচ্ছে। ফুটবলে ভালো খেলতাম, মোটামুটি একটা ভালো পজিশন ছিল। এসব গুলা মানে শরীর চর্চা ছোট থেকেই করে আসছি
0: একদম,
1: যার ধরে হয়তো জানি না ভগবানেরও ইচ্ছা। এবং সবাই বলে, আমার দোকান আছে চশমার দোকান, সেখানে ডাক্তার 2-3 জন বসে, তারাও বলে যে আপনার এই বয়সে আপনি যতটা শ্রম দেন, হয়তো ডাক্তারটাই বলে আমরাই পারবো না, এই কথাটাও বলেন ওনারা।
0: আচ্ছা, নিশ্চয়ই তাই, মানে ওনারাও একদম ভুল নয়, কিন্তু এরকমই থাকবেন, আর সুস্থ হন, তাড়াতাড়ি আবার ফিরে আসুন। আপনার নামটা আরেকবার শুনবো।
1: দেখতে আশীর্বাদ করি ভগবানের কাছে যে আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন, এইভাবেই চালিয়ে যান প্রোগ্রামগুলা, তাতে আমাদের মনের খোরাক যোগাবে এবং আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকুন, এটাই আশা করি।
0: একদম ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কথা হলো এক বন্ধুর সঙ্গে, শুনলাম তার আক্ষেপের কথা এবং শুনলাম তার ছোটবেলার কথাও। কারণ মেঠো সুরের সঙ্গে প্রথমেই বলেছি ছোটবেলার একটা সম্পর্ক কিন্তু থাকবেই, আর দেখলেন তো ঠিক কথায় কথায় সেই ছোটবেলার গল্পটা চলে এলো। বেশ ভালো লাগে আপনারা যখন আপনাদের মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেন। আসলে লাইভ ফোন ইন অনুষ্ঠানটা তো এই জন্যই করা, যাতে আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা আরও বাড়ে। আজ কথা হচ্ছে মেঠো সুর অনুষ্ঠানে মেঠো সুর নীলেই। এই নীল আকাশ বলতে বলতে আরেকজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার।
2: আমি বাসুদেব রায় বলছি।
0: কোথা থেকে বলছেন?
2: আমি গোলাবাড়ি।
0: কেমন আছেন বন্ধু?
2: হ্যাঁ আছি, আমিও একজন বয়স্ক। কেমন আছেন? আপনি কেমন আছেন?
0: এই তো ভালো আছি, ভালো থাকতে হবে। আর তার মধ্যে আপনারা যখন যোগাযোগ করছেন, আপনাদের সঙ্গে কথা হচ্ছে, মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছে।
2: আমিও না, আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠানগুলো শুনি, আর মেঠো সুরভাবে আমি খুব ভালোবাসি। কারণ আমরা তিস্তা পাড়ের লোক তো, চাষাবাদ করি, মহিষের বাথান ছিল, কি সুন্দর তোতরা বেজে গান বাজনা হইতো। এই মেঠো সুর হলেই মনটা একেবারে সেই পাগলের মতো হয়ে যায়,
0: সেই দিন আর
2: মনে দুঃখ পাই।
0: একদম তাই, একদম তাই। আচ্ছা, এই মেঠো সুর, মেঠো সুর, এই যে আপনি বললেন যে তিস্তা পাড়ের এলাকার আপনি, তো ওখানে তো আলাদা একটা গান রয়েছে, তাই নয় কি?
2: যেমন এই যে ভাওয়াইয়া গায়, মৌশাল বন্ধুরে, তো মাথানে বসে ওদের গান শুনি।
0: আচ্ছা,
2: হ্যাঁ, তারা গান বাজনা ভালো করে।
0: বাহ, বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এভাবেই গানের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে মেঠো সুর নিয়ে। আজকের দিনে প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের মন কিন্তু এখনো খোঁজে সেই মাটির টান, আর সেই টানকে জীবন্ত রাখে মেঠো সুর। কারণ মেঠো সুর আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। বাসুদেববাবুর কথাতেও কিন্তু ঠিক একইভাবে সেই কথাগুলোই উঠে আসলো। তাই বন্ধুরা, যতই মনটা ক্লান্ত হয়ে পড়বে, একটু সময় নিয়ে শুনে নিন কোনো মেঠো সুর। দেখবেন যেন এক পশলা শীতল হাওয়া এসে মনটাকে ছুঁয়ে গেল। মাটির কাছাকাছি থাকা এই সুরই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে সুন্দর সুর। পরবর্তী গানে চলে যাই, রুনা লায়লার কণ্ঠে পরবর্তী গানটি।

0: আজ কিন্তু আমরা কথা বলছি মেঠো সুর নিয়ে, শুনছি লোকগীতি। সময় নষ্ট না করে চলুন না পরবর্তী গান শুনে নিই, অংশুমান রায়ের কণ্ঠে পরবর্তী লোকগীতি আপনাদের জন্য।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ভাই, ভালো গানে হাততালি পড়লে সত্যি আনন্দ হয়। হ্যাঁ, ভালো গানে হাততালি পড়লে তো আনন্দ হবেই। আচ্ছা, এই ধরনের তাহলে গান আরেকটি গাইছি, কেমন?

0: বলতে বলতে একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলিনি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, চালাবো, কিন্তু আপনি কে বলছেন? কেমন আছেন বন্ধু?
1: ভালো আছি, আপনারা কেমন আছেন?
0: এই তো ভালো আছি। পরিতোষ বাবু, আপনি এখন কোথা থেকে বলছেন? আচ্ছা বন্ধু, এই যে লোকগীতির কথা বলছি আমরা, আমরা কি আমি কিছুক্ষণ আগেই বললাম যে লোকগীতির কথা শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে, সত্যি কি তাই? আচ্ছা বন্ধু, সঙ্গে থাকবেন, পরবর্তী লোকগীতি আপনার জন্যই।

হাতে আর সময় একদম নেই, এখানেই শেষ হচ্ছে মেঠো সুরের অনুষ্ঠান। ভালো থাকবেন বন্ধুরা, সঙ্গে থাকবেন আর মেঠো সুর শুনতে থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে ভাওয়াইয়া। আজকের শিল্পী প্রমিতা দেবনাথ সাহা।

শুনছিলেন ভাওয়াইয়া। ভাওয়াইয়া অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে নেপালি প্রাদেশিক সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী উদিত নারায়ণ এবং আরকা ইয়াগনিক। শুনবেন অ্যাথরাজ ছায়াছবি থেকে গানটি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে প্রথমে নেপালি এবং তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন, তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ফ সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালালো ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার 5 হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার মাফ করবেন চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে

0: নামবে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে, খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে ফক্সবরো স্টেডিয়ামে, খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ ষোলোর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাকস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খাড় ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ হাটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী খাড় কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন রাত 8:00। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রাখি ধরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে রাত 8:30। বিধানসভা পর্যালোচনা সংক্রান্ত রেকর্ডিং রাত 9:15। বিশেষ অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 10:10। শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পারবেন রাত 10:30। জানিয়ে দেওয়া হল আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। এবার জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। হাওয়া মহল অনুষ্ঠানটি রাত 8:00। চিত্রলোক শোনা যাবে রাত 8:15। বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত অনুষ্ঠানটি শুনতে পারবেন রাত 10:00। ঢলতি যায় রাত অনুষ্ঠানটি রাত 10:30। শুনলেন আকাশবাণী শিলিগুড়ির 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
4: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
5: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
4: সেই একই চেনা ঠিকানায়
5: 421.9 মিটার,
4: 711 কিলোহার্টজ।
5: শুধু কি বাড়িতেই?
4: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
5: ঝকঝকে ডিজিটাল,
4: কাহিনী কথা সুরতাল।
5: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
4: কারণ DRM সম্প্রচার
5: শুনতে ভুলবেন না।
4: Stay tuned.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্ম পরিকল্পনা ও প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বর্তমান সরকার রাজ্যে যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার করবে। আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হবে কলকাতায়। রাজ্যে এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার 97.74%। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্ম পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। বিশেষ জোর দেওয়া হয় আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ওপর। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর মতো পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here with the active indulgence of some vested interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তেল ক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। অব্যবহৃত এবং বন্ধ শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংককে শিল্পসাথী পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি থমকে থাকা রেল, মেট্রো, জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট পরীক্ষা, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএম শ্রী প্রকল্প, উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস স্থাপনের মতো বিষয়টিও রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী

0: শ্রী বিশ্বকর্মা, উজ্জ্বলা প্রধানমন্ত্রী, কুসুম, খেলো ইন্ডিয়ার মতো আগে চালু না হওয়া কেন্দ্রীয় প্রকল্প এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে পশ্চিমবঙ্গকে আবার দেশের অগ্রণী রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজ্যপাল। উল্লেখ্য, এবারের অধিবেশনে আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা চলবে। এদিকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা দুটি বাগে বিভক্ত হয়ে আসন গ্রহণ করেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 58 জন বিধায়ক একদিকে বসেন, বাকি 14 জন বিধায়ক কিছুটা দূরত্ব বজায় রেখে বিরোধী বেঞ্চের অন্যদিকে বসেছিলেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনেই স্পষ্ট হয়ে গেল বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আগে নিজেদের ঘর সামলানোই এখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরোধী বেঞ্চে কার্যত দুভাগে বিভক্ত হয়ে বসতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। একদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী বিধায়করা। বিধানসভার কক্ষের এই দৃশ্যটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে বসেছিলেন 58 জন বিধায়ক। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, রূপবানুর রহমান, আলিফা আহমেদের মতো কালীঘাটপন্থী নেতাদের আলাদা গোষ্ঠী হিসেবেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়। রাজনৈতিক মহলের মতে আদালতে মামলা চললেও বিধানসভার ময়দানে সংখ্যার লড়াইয়ে এগিয়ে থাকার বার্তা দিতে চাইল বিদ্রোহী শিবির। সবচেয়ে বেশি নজর কাড়ে ফিরহাদ হাকিমের অবস্থান। একসময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতম নেতাদের মধ্যে অন্যতম পরিচিত ওই নেতাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার পাশের সারিতে বসতে দেখা যায়, যা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণে নতুন বার্তা বলেই মনে করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগেই জানানো হয়েছে ঋতব্রতকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর সাময়িক সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। রাজ্যপালের অভিভাষণে সিঙ্গুরে শিল্প পার্ক গড়ে তোলার যে কথা বলা হয়েছে, ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান তার প্রশংসা করেছেন।
2: একটা সময় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সিঙ্গুর নিয়ে এই শিল্পগুলো প্রায় তৈরি হয়ে গেছিল। সিঙ্গুর আজকে তাপসবাবু শিল্পমন্ত্রী, তিনি বলেছেন, রাজ্যপালের ভাষণে এটা উল্লেখ করেছেন, আমরা অন্তত এটুকু বলি যে সাধুবাদ।
0: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রদবদল নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন দলের 5 বিধায়ক। পরে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের তরফে মমতা ব্যানার্জিকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তবে এক্ষেত্রে পছন্দের নিরাপত্তারক্ষী দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারাদেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। 2019 ফেব্রুয়ারিতে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 4,50,000,000 কোটি টাকা প্রদান করা হল। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প, কৃষকদের বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন তিনি। এছাড়া রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও তিনি উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবানে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাকালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
3: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত এটি কর্মসূচি নেওয়া হয়েছে যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করে

0: করেছেন, এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন। সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে।
1: সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবারের আন্তর্জাতিক যোগ দিবসে দেশজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে।
2: হামারা পিছলে সাল হমনে যোগ ফর আনপ্লাগড কি জো যুবাও কো যোগা কে সাথ মে জোড়নে কে লিয়ে হমনে উসকা এক মাহল কিয়া থা, এক প্রোগ্রাম ভি হমনে উসমে চালায়ে। আবি আলাগ আলাগ ক্ষেত্র কে লোগো কো জোড়নে কে লিয়ে, জেসে বুজুর্গ আদমি কে লিয়ে আলাগ প্যাকেজ হে, ছোটে বচ্চো কে লিয়ে আলাগ প্যাকেজ হে।
1: রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল আজ বিধাননগরে বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। এবার প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরব ইন্টারন্যাশনাল স্কুলের ভোট। 29 জুন কাউন্সেলিং শুরু হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস থাকলেও সন্ধ্যের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বাংলা এবং হিন্দি ছায়াছবির গান নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান।

নমস্কার, শুভ সন্ধ্যা, স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আর নিশ্চয়ই গানে মজে রয়েছেন, তাই তো? আচ্ছা, যদি আমি প্রশ্ন করি, আপনার প্রিয় গান কি এবং কেন? কি মজার প্রশ্ন, তাই না? কেউ যদি হঠাৎ এই প্রশ্নটাই আপনাকে জিজ্ঞেস করে, কি বলবেন আপনি? কিছুক্ষণের জন্য থেমে পড়বেন, তাই তো? কারণ প্রিয় গান শুধু একটা সুর নয়, একটা অনুভূতি, একটা সময়, আর জড়িয়ে থাকে একটা গল্প। আমরা যখন ছোট ছিলাম, তখন হয়তো কোনো গান শুনতাম রেডিওতে, সেই গানটা হয়তো খুব সাধারণ, কিন্তু আজও শুনলে মনে হয়, আহা, সেই ছোটবেলাটা যেন ফিরে এসেছে। প্রিয় গান আসলে আমাদের জীবনের টাইম মেশিন। কোনো গান আমাদের স্কুলের দিন মনে করিয়ে দেয়, আবার কোনো গান আমাদের প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেয়, আবার কোনো গান মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া মানুষদের। তাই একই গান একজনের কাছে আনন্দের, অন্যজনের কাছে চোখের জলও হতে পারে। আচ্ছা, আপনার প্রিয় গান কি, বা আপনার প্রিয় শিল্পী কে, বড্ড জানতে ইচ্ছে করছে আজকে। সেই জন্যই আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলুন সেই নিয়েই কথা বলা যাক। আর ফোন নাম্বার তো আপনাদের সকলের জানাই রয়েছে, আরও একবার বলে দিচ্ছি, 9434076705। আরও একবার, 9434076705। কথায় ফিরব, কথা হবে আপনাদের সঙ্গেও, তার আগে একটা গান শুনে নি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: এই রে, আমি এই মুহূর্তে বলছি, আমার জেলাটার নাম হলো শ্রীভূমি, আর রাজ্যটার নাম হলো আসাম, আর গ্রামের নাম হলো রামকৃষ্ণ নগর।
0: বাহ, আর আপনার নামটা?
1: আমার নামটা হলো অনুপ কুমার ভট্টাচার্য।
0: স্বাগত আপনাকে, কেমন আছেন?
1: এই রে, খুব ভালো আছি, আর ফোনটা পেয়ে তো আরো ভালো হয়ে গেছি। অবশ্যই,
0: আমরাও আমরাও আমিও আপনার ফোন পেয়ে খুব ভালো লাগছে আমার।
1: ভালো লাগারই কথা।
0: আজকে কিন্তু কথা
1: হ্যাঁ,
0: হচ্ছে গান নিয়ে, আর প্রিয় শিল্পী, প্রিয় গান নিয়ে। আপনার প্রিয় শিল্পী কে?
1: হ্যাঁ, আমার প্রিয় শিল্পী বলতে অনেকজনই আছেন, তো একটা পর্যায়ে আমার একজন শিল্পী আমার নামের সাথেই কিন্তু একেবারে, কি বলবো, মিলেমিশে একাকার হয়ে গেছেন। গেস করতে পারছেন? ডাক্তার অনুপ ঘোষাল।
0: আচ্ছা,

0: আচ্ছা আচ্ছা, আর প্রিয় গান মানে এমন এমন কোনো গান যেটা শুনলেই নস্টালজিক লাগে, এরকম কোনো গান?
1: এরকম কোন গান, নস্টালজিক গান এই মুহূর্তে বাংলা বা পাশাপাশি হিন্দি হবে?
0: যে কোনো, আপনার কথা
1: জি
0: শুনতে
1: জি
0: ইচ্ছে
1: যে
0: করছে।
1: কোনো যে কোনো গান, এই আমার ধন্দে ফেলে দিবেন। নস্টালজিক গান তো, নস্টালজিক গানের মধ্যে হ্যাঁ একটা গান আছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে,
0: বাহ!
1: আহা আহা কি আনন্দ আকাশে
0: হুম
1: বাতাসে।
0: হুম হুম
1: এটা ছোট্টবেলায় দেখেছিলাম,
0: হুম হুম
1: এই ফিল্মটা দেখেছিলাম,
0: হ্যাঁ
1: আর তখন ঠিকঠাক মানে অতটা মনে, অত শত মনে এখন মানে এখনো মানে স্মৃতির পাতায় একটা মানে ধূসর হয়ে গেছে, কিন্তু গানটা কিন্তু একেবারে অমলিন অমলিন।
0: একদম একদম তাই। আসলে আসলে এই গানগুলো সত্যি কিন্তু মানে এখনো একই রকম আছে,
1: ঠিক ঠিক একদম
0: একদম
1: ঠিক
0: একই
1: ঠিক
0: রকম
1: বলে।
0: আছে।
1: হুম হুম হুম
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
1: তাই
0: খুব ভালো লাগলো। এভাবেই সঙ্গে থাকবেন, ফোন করবেন,
1: ঠিক আছে,
0: অসংখ্য
1: অবশ্যই,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে।
0: আমাদের এক বন্ধু যোগাযোগ করেছিলেন সুদূর আসাম থেকে, তার কিন্তু প্রিয় শিল্পী অনুপ ঘোষাল। আমরা অবশ্যই চেষ্টা করব তার পছন্দের গান শোনানোর। তার আগে একটা গান শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে।

0: গান শুনতে শুনতেই কিন্তু একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি, অবিনাশ তুলি।
0: স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ শুভ সন্ধ্যা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনাদের অনুষ্ঠান আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, তো সেখানে অংশগ্রহণ করতে পেরে আমারও খুব ভালো লাগে।
0: আমাদেরও প্রচণ্ড ভালো লাগে যখন আপনারা ফোন করেন আমাদের সঙ্গে। এমনিতেই তো আপনারা আমাদের পরিবারের অংশ, তারপর যখন যোগাযোগ হয়, কথা হয়, তখন আমাদেরও সত্যি মন ভালো হয়ে যায়। আজকে কিন্তু কথা হচ্ছে প্রিয় শিল্পী, প্রিয় গান নিয়ে।
1: আমি আমি শুনেছি যাকে কথা হচ্ছে, মানে তো আমি যদি বলি আমার প্রিয় শিল্পী হলেন কুমার শানু।
0: আচ্ছা।
1: হ্যাঁ।

0: কুমার শানুর গান শোনানোর জন্য সঙ্গে থাকবেন।
1: অবশ্যই
0: গান শুনতে থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। সব মানুষের পছন্দ কিন্তু এক নয়। কেউ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন, আবার কেউ পছন্দ করেন আধুনিক, কেউ আবার লোকগান পছন্দ করেন, কেউ আবার ব্যান্ডের গান শুনতে বেশ ভালোবাসেন। মজার বিষয় হলো আমাদের প্রিয় গান সময়ের সঙ্গে সঙ্গেই বদলায়। যে গান 18 বয়সে ভালো লাগত, 40 বয়সে সেই গান নাও ভালো লাগতে পারে। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কেমন আছেন বন্ধু? আজকে প্রিয় শিল্পী নিয়ে কথা হচ্ছে, প্রিয় গান নিয়ে কথা বলছি, কি বলবেন?
2: আমার প্রিয় শিল্পী কি অমর সঙ্গী কিশোর কুমার।
0: কিশোর কুমার, আচ্ছা, অবশ্যই সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন। যেটা বলছিলাম, সবার পছন্দ এক নয়। যে গান 18 বয়সে আমাদের ভালো লাগে, 40 গিয়ে সেটা নাও পছন্দ হতে পারে। কারণ গান কিন্তু বদলায় না, বদলে যায় আমাদের জীবন। কিছুক্ষণ আগেই আমাদের এক বন্ধু ফোন করেছিলেন আসাম থেকে। তিনি বলেছিলেন তার অনুপ ঘোষালের গান শুনতে বেশ ভালো লাগে। শুনে নেওয়া যাক অনুপ ঘোষালের কণ্ঠে পরবর্তী গানটি।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি সুমন মোহরি ত্রিপুরা আগরতলা থেকে বলছি।
0: কেমন আছেন বন্ধু?
1: আমি ভালো আছি ম্যাডাম। আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, যে বলে বুঝাতে পারবো না ম্যাডাম। আমি চেষ্টা করি আসলে যে অনুষ্ঠান সূচিগুলো আমি ঠিক কখন কি ধরেন অনুষ্ঠান তা আমার জানা নেই, তো বন্ধুদের থেকে জেনে তারপরে কল করতে হবে। আমি তো
0: আচ্ছা
1: অনলাইনে শুনছি, তো রেডিও তো আসে না।
0: আচ্ছা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: ম্যাডাম অনেক অনেক অনেক ভালো ম্যাডাম।
0: আজকে কিন্তু আমরা কথা বলছি প্রিয় গান নিয়ে, প্রিয় শিল্পী নিয়ে। আপনার প্রিয় শিল্পী কে? খুব জানতে ইচ্ছে
1: আমার
0: করছে।
1: আমার প্রিয় শিল্পীর মধ্যে কিশোর কুমার খুবই অন্যতম,
0: হুম হুম
1: কারণ তার গানগুলো যতই শুনি না কেন মানে আরো শুনতে বারবার শুনতে ইচ্ছা করে।
0: আচ্ছা
1: আর পুরোনো পুরোনো দিনের গান তো
0: হুম
1: কিশোর
0: হুম
1: কুমার যে গানগুলো গেয়েছেন, এটা মানে এগুলি সবসময় এটা কখনো পুরনো হয় না, এটা সবসময় যুগে যুগে এটা চলে যায়।
0: একদম একদম
1: তো আজকে একটা কিশোর কুমারের গান শুনিয়ে দিলে ভালো হতো।
0: অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করছি, সঙ্গে থাকুন,
1: হ্যাঁ
0: অবশ্যই আমরা
1: ঠিক
0: চেষ্টা
1: আছে
0: করছি।
1: ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো লাগলো ফোনটা রিসিভ করলেন।
0: ধন্যবাদ, আমাদেরও খুব ভালো লাগে আপনারা যখন যোগাযোগ করেন, আপনাদের সঙ্গে কথা বলতে আমাদেরও বেশ ভালো লাগে।
1: একদম ম্যাডাম, ঠিক আছে, রাখছি, শুভরাত্রি ম্যাডাম।
0: শুভরাত্রি, সঙ্গে থাকবেন। বন্ধুরা, খেয়াল করেছেন, মন খারাপ করলে বা মন খারাপ থাকলে আমরা এক ধরনের গান শুনি, আর খুব আনন্দে থাকলে অন্য ধরনের গান। বৃষ্টির দিনে একরকম গান, আর শীতের সকালে আরেক রকম। গান যেন আমাদের মনের আবহাওয়ার সঙ্গী হয়ে যায়। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি।
2: হ্যালো
0: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার, কেমন আছেন?
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা,
2: প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী শিলিগুড়ির এই অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার।
0: আপনাকেও আপনাকেও আমাদের পক্ষ থেকে স্বাগত।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। আজকে যে বিষয় আপনি রেখেছেন যে প্রীতি,
0: হুম হুম হুম
2: একটা কথা বল, এখানে একটা মানে কি বলবো আপনাকে, শিল্পী কিন্তু আমাদের

0: মানে সবাই কিন্তু প্রিয়, কিন্তু তার মধ্যে দিয়ে মানে একটি মানে যার ব্যক্তিগত কাকে চয়েস সেটা না।
1: হুম হুম
0: আসলে দেখুন, বিশেষ করে আমি ছোটবেলা থেকে কিশোর কুমারকে ভালোবেসে এসেছি, বা কিশোর কুমার গানগুলো আমার কাছে অনেক মধুর লাগে।
1: হুম হুম হুম
0: কিছু গান গিয়েছে সত্যি, সেই গান কোনো দিন পুরনো হবে না, কিন্তু
1: হুম হুম হুম হুম
0: কিশোর কুমার নেই কিন্তু আমাদের মধ্যে, কিন্তু উনার গান যখন আমরা বাজাই শুনি যখন, তখন যেন মনে হচ্ছে কিশোর কুমার যেন তিনি দাঁড়িয়ে যেন গান গাইছেন আমাদের পাশে।
1: একদম একদম
0: আর যদি পারেন
1: হুম হুম হুম
0: তাও শুনিয়ে দিবেন একটি আধুনিক গান,
1: অবশ্যই অবশ্যই।
0: দিদি পাঠিও না পৃথিবীতে।
1: আচ্ছা ঠিক আছে,
0: আসলে দেখুন আপনাদের
1: কার কার কণ্ঠে বললেন গানটা?
0: কিশোর কুমার,
1: কিশোর কুমারের কণ্ঠে। ওকে ওকে, অবশ্যই অবশ্যই।
0: একটা কথা বলি আপনাকে,
1: হুম হুম
0: সবার কিন্তু একই রকম পছন্দ হবে না,
1: হুম হুম
0: আলাদা আলাদা থাকবে অবশ্যই, কারণ প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা আলাদা, তাই না?
1: একদম একদম
0: আর বিশেষ করে দেখুন নিউজন এআই এর মাধ্যমে এই মুহূর্তে আকাশবাণীর এই কার্যক্রম কিন্তু আমি শুনছি,
1: হুম হুম হুম হুম
0: আমরা রেডিও সত্যি কথা শুনি মিডিয়াম থেকে, বুঝতে পেরেছেন? খুব
1: অবশ্যই
0: ভালো লাগে,
1: অবশ্যই, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর গান শুনতে থাকবেন, খুব
0: আপনাকে
1: ভালো
0: আমারও
1: লাগলো।
0: নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন। সবার এক রকম পছন্দ নয় এটা কিন্তু একদমই ঠিক, কিন্তু আমরা সবাই গান প্রচণ্ডভাবে ভালোবাসি। কিছুক্ষণ আগেই এক বন্ধু ফোন করেছিলেন ত্রিপুরা থেকে, তিনি শুনতে চেয়েছিলেন কিশোর কুমারের কণ্ঠে গান। এছাড়াও আরেকজন বন্ধু ফোন করেছিলেন, তিনি শুনতে চেয়েছেন কুমার শানুর কণ্ঠে গান। কুমার শানুর কণ্ঠে গান শুনে নি, তারপরে ফিরবো আবার কথায়।

প্রচুর বন্ধু ফোন করেছেন, প্রচুর রিকোয়েস্ট এসছে, এমনকি অনেকের গান এখন এই মুহূর্তে শোনা।

শোনানো সম্ভব হলো না। তাদের প্রিয় শিল্পীদের গান এখনও শোনানো সম্ভব হয়নি বলছি, কারণ পরবর্তীতে আবার লাইভ ফোন ইন অনুষ্ঠান আছে, সেখানে সঙ্গে থাকুন, অবশ্যই সেই সমস্ত গান আপনাদের জন্য অবশ্যই থাকবে। কিন্তু এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুপ্রভা। এবার এইখানেই শেষ করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান রয়েছে মনের জানালা, লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন 10:30। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আজকের শিল্পী রাখি ধর।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন রাখি ধর। শিল্পীকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন তবলায় যোগেশ ছেত্রী, কিবোর্ডে মনোরঞ্জন দাস। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ @9।

0: রেকর্ড করা হয়েছে 8:50। শুরু হচ্ছে বিধানসভার পর্যালোচনা সংক্রান্ত রেকর্ডিং।
1: আকাশবাণী কলকাতা, বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।
2: রাজ্যে পালাবদলের পর বৃহস্পতিবার বিধানসভায় প্রথম অধিবেশন শুরু হল। বিজেপি সরকারের এটাই প্রথম অধিবেশন। আজ সকাল 11:00 অধিবেশনের শুরুতে রাজ্য বিধানসভায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিগত সরকারের সময় শাসক এবং বিরোধী সংঘাত চরম পর্যায়ে পৌঁছতে দেখা গিয়েছিল। এবার সেই জায়গায় শাসক এবং বিরোধী উভয়ই একসঙ্গে রাজ্যপালকে স্বাগত জানানো ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন শুরুতেই পুলিশ ব্যান্ডের বন্দে মাতারমের মাধ্যমে তাকে বিধানসভায় স্বাগত জানানো হয়। নতুন বিজেপি সরকারের প্রথম অধিবেশন, তার মানে এখানে নতুন সরকারের প্রতিশ্রুতি বা তারা কী করতে চাইছে তাই নিয়ে একটা দিশা থাকবে, এমনটাই সাধারণ মানুষের কাছে ধারণা ছিল। সেই মতোই নতুন বিজেপি সরকারের প্রথম অধিবেশনে আগামী দিন কীভাবে এই সরকার কাজ করতে চায় তার একটা ধারণা পাওয়া গেল প্রথম অধিবেশনের প্রথম দিনেই। আর প্রথম দিনেই রাজ্য জাতীয় সংহতি রক্ষা, দুর্নীতি দমন ও সার্বিক উন্নয়নের প্রশ্নে নয়া বার্তা দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নয়া সরকার। এদিন রাজ্যপাল সরকারের লিখে দেওয়া এই বক্তব্য পাঠ করলেন। রাজ্যপালের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিগত দিনের তোলাবাজি ও সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান লক্ষ্য। এই প্রসঙ্গে রাজ্যপাল তার ভাষণে জানান, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকার জাতীয় সংহতি, সমৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে অবিচল থেকে রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণের পথ অনুসরণ করবে। নারী নির্যাতন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়েছেন এদিন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্তের জন্যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে দুটি পৃথক কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলির তদন্তকারী শাখার নেতৃত্বে থাকবেন প্রবীণ আইপিএস আধিকারিকরা। নারী ও শিশুদের উপর অত্যাচার, নারী প্রচার রোধেও এই সরকার যে জিরো টলারেন্স নীতি নিতে চলেছে তা এদিন রাজ্যপালের ভাষণেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। এছাড়াও বেআইনি কয়লা খনি, খাদান ও অন্যান্য দুষ্কৃতিমূলক কাজ বন্ধ করা এবং সমাজবিরোধীদের প্রভাবমুক্ত সমাজ গড়ে তুলতে এই সরকার সচেষ্ট থাকবে বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিনের অনুপ্রবেশ সমস্যা নিয়ে এদিন দর্থহীন বার্তা দিয়েছে নয়া প্রশাসন। দীর্ঘ সময় ধরে রাজ্যের সীমান্ত সমস্যা নিয়ে একটা বড় অভিযোগ উঠছিল। নতুন সরকার কিন্তু এই সীমান্ত সমস্যা নিয়েই একটা বড় পদক্ষেপ নিয়েছে। এদিন রাজ্যপালের ভাষণেও সে কথা তিনি জানিয়েছেন। রাজ্যের অনুপ্রবেশের কারণে যে জনবিন্যাসে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে অবৈধ বিদেশিদের চিহ্নিত করে দ্রুত প্রত্যার্পণের জন্য আমার সরকার তৎপরতার সঙ্গে পদক্ষেপ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষাকে মজবুত করতে বিএসএফকে 85 একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে এবং আরও প্রায় 900 একর জমি এই কৌশলগত কারণেই দেওয়ার প্রক্রিয়া চলছে। নারী ক্ষমতায়ন ও জনকল্যাণমুখী প্রকল্পগুলো নিয়েও এদিন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যপাল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক 3,000 টাকা সহায়তা প্রদান করার কথা এদিন তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও কার্যকর করেছে যে তার সরকার, সেটাও তিনি জানিয়েছেন। স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক হিসাবে রাজ্যের 469টি নতুন জনঔষধি কেন্দ্র খোলার কথাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। একই সঙ্গে এখানে বলা হয়েছে এই জনঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষকে বাজার দরের চেয়ে 50-80% কম দামে উন্নত মানের জেনেরিক ওষুধ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বার্ষিক 5 লক্ষ ক্যাশলেস স্বাস্থ্যবিমা প্রদানের কথাও এদিন উল্লেখ করেছেন রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020 সার্বিক বাস্তবায়নের উপরও জোর দেওয়া হয়েছে রাজ্যপালের ভাষণে। পড়ুয়াদের ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে রাজ্য সরকার যে

0: বদ্ধপরিকর এটাও তিনি জানিয়েছেন। এই লক্ষ্যে সমস্ত স্কুল এবং মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কথা মাথায় রেখে সেখানে একটি আইটিআই, একটি আইআইএম সমতুল্য প্রতিষ্ঠান, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও এদিন বলেছেন রাজ্যপাল। সর্বোপরি উত্তরবঙ্গের মানুষকে আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বহুল প্রতীক্ষিত এইমসের নির্মাণের কথাও এদিন রাজ্যপালের ভাষণে বলা হয়েছে। এদিন রাজ্যপালের ভাষণে গোর্খাল্যান্ড ইস্যুতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। রাজ্যে থমকে থাকা 36টি রেল প্রকল্প এবং কলকাতা মেট্রোর কাজে দ্রুত গতি আনার কথা এদিন বলা হয়েছে। সরকার প্রয়োজনীয় জমি এবং সব রকম সহযোগিতা যে করবে এদিন রাজ্যপালের ভাষণে সে কথা বলা হয়েছে। ভাগীরথী নদীর উপর 1800 কোটি টাকা ব্যয়ে কালনা সেতু নির্মাণের কথাও এদিন রাজ্যপালের ভাষণে বলা হয়েছে। অন্যদিকে তাজপুর বন্দর ও হলদিয়ায় শিল্প হাব গড়ে তোলার কাজ যে চলছে এটাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের জট কাটাতে পুরানো ওবিসি তালিকা বাতিল এবং নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। নিয়োগে স্বচ্ছতা আনতে 100 পয়েন্ট রোস্টার চালু হয়েছে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে, একথা এদিন রাজ্যপালের ভাষণে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এছাড়াও দেশের পাশাপাশি আগামী দিনে অর্থাৎ 2027 সালের ডিজিটাল আদমশুমারির কাজ যে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে সেটাও রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। ভাষণের শেষে রাজ্যপাল আশা প্রকাশ করেন যে সমস্ত বাধা এবং প্রতিকূলতা পেরিয়ে পশ্চিমবঙ্গ ফের দেশের মধ্যে তার ঋত গৌরব ফিরে পাবে। সরকারের এই জনকল্যাণমুখী ও কঠোর নীতির জোড়া ফলা আগামী দিনে রাজ্যের সার্বিক চিত্রটাই বদলে দেবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল। বক্তব্যের শেষে রাজ্যপালকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী, ছিলেন বিরোধী দলনেতাও। এখানেই শেষ হয় প্রথমার্ধের অধিবেশন। দ্বিতীয়ার্ধের শুরুতে শাসক দলের মুখ্য সচেতক অম্লান ভাদুরী রাজ্যপালের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন নিয়ে একটি প্রস্তাব দেন, অধ্যক্ষ তা গ্রহণ করেন। এরপরই এদিনের মতো কার্যক্রম সমাপ্ত করে দেন অধ্যক্ষ।
1: এতক্ষণ শুনলেন বিধানসভা পর্যালোচনা।
2: বিধানসভা পর্যালোচনা সংক্রান্ত রেকর্ডিং শুনছিলেন আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ, প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে গজল, শিল্পী সুপ্তিবর্ধন।

0: শুনছিলেন গজল শিল্পী ছিলেন শুভদিবর্ধন। গজল অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি। এখানে হারমোনিয়াম, তানপুরা, গিটার সহ সব ধরনের বাদ্যযন্ত্র বিক্রয় এবং সারাই করা হয়। মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি। মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি। এখানে হারমোনিয়াম, তানপুরা, গিটার সহ সব ধরনের বাদ্যযন্ত্র বিক্রয় এবং সারাই করা হয়। মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি।
3: বিচিত্রা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে আজ শুনবেন সমবেত সঙ্গীতের সংকলিত অনুষ্ঠান রবি বন্দনা। পরিবেশনায় বিচিত্রা সঙ্গীত সংস্থা, পরিচালনায় অভিজিৎ চক্রবর্তী।

রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, প্রাণের কবি রবীন্দ্রনাথ, দেশ কালের সীমায় যাকে গণ্ডিবদ্ধ করা যায় না, জ্ঞানের গভীরতায়, সৃষ্টির সৌন্দর্যে, সঙ্গীতের প্রাণ প্রতিষ্ঠায়, অপরূপ কাব্য সুষমায়, জীবনামৃতের পাত্রখানি উপুর করে যিনি তার সবটুকু নির্যাস অকাতরে দান করে আমাদের করেছেন পরিপূর্ণ। আজ বিচিত্রা সঙ্গীত সংস্থা নিবেদিত এই অনুষ্ঠানে তার সেই অমৃত ভাণ্ডার থেকে কিছুটা নির্যাস নিয়ে আমাদের নৈবেদ্যের ডালা সাজিয়ে আমরা তাকেই বরণ করে নিচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। গীতাঞ্জলির চিরন্তন এই প্রার্থনার মধ্যেই যেন ধরা আছে রবি ঠাকুরের সমগ্র জীবন দর্শন, প্রেম, পূজা, মুক্তি, মানবতা, সৌন্দর্য এবং চেতনার উপলব্ধি। কবির গান শুধু কথা ও সুরের বিন্যাস নয়, তা মানুষের অন্তরের ভাষা। কখনো তা স্মৃতির কোমল স্পর্শ, কখনো প্রেমের নীরব আকুলতা, আবার কখনো তা প্রকৃতির অসীম বিস্ময়। তাঁর সৃষ্টির মাঝে আমরা খুঁজে পাই জীবনের নানা রূপ, আনন্দ, বেদনা, মিলন, বিরহ, আলো, অন্ধকার, আত্মার এক গভীর উপলব্ধি। সময় প্রবহমান, দিন চলে যায়, ঋতু বদলায়, কিন্তু স্মৃতিরা সব রয়ে যায় হৃদয়ের গভীরে অমলিন হয়ে। কবি যেন সেই হারানো দিনগুলিকেই নূতন রূপ দিলেন তাঁর গানে।

সুরের মধ্য দিয়েই চরম সত্যের নির্মল প্রকাশ আমরা খুঁজে পাই রবি ঠাকুরের গানে। মানুষের মনের সব কথা ভাষায় ব্যক্ত হয় না, কিছু থাকে অব্যক্ত, নীরব, গভীর। ভালোবাসা অনেক সময় প্রকাশের নয়, তা অনুভবের। হৃদয় যাকে চায় তা সর্বদা দৃষ্টিগোচর হয় না, তবে তার উপস্থিতি অনুভূত হয় প্রতিটি মুহূর্তে। এ যেন সর্বজনীন আত্মার এক আকাঙ্ক্ষা, গভীর টান। এবারের প্রেম পর্যায়ের গানটিও তার ব্যতিক্রম নয়।

প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কেবলমাত্র বাহ্যিক নয়, তা গভীর, আত্মিক। এই অসীম আকাশ, অগণিত নক্ষত্র, অনন্ত প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মানুষ কখনো নিজের ক্ষুদ্রতাকে, আবার কখনো অসীমতাকে উপলব্ধি করে। কবিও প্রকৃতির মধ্যেই খুঁজে পেয়েছিলেন এক বিশ্ব চেতনার স্পর্শ।

গুরুদেবের ভাবনায় মানুষ ছিল বিশ্ব মানবতার অংশ। তাঁর গান আমাদের শেখায় মিলনের কথা, সহমর্মিতার কথা, একত্রে পথ চলার শিক্ষা। আজ যখন আমরা এক অস্থির পৃথিবীর মুখোমুখি, তখন কবির এই বিশ্ব মানবতার আহ্বান আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবারের সমবেত এই গানে।

মানুষের জীবনের বিশালাকার ব্যাপ্তির মধ্যে বাধা বিপত্তি প্রায়শই তা বাইরের নয়, নিজের ভেতরের। ভয় দ্বিধা সংকোচ মানুষকে পিছিয়ে দেয় সত্যের পথ থেকে। কবি তাঁর সৃষ্টির মাধ্যমে বারবার মানুষকে জাগিয়ে তুলতে চেয়েছেন, নিজের অন্তরের শক্তিকে চিনতে শিখিয়েছেন।

কবি বিশ্বাস করতেন মানুষের অন্তরেই রয়েছে দেবত্বের আলো, সেই আলোকেই জাগিয়ে তুলতে হবে আমাদের। আগুন যেমন সকল অপবিত্রতাকে পুড়িয়ে নির্মল করে, তেমনি সত্য ও সৌন্দর্যের উপলব্ধি মানুষের আত্মাকে আলোকিত করে। জীবনের সকল অন্ধকার, সংকীর্ণতা, ক্লান্তি ও মলিনতাকে দূর করে নতুন আলোর পথে এগিয়ে যাবার আহ্বান এই গান। এ যেন আত্মার শুদ্ধি, অন্তরের নবজাগরণের এক নির্মল আরতি।

0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা, রবীন্দ্রসঙ্গীতের সংকলিত অনুষ্ঠান রবি বন্দনা, পরিবেশনায় বিচিত্রা সঙ্গীত সংস্থা, পরিচালনায় অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সমবেত সঙ্গীতে রোকেয়া খাতুন, অন্বেষা চক্রবর্তী, ঝুমি চক্রবর্তী, লীনা দত্তপাল, সৌম্যদীপ কর্মকার, সৌম্যজিৎ কর্মকার, সমস্তুতি ঘোষ রায়, সৌমি চক্রবর্তী, কৃষ্ণা গান্ধী বল, মুনমুন দত্ত। ভাষ্যপাঠে মহুয়া দে সরকার চক্রবর্তী, যন্ত্রানুষঙ্গে তালবাদ্যে পল্টু সাহা, পারকাশনে গৌতম দাস, গিটারে ত্রয়ম ব্যানার্জি।
1: মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি, এখানে হারমোনিয়াম, তানপুরা, গিটার সহ সব ধরনের বাদ্যযন্ত্র বিক্রয় এবং সারাই করা হয়। মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি। মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি, এখানে হারমোনিয়াম, তানপুরা, গিটার সহ সব ধরনের বাদ্যযন্ত্র বিক্রয় এবং সারাই করা হয়। মল্লিক মিউজিক সেন্টার প্রযত্নে সুদর্শন মল্লিক, টিকিয়াপাড়া খেলার মাঠের কাছে শিলিগুড়ি।
2: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানে শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
4: নয়ে জমানে কি নই তসবীর, আব ছত পর লগে টিভি অ্যান্টেনা কো কহো গুড বাই সদা কে লিয়ে। সময় কে সাথ বদলে আগে বড়ে, লে আয়ে আজ হি দূরদর্শন কা ডিডি ফ্রি ডিশ। ইসমে হ্যায় আপকে পসন্দিদা 100 সে জ্যাদা টিভি চ্যানেলস, ইসকে আলাবা 51 এডুকেশনাল ইয়ানি পড়াই লিখাই ওয়ালে চ্যানেলস অর 48 রেডিও চ্যানেলস। অর তো অর সেট টপ বক্স লগওয়ানে কে বাদ কোই খরচা নহি, বিলকুল নহি। ডিজিটাল ক্রান্তি কি ওর এক কদম অর আপকা ডিডি ফ্রি ডিশ।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্ভাবকদের ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানান। এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। স্যাঁ গোবের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে মূলত বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিজ শহরে ভারত ইনোভেট উদ্যোগ চালু করেছে, যা ভারতীয় ডিপ টেক স্টার্টআপগুলির জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টিরও বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারত ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়ে পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের একটি প্রতিনিধি দল চলতি মাসের 15-17 পর্যন্ত আয়োজিত 3 দিনের এই সম্মেলনে অংশ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাঁরা কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলে উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল

0: হানাকারী হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ন্ত্রণে এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5টি শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS জানিয়েছে, মৃতদের মধ্যে 93 জনের দেহে হামের জীবাণু ধরা পড়েছে। বাকি 573টি শিশু প্রাণ হারিয়েছে হামের মতো উপসর্গ নিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG-র পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে রিপোর্ট দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। 2,18,00,000 বেশি মহিলা কৃষকও এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000-এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000-এরও বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ও। জেলাশাসকরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। জলজীবন মিশন নিয়ে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসে যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত এটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন।
0: রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, NSD-র তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন বলে সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে চেক প্রজাতন্ত্র 1-0 গোলে এগিয়ে। এদিকে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী মনোজ মুরলী নায়ার।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন মনীষা মুরালী নায়ারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

0: নমস্কার, স্বাগত আপনাদের সকলকে আজকের মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজ কিন্তু শেষ যে কথাটা বলে লাইভ অনুষ্ঠান শেষ করেছিলাম, শেষ লাইভ অনুষ্ঠান সেটা ধরেই কিন্তু কথা বলবো, কিন্তু যদিও আমাদের এক বন্ধু আমাদের সঙ্গে আছে, কথা বলে নিই তার সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো গান থাকবে। আর আপনি বলুন, আপনার প্রিয় শিল্পী কে? আপনার প্রিয় শিল্পী কে?
1: আমার শিল্পী,
0: কার গান শুনতে ভালো লাগে আপনার? লতা মঙ্গেশকর? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন।

0: যেটা কথা হচ্ছিল সেটা হলো প্রিয় শিল্পী, কারণ আমরা কিন্তু শেষ লাইভ অনুষ্ঠানে প্রিয় শিল্পী নিয়ে, প্রিয় গান নিয়ে কথা বলেছি। এমন কি কথা দেওয়া ছিল যারা যারা ফোন করেছিলেন এবং অনুরোধ করেছিলেন তাদের প্রিয় শিল্পীদের গানের, তাদের মধ্যে কয়েকজনের গান অবশ্যই তখনই বাজানো হয়েছে, কিন্তু কয়েকজনের প্রিয় শিল্পীর গান বাকি ছিল। এবং আমি বলেছিলাম যে 10:30টার লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই তাদের প্রিয় শিল্পীর গান শোনানো হবে। তাহলে আর দেরি না করে আমরা শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে গান, কারণ ত্রিপুরা থেকে, ভুটকি থেকে বহুজন, একাধিকজন শুনতে চেয়েছিলেন কিশোর কুমারের কণ্ঠে গান। তাহলে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি থাকলো বন্ধুরা আপনাদের জন্য।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলকের

0: একজন বন্ধু কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: কেমন আছেন
1: দিদি ভাই? খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দিদি ভাই?
0: একদম ভালো আছি, আর ভালো থাকতেই হবে। আর তার মধ্যে আপনারা যখন ফোন করেন না, আরো মন ভালো হয়ে যায়।
1: না না দিদি ভাই, দেখুন মনের মিল এই তো হচ্ছে সব।

0: থেকে বড় ব্যাপার। হ্যাঁ, তো এই মনের মিলটা যদি থাকে না, তাহলে
1: একদম
0: কিন্তু সব সময় এক আত্মা এক প্রাণ হয়ে যায়। তো সেই
1: একদম
0: জায়গা
1: তাই।
0: থেকে দেখুন, হ্যাঁ, একটা গান শুনতে চাইবো মান্নাদের কণ্ঠে, আবার হৃদয়ে রেখো না পাথর, পাথরে লিখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না হৃদয়ে রয়ে যাবে। এই
1: আচ্ছা,
0: গানটা যদি আপনার সংগ্রহে থাকে দিদিভাই, এটা
1: হুম হুম
0: শোনাতে পারেন। আর নাহলে আপনি যেরকম ভাবে অনুষ্ঠান করছেন, আপনাকে আর কিছু বলার নেই, একদম শতকোটি প্রণাম দিদিভাই। এইটুকু বলে শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদিভাই।
1: একদম খুব ভালো থাকবেন, সুস্থ
0: হ্যাঁ
1: থাকবেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: আর
0: দিদিভাই, ভালো
1: গানের
0: থাকবেন।
1: মধ্যে থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদিভাই।
1: চলুন পরে আবার কথা হবে অন্য কোনো দিন। গানে থাকুন, সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছিল গান নিয়ে, প্রিয় গান নিয়ে। ইতিমধ্যেই শ্রোতা বন্ধুরা ফোন করছেন এবং তাদের পছন্দের গানের কথা কিন্তু আমাদের জানাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করছি তাদের পছন্দের গানগুলো শোনানোর। এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনে নিই, কারণ একজন বন্ধু কিন্তু আমাদের একটু আগেই জানালেন যে তার লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে বেশ ভালো লাগে। আর ভালো লাগবে নাই বা কেন, আরেকজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, শুভরাত্রি।
1: একদম বলুন,
2: আমি
1: কেমন আছেন, কে বলছেন?
2: হ্যাঁ হ্যাঁ আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে।
1: হুম
2: আমার জেলার নাম হলো শ্রীভূমি
1: হুম হুম
2: আর রাজ্যটার নাম হলো আসাম।
1: আচ্ছা,
2: তো আসাম থেকেই বলছি, আমার নামটা হলো অনুপ কুমার ভট্টাচার্য।
1: নমস্কার। আগের আগের লাইভ অনুষ্ঠানেও আপনার সঙ্গে আলাপ হয়েছে,
2: তাই একদম খুব ভালো
1: বলুন।
2: লাগলো। আজকে আমাকে মানে এমন এক সাত রাজার ধন মানিক এমন এক সব পেয়েছি দেশের, খুঁজ দিয়েছে আমার ছোট ভাই।
1: হুম হুম
2: নামটা বলেই ফেলি,
1: হুম হুম
2: হয়তো বা নামটা না বললে একটু মানে কি বলবো, অসম্পূর্ণতা
1: আচ্ছা,
2: মানে পূর্ণতা পাবে না।
1: হুম হুম হুম হুম
2: ত্রিপুরা থেকে আমার ছোট ভাই অবিনাশ তেলি,
1: আচ্ছা আচ্ছা,
2: সে বলে বলেছিল যে অনুপদা আপনি ফোন করেন, এখানে খুব ভালো কথাবার্তা হয়,
1: হুম হুম হুম
2: আর ফোন করলে অনেকটা আপনার হৃদয়টা মানে একেবারে ফলে ফুলে বিকশিত হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: তো তাই আমার ভাগ্য ভালো, আমার ফোনটাও পেয়ে যাচ্ছি।
1: একদম একদম, আমরা তো অপেক্ষাতেই থাকি আপনাদের সঙ্গে কথা বলার।
2: সত্যি আর ভাল লাগে আপনাদের কথাবার্তা। আসলে আমরা এমনি আমরা তো বাঙালি, হ্যাঁ বাংলা
1: হুম
2: আমাদের ভাষা, মাতৃভাষা, কিন্তু আপনাদের বাংলা আর আমাদের বাংলা অনেকটা ফারাক আছে। ফারাক আছে মানে এটা মানে আমার কথার ব্যাপারটা মানে আমি এই অর্থে বলছি যে মানে টিউনিং যেটা
1: হুম
2: মানে
1: হুম
2: প্রোনাউন্সিয়েশন যেটা অনেকটা মানে আপনাদের শুনতে ভালো লাগে,
1: আচ্ছা,
2: খুব ভালো লাগে
1: অসংখ্য
2: কলকাতা।
1: ধন্যবাদ।
2: হ্যাঁ হ্যাঁ আর আমরা চেষ্টা করি মানে মানে সেই ধ্বনিটা বা সেই প্রোনাউন্সিয়েশনটা করা, জানি না কতটা করতে পেরেছি,
1: হুম হুম
2: জানি না ভগবান জানেন। যাই হোক, তো সে মানে গানের গানের প্রোগ্রাম তাই না?
1: হুম হুম হুম
2: তো গান একটা একটা গান আমার মানে খুব ভালো লাগে, মানে প্রায় শুনি বা মোটিভেশনাল এটা গান বলতেই হয়।
1: হুম হুম
2: বিস্তীর্ণ দুপারে
1: আচ্ছা,
2: অসংখ্য মানুষের হাহাকার শুনে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইত কেন, এরকম একটা গান।
1: একদম একদম, আমরা
2: আচ্ছা
1: অবশ্যই চেষ্টা
2: হ্যাঁ,
1: করব।
2: আর এই এই গানটা মানে আমি কিছু আমার বন্ধুদের নাম বলতে পারি
1: হুম হুম হুম
2: মানে
1: নিশ্চয়ই,
2: শোনানোর জন্য? হ্যাঁ, ডেডিকেশন। প্রথমে আমার ছোট ভাই অবিনাশ তেলি শুনবে,
1: হুম হুম
2: প্রেমজিৎ
1: হুম
2: চক্রবর্তী, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য,
1: হুম
2: তারপর আরো যারা যারা ওহো একদম ভুলে গেছি, এই রে ওই পশ্চিমবাংলা থেকে ফোন করেন বাদল খটিয়ালজি,
1: হুম
2: তারপর আরেকজন আছেন নামটা কি, আরেকজন

0: নামটা ভুলে গেছি, লালন, লালন ঘরানি আর
1: আচ্ছা
0: বিশ্বনাথ,
1: আচ্ছা
0: বিশ্বনাথ উনিও শুনবেন। যাই হোক,
1: আচ্ছা আচ্ছা,
0: ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: একদম সঙ্গে থাকবেন। আর দেরি না করে চলুন লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটা শুনেই নিই।

0: একজন বন্ধু কিন্তু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম ভালো আছি, চলছে, ভালো থাকতে হবে।
1: হ্যাঁ ভালো থাকতেই হবে,
0: আজকে
1: আমরা
0: প্রিয়
1: যদি
0: শিল্পী
1: কথা
0: নিয়ে
1: বলি আরো
0: কথা
1: ভালো
0: হচ্ছে।
1: থাকি।
0: একদম তাই,
1: হ্যাঁ ঠিক,
0: আজকে
1: তো
0: প্রিয় শিল্পী নিয়ে কথা হচ্ছে।
1: হ্যাঁ আমার প্রিয় শিল্পী হচ্ছে মান্না দে।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, কারণ পরবর্তী গানটি মান্নাদের কণ্ঠেই হবে আপনার জন্য,
1: আচ্ছা
0: আর আরেকজন
1: ধন্যবাদ।
0: বন্ধু ফোন করেছিলেন তার জন্য।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, তাহলে কথায় কথায় বলেই দিলাম, মান্নাদের কণ্ঠে পরবর্তী গানটি।

0: একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি জামালদা থেকে সত্যেন মজুমদার বলছি।
0: স্বাগত আপনাকে। আজকে আজকে প্রিয় শিল্পী, প্রিয় গান নিয়ে কথা হচ্ছে।
1: প্রিয় শিল্পী আমার মুকেশ, বুঝলেন?
0: আচ্ছা,
1: মুকেশ। প্রিয় গান বলতে মানে এখন যে প্রিয় গান সেটা হচ্ছে আমার লালন গীতি। যদি খাঁচার ভিতরটা দিতে পারতেন আমি খুব মানে ই পেতাম। মিলন বইয়ের যে শাওন মাহিনা, এই গানটাও আমার প্রিয় কবি।
0: আচ্ছা, আমরা চেষ্টা করব, সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন, গানের মধ্যে থাকুন আর ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে।
1: আচ্ছা, আমারও খুব ভালো লাগলো,
0: ধন্যবাদ। সময় নষ্ট না করে চলে যাই পরবর্তী গানে। ভূপেন হাজারিকার কণ্ঠে কিছুক্ষণ আগে একজন বন্ধু কিন্তু শুনতে চেয়েছিলেন এই গানটি, শুনে নিই তাহলে।

0: एक जोन बंधु किन्तु रहे आमादेर संगे आज के कथा हे प्रिय शिल्पी निये कथा बोले नी तार संगे देखे नी के से नमस्कार स्वागत के बोलछेन कोथा थेके बोलछेन
1: नमस्कार दीदी भाई
0: के बोलछेन कोथा थेके बोलछेन
1: उत्तर दिनाजपुर रामगंज थेके बोलछि गोपाल दत्त
0: केमन आछेन बंधु
1: একদিন বিতি জায়গা মাটি কে মোর জগ মে রহে জায়গা প্যারি তেরি ওর
0: অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করছি সঙ্গে থাকবেন বন্ধু শুভরাত্রি সঙ্গে থাকবেন আজকে কিন্তু আমরা কথা বলছি প্রিয় শিল্পী নিয়ে এবং কথা হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদের প্রিয় প্রিয় গানগুলো শোনানোর এখন শুনে নি কিশোর কুমারের কণ্ঠে একটি গান তারপর আবার কথায় ফিরছি।

আজ কিন্তু আমরা কথা বলছি প্রিয় গানগুলো নিয়ে। কি ভালো লাগছে তো আজকের অনুষ্ঠান? নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের প্রিয় শিল্পীর গানগুলো শুনিয়ে দেওয়ার। আচ্ছা, কখনো খেয়াল করেছেন আমাদের কিন্তু সব সময় এক রকম গান পছন্দ হয় না? কখনো কখনো মনে হয় যে এটা ভালো লাগছে, আবার কখনো কখনো অন্য গান পছন্দ হয়, কেন বলুন তো? আসলে এই গানগুলোর সঙ্গে কিন্তু জড়িত রয়েছে আমাদের ইমোশন। এই ইমোশনের কারণেই আমরা বিভিন্নভাবে এই গানগুলোর সঙ্গে জড়িয়ে যাই এবং আমাদের মনে হয় এই গানগুলোই সেই মুহূর্তের জন্য একদম পারফেক্ট। আজকে কিন্তু আমরা একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কোনো কারণে, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে ফোনটা ধরা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। বন্ধু, আমরা অপেক্ষা করব আপনার ফোন পাওয়ার জন্য। যেখানে ছিলাম, আজকাল আমরা বাংলা, হিন্দি, ইংরেজি, কোরিয়ান বিভিন্ন ভাষায় গান শুনি। সব কথা হয়তো বুঝিও না, কিন্তু ভালো লেগে যায়, কেন বলুন তো? কারণ সুরের নিজস্ব একটা ভাষা আছে, আর সেই ভাষার কারণেই আমাদের ভালো লাগা কাজ করে। আপনি যদি শান্ত গান ভালোবাসেন, হয়তো আপনি গভীরভাবে ভাবতে ভালোবাসেন। যদি প্রাণবন্ত গান পছন্দ করেন, হয়তো আপনার মধ্যে অফুরন্ত শক্তি আছে। যদি পুরনো দিনের গান ভালো লাগে, তাহলে হয়তো স্মৃতিকে খুব যত্ন করে রাখতে চান আপনি, সেই জন্যই গানটা আপনার খুব কাছের, খুব পছন্দের। এই ধরনের নানা থিওরি কিন্তু আছে, কিন্তু আমরা গানের মধ্যেই থাকবো, গান ভালোবেসে থাকবো, এটাই হলো মূল কথা। আজকে যদিও শেষ করতে হচ্ছে মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান, কয়েকজনের গান হয়তো বাজানো সম্ভব হলো না সময়ের কারণে, পরে অন্য কোনো দিন আবার সেই গানগুলো শোনা যাবে। এখানেই শেষ করছি মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

ভাবছি সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস অনুষ্ঠানটি শোনা যাবে সকাল 6:25। আরোগ্য অনুষ্ঠানটি সকাল 6:30। গান্ধী কথা সকাল 6:35। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 6:45। প্রত্যুষা সকাল 7:00। নজরুল গীতির অনুষ্ঠান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শোনা যাবে সকাল 7:45। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পারবেন সকাল 8:30। আধুনিক গানের অনুষ্ঠানে অয়ন ঘোষের কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। সীমান্ত কথা অনুষ্ঠানটি শোনা যাবে সকাল 10:00। অতুল প্রসাদের গান অনুষ্ঠানটি শোনা যাবে সকাল 10:20। বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT শোনা যাবে সকাল 10:30। জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ির 711 kHz প্রচার তরঙ্গের আগামীকালকের কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় 11:13। এখানেই শেষ হচ্ছে আজকের অধিবেশন। শুভরাত্রি, জয় হিন্দ।